আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, 26শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15ই জুন 2026 খ্রিস্টাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে।

বন্দনা অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 71%, বাতাসের গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। জলপাইগুড়ি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 94%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 68%, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 92%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 58% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 14 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 75%, বাতাসের গতিবেগ ঘন্টায় 6 কিলোমিটার।

আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এবং জমিতে আর্দ্রতা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় রাসায়নিক সার কীটনাশক না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বীজ ও খাদ্যশস্যের পার্থক্য। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: বীজ এবং খাদ্যশস্য, এই যে আমি বীজটা যখন লাগাবো তখন আমার কিন্তু ওই বৈশিষ্ট্যের, ওই ক্যারেক্টারেরই একটা গাছ ওখান থেকে তৈরি হবে। কিন্তু যদি আমি খাদ্যশস্য থেকে ধানটা লাগাই, তার থেকে কিন্তু ওই ক্যারেক্টারটা আসবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ বীজের থেকে আমি একটা সেম ক্যারেক্টার, আমার যে এক্সপেকটেশন, যেই এক্সপেকটেশন আমার জন্য আমি কিনে নিয়ে এসেছি বীজটা, তার যে ভ্যারাইটাল ক্যারেক্টার, সেই ভ্যারাইটাল ক্যারেক্টারটা আমি ওই বীজটা লাগানোর পর থেকে যে গাছটা হবে তার থেকে আমি পাব। কিন্তু ওখান থেকে যখন আমি খাদ্যশস্যে যাব, তখন সেইটা নানান এই সাধারণ প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে, তার থেকে সেই ক্যারেক্টারটা তার নাও থাকতে পারে। সেই জন্য বীজ যখন তৈরি করা হয়, সার্টিফিকেশন করা হয় এবং সেটা আইন মেনে করা হয়, এটা আইনের বিধানে হয়, সিড অ্যাক্ট অনুযায়ী হয়, এটা একটা জন্য দেশে আইন আছে, সেই আইন অনুযায়ী বীজটা তৈরি করা হয়। আর খাদ্যশস্য নর্মাল কাল্টিভেশন, ওই বীজের থেকে যে উৎপাদনটা হবে সেটা খাদ্যশস্য হিসেবে ব্যবহার হবে। তো এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য বীজের সঙ্গে। আর বীজের থেকে একটা ধানের বীজ লাগালে আমার একটাই গাছ হবেই, কিন্তু খাদ্যশস্যের থেকে গাছটা আসতেও পারে। আমি যদি তিনটে খাদ্যশস্যের ধান ফেলি, তার থেকে একটাও গজাতে পারে, দুটো গজাতে পারে বা তিনটাও গজাতে পারে। বীজ 90% জার্মিনেশন থাকতেই হবে, সেটা হচ্ছে বীজ। আর যদি না হয় সেটা বীজ নয়, রিজেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক ক্যারেক্টার, হচ্ছে বীজের সঙ্গে আর খাদ্য উপাদান। কিন্তু যখন খাদ্যশস্য লাগাবো, প্রথম তো গাছ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, হলেও তার থেকে কোনো ভালো বা উন্নত মানের গাছ ওখান থেকে হবে না। সেই জন্য বীজ আর খাদ্যশস্য দুটো ডিফারেন্ট জিনিস, এবং সবসময় চাষিদের উচিত বীজকে লাগানো, খাদ্যশস্যকে লাগানো যাবে না, বীজকে লাগাতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় যোগার প্রতি মানুষের ভুল ধারণা। এ বিষয়ে আমাদের জানাবেন পঙ্কজ ভগত।
2: নমস্কার, আজকে আমার যে টপিক সেটা হচ্ছে মিসকনসেপশনস অ্যাবাউট যোগা, যোগের প্রতি মানুষের কিছু ভুল ধারণা। তো বেশ কিছু পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে টার্ম, যে যোগাটা, এই যে টার্ম যোগা, এই যোগা মানুষ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু মানুষ মনে করেন যে এটা একটা ব্রিদিং টেকনিক, কিছু মানুষ মনে করেন এটা একটা রিল্যাক্সেশন মেথড বা কিছু রোগ সারানোর বিষয়, আবার কিছু জন এটাকে ধর্মের সাথে অ্যাড করেন বা সংযুক্ত করেন। কিন্তু আসল যে মানে, যোগের যে আসল মানে, সেটা সংস্কৃত শব্দ ইউজ শব্দ থেকে এসেছে, ইউজ্যাতে আনেনা ইতি যোগা। এই ইউজের মানেটা হচ্ছে যোগা ইজ সামথিং হুইচ ইউনাইটস, মানে ইউনিয়ন। ইউনিয়নটা কার? ইউনিয়নটা আত্মার সাথে পরমাত্মার। কিন্তু মানুষ আজকের ডেটে, বেশিরভাগ মানুষ, সব মানুষকে বলবো না, বেশিরভাগ মানুষ যোগ বলতেই তাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যোগাসন, যেটা একটা মানুষের ভুল ধারণা। দ্বিতীয় হচ্ছে, অনেকে মনে করেন যে পতঞ্জলি যেহেতু যোগ দর্শনটাকে লিখেছেন, অনেকে মনে করেন যে

0: পতঞ্জলি যোগ স্টার্ট করেছেন, এটা ভুল বিষয়। পতঞ্জলি যখন যোগ দর্শন লিখেছেন, উনি যেটা করেছেন যে সেই সময় যোগের যে নলেজ সেটা স্ক্যাটার্ড ওয়েতে চারিদিকে ছড়িয়েছিল, সেটাকে উনি সূত্রাকারে যোগ দর্শনের মধ্যে 195টা সূত্রের মাধ্যমে লিখেছিলেন। তাহলে পতঞ্জলি যোগ শুরু করেছিলেন এটা একটা ভুল ধারণা। উনি যোগের সমস্ত নলেজটাকে নিয়ে একটা বই লিখেছিলেন যার নাম যোগসূত্র, এটা হচ্ছে বাস্তব কথা। তারপরে বলা হয় যে শুধুমাত্র যারা ফ্লেক্সিবল, অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান ডু যোগা, যেটা একটা ভুল ধারণা। অন দ্য কন্ট্রারি, যোগা এমন একটা বিষয়, যোগের একটা পার্ট যোগাসন, সেই যোগাসনটা এমন একটা বিষয় যে যোগাসন আপনাকে ফ্লেক্সিবল তৈরি করে। যে সমস্ত মানুষ এটা চিন্তা করছে যে যোগাটা শুধুমাত্র ফ্লেক্সিবল মানুষরাই করতে পারে, তাদের মাথায় যেটা আছে সেটা হচ্ছে যে তারা ভাবছে যোগ মানে যোগাসন, যে আমি মোটা বা আমি স্টিফ আমি যোগাসন করতে পারবো না। এটা একটা ভুল ধারণা, কারণ আপনারা অনেক রকমের যোগাসন আছে যেটা আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনার বডি ফ্লেক্সিবল হবে। সুতরাং অনলি ফ্লেক্সিবল পিপল ক্যান প্র্যাকটিস যোগাসন, এটা একটা ভুল ধারণা। আবার অনেক জায়গায় বলা হয় যে যোগা ইজ সেম অ্যান্ড ইউনিভার্সাল ফর এভরিওয়ান, মানে হয়তো আপনাকে উষ্ট্রাসন করতে বলা হয়েছে, আপনাকে ভুজঙ্গাসন করতে বলা হয়েছে, তার মানে আপনাকে আপনার বডিটা উটের মতো বা ভুজ মানে সাপ সাপের মতো দেখাতে হবে, এটাও একটা ভুল ধারণা। আপনি আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবিলিটি, আপনার ফ্লেক্সিবিলিটির উপর ডিপেন্ড করে আপনি যোগাসন অভ্যাস করবেন, কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আপনি রেগুলার প্র্যাকটিস করলে আপনি যে আসনটা করার চেষ্টা করছেন, আপনার প্রথম দুদিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন বা এক মাস, কারোর ক্ষেত্রে দু মাস হবে না, কিন্তু আপনি দেখবেন যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি উষ্ট্রাসন হোক বা ভুজঙ্গাসন হোক বা অন্য যে কোনো আসন হোক আপনি করতে পারছেন। কিন্তু উষ্ট্রাসন বা ভুজঙ্গাসন করতে গেলে যে আপনাকে একদম ভুজঙ্গাসনের মতনই থাকতে হবে, একদম অ্যাকুরেট আসন করতে হবে, নাহলে সেই আসন করা যাবে না, এটা একটা ভুল ধারণা।
1: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ যোগের প্রতি ভুল ধারণা, এ নিয়ে বললেন পঙ্কজ ভগত, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শ্যামল ভক্ত।

লোকগীতি শুনলেন শ্যামল ভক্তর কণ্ঠে। শিল্পীর সঙ্গে দোতারায় ছিলেন কেশবচন্দ্র বীর, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন এবং ঢোলে হারাধন দাস। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ বেলা 1:45 আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিনন্দিতা দাস।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অভিনন্দিতা দাসের কণ্ঠে। শিল্পীর সঙ্গে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায় এবং তবলায় অনিন্দ সিংহ নিয়োগী। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ রাত 8:30। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে। প্রত্যুষা।

সুপ্রভাত। প্রবীণ নাগরিকদের নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা দিবস প্রতিবছর 15ই জুন বিশ্বব্যাপী পালিত হয়। জাতিসংঘের এই দিবসটি বয়স্কদের প্রতি দুর্ব্যবহার, অবহেলা এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার রক্ষার জন্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই দিবসের মূল লক্ষ্য হল বয়স্কদের প্রতি দুর্ব্যবহার, অবহেলা এবং সহিংসতার শিকার হওয়া সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। বয়স্করা প্রায়শই সমাজে দুর্বল অবস্থানে থাকেন এবং তাদের অধিকার রক্ষা করা বিশেষভাবে জরুরি। এই দিবসটি তাদের সুরক্ষার জন্য একটি শক্তিশালী বার্তা দেয়। দিবসটি পালনের মাধ্যমে বয়স্কদের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবা এবং সুরক্ষার ব্যবস্থা করা এবং তাদের অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়। এই দিবসে বয়স্কদের নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যাতে মানুষ এই সমস্যা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এবং সচেতন হয়। সামগ্রিকভাবে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই দিবসটি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এবারে চলে আসি প্রত্যুষার এমাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এমাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়ে। মা বাবার ঋণ কি শোধ করা যায়, এ নিয়ে চিঠি লিখেছেন সর্বাণী আদক, বিরাটি, কলকাতা থেকে। জীবনে মা বাবার শর্তহীন স্নেহ ভালোবাসার কথা বলে শেষ করা যায় না। বাবা মা সন্তান পালনের জন্য নিরলস পরিশ্রম করেন। বাবা মা এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে অনন্ত আদর, স্নেহ, আশীর্বাদ। তাঁদের জন্য পৃথিবীতে চোখ মেলা, জীবন শুরু। বাবা মা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার, আমাদের জীবনের ঈশ্বর। সন্তান যতই বিত্তশালী হোক না কেন, জীবনে তাঁদের অবদানের কথা পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না। বাবার ছায়া, মায়ের স্নেহের আঁচল সকলের কাছে সর্বশ্রেষ্ঠ পরম আশ্রয়। বাবা মা হলেন এমন এক আশীর্বাদের মাধ্যম, যাতে থাকে এমন শক্তি যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তবুও সেই শক্তি পাহাড় সরিয়ে দিতে পারে, ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। বাবা মায়ের প্রতিটি কাজকর্ম, কষ্ট সহ্য, উপদেশ সবই সন্তানের কল্যাণের জন্যে। যারা বাবা মাকে সময় দিচ্ছে ভবিষ্যতে তারা সন্তানের কাছ থেকে সম্মান পাবে, আর যারা পিতামাতাকে ভুলে যাচ্ছে তাদের সন্তানদের জীবনে শ্রদ্ধা, সম্মান প্রভৃতি মানবিক মূল্যবোধ শেখানো অসম্ভব। পিতামাতা জীবনের প্রথম শিক্ষক।

পথপ্রদর্শক, বন্ধু, বাবা পরিবারের হাল তথা আর্থিক সচ্ছলতার দিকে খেয়াল রাখেন, আর মায়ের কাছ থেকে বিভিন্ন কাজকর্ম, সংস্কৃতি, সততা, ভদ্রতা ইত্যাদি গুণাবলী শিখি। আমার জীবনের অন্যতম স্বপ্ন হল বাবা মাকে খুশিতে রাখা, তাঁদের জন্যে গর্ববোধ করা, যত্ন নেওয়া, ঠিক যেভাবে তাঁরা তাঁদের স্নেহ শান্তির শীতল ছায়ায় আগলে রেখে আমাকে বড় করেছেন। সময়ের সঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, যাই হোক না কেন, শত ব্যস্ততা পরিবর্তনের মধ্যেও বাবা মায়ের জন্য একটু সময় দেওয়া, আনন্দে রাখাই হল প্রতিটি সন্তানের জীবনের অন্যতম দায়িত্ব, কর্তব্য। কেননা মা বাবার ঋণ বা প্রতিদান শোধ করা যায় না, তাঁদের শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম জানাই। লিখেছেন সর্বাণী আদক, বিরাটি, কলকাতা থেকে। দোলন চাপা তেওয়ারি দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। মা বাবার ঋণ কি সত্যিই শোধ করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষ বারবার অনুভব করে যে কিছু ভালোবাসা আছে যার কোনো মূল্য নির্ধারণ হয় না, কোনো প্রতিদানও হয় না। একজন মা 10 মাস 10 দিন সন্তানের অস্তিত্ব বুকে ধারণ করেন। সন্তানের সামান্য কষ্টে তাঁর চোখে ঘুম থাকে না, মুখে হাসি থাকে না, আর বাবা, তিনি নিজের স্বপ্ন, শখ, ক্লান্তি সব কিছুই নীরবে বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য জীবিকা নির্বাহ করে যান। অনেক সময় সন্তানের মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকে বাবা মায়ের হাজারো না পাওয়া, হাজারো ত্যাগ। আমরা বড় হই, প্রতিষ্ঠিত হই, হয়তো তাঁদের হাতে দামি উপহার তুলে দিই, সুন্দর বাড়ি দিই, আরামদায়ক জীবন দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাঁদের সেই নির্ঘুম রাতগুলো, সন্তানের অসুখে কেঁদে ফেলা মুহূর্তগুলো, নিজেদের ইচ্ছেকে হত্যা করে সন্তানের স্বপ্ন পূরণের গল্প, এসবের মূল্য কি কখনো শোধ করা সম্ভব? মা বাবার ঋণ আসলে শোধ করা যায় না, কেবল হৃদয়ের গভীর কৃতজ্ঞতায় অনুভব করা যায়। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সময় দেওয়া, বৃদ্ধ বয়সে হাতটা শক্ত করে ধরে রাখা, এগুলোই হয়তো আমাদের ক্ষুদ্র চেষ্টা। কারণ মা বাবা প্রতিদান চান না, তাঁরা শুধু চান সন্তানের জীবনে নিজের ভালোবাসার প্রতিফলন দেখতে। লিখেছেন দোলন চাপা তেওয়ারি দে, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। পুষ্প সাঁতরা, আপনি লিখছেন আটবেড়িয়া হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। শিশু যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করে। আচার্য ঋণ, ভূত ঋণ, দেব ঋণ, পিতৃমাতৃ ঋণ, সব ঋণ থেকে কিছুটা মুক্ত হলেও মাতৃপিতৃ ঋণ কখনোই শোধ করা যায় না, এ শাস্ত্রের বচন। পৃথিবীর আলো দেখায় মা, পিতা পালন করেন, আবার কখনো পিতার অনুপস্থিতিতে মা একাই সন্তান পালন করেন। মায়ের গর্ভে 10 মাস 10 দিন মা অসহ্য কষ্ট সহ্য করেও মুখে হাসি ফোটে সন্তানের মুখ দেখে। সন্তান অসুস্থ হলে কত বিনিদ্র রাত কাটে আরোগ্য কামনায়, পরম মমতায় কোমল হাতখানি রেখে মাথায় ঠাকুর থানে হত্যে দেয়, মানসিক করে সিধা পাঠায় সন্তান যাতে সুস্থ হয়। বাবা মায়ের এই যে আকুতি কার আছে? বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? এই যে নারীর বন্ধনে বাঁধা চিরন্তন সম্পর্ক, বাবা মায়ের সেবা পরিচর্যা এবং তাঁদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য করলে ঋণ খানিকটা হলেও শোধ করা যায়। কিন্তু দুঃখ হয়, কোনো কোনো দুর্বিনীত সন্তান বাবা মায়ের সেবা তো দূরের কথা, বাড়ি থেকে বিতাড়িত করে দেন। এরা কুপুত্র, মাতৃপিতৃ ভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পিতামাতাই তার কাছে সাক্ষাৎ ভগবান। তাই কাশী বিশ্বনাথ মন্দির বাবা মাকে দর্শন করিয়েছেন, কিন্তু তিনি দর্শন করেননি, তাই পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া হাঁড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। ভবানী শঙ্কর রায়, গ্রাম চক ঝাউঢাঙ্গা, পোস্ট ঝাউঢাঙ্গা, গাইঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন। পিতামাতা এই পৃথিবীতে পরম সম্পদ, যাদের কৃপাগুণে পাই এ মানব জীবন। কত কষ্টে, কত যত্নে গড়ে জীবনখানা, আদি থেকে অনন্তকাল চলছে পরম্পরা। পিতামাতা মানুষরূপে আসল ভগবান, ভগ এবং বান দিয়ে গঠিত বিশ্বভুবন। পিতামাতা স্নেহ মমতা

সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। বাবা মায়ের ঋণ কি লেনদেনের বিষয় যে শোধ করা যাবে? আমরা বাবা মায়ের ঋণকে মর্যাদা দিতে পারি, সম্মান জানাতে পারি বড়জোর। ভালোবাসা, শ্রদ্ধা, সেবা, একটু সময় দিয়ে তাদের অবদানকে বুকে আগলে রাখতে পারি। এই যে আমাদের অস্বস্তি শুধু বাবা মার জন্যই তো, তারাই তো আমাদের বিশাল পৃথিবী। তাদের অবদান, ঋণ নিয়ে উপন্যাস লিখলেও শেষ করা যায় না। পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, নিঃস্বার্থ ভালোবাসা লুকিয়ে এই বাবা মা শব্দদ্বয়। সীমার মাঝে তারাই তো অসীম, তারাই তো জীবনের বিচক্ষণ সমালোচক, পথপ্রদর্শক, প্রেরণার উৎস, শ্রেষ্ঠ শিক্ষক, উজ্জ্বল আলো। বটবৃক্ষের মতো জীবনের বিভিন্ন পর্যায়ে সব ঝড়ঝাপটা থেকে রক্ষাকারী অভিজ্ঞ নাবিক, বিনিময় কিছুই চান না। যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখা ভালো মন্দের, উচিত অনুচিতের বোধ, আলো আর কালোর ফারাক তাদের রোজ নামচা থেকেই তো শিখি। আসলে বাবা মা ছাড়া কিছুই কি সম্ভব হতো? অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, আলোটুকু তাদের জন্যই তো দেখতে পাওয়া। খিদে পেলে, ভয় পেলে, ক্লান্ত হলে, ব্যথা পেলে প্রথমে তাদের কথাই মনে আসে। জীবনের শেষ পর্যায়ে এসে অধিকাংশ বাবা মাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, কি করেছো আমাদের জন্যে? চোখের জল আর মনের ক্ষত লুকিয়ে তবুও হাসি মুখে তারা সন্তানের মঙ্গল কামনা করেন জীবনের শেষ দিন পর্যন্ত। সন্তানরা ভুলে যায় তাদের অবদান, ঋণ। লিখেছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। এস এম সাভেদ আলী, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন। মা বাবা সন্তানের জীবনের প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় ও সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। একজন সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মা তাকে নিজের শরীরে ধারণ করেন এবং অসংখ্য কষ্ট সহ্য করেন। অন্যদিকে বাবা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করেন। তাঁদের ভালোবাসা, ত্যাগ ও স্নেহের কোনো তুলনা হয় না। প্রকৃতপক্ষে মা বাবার ঋণ সম্পূর্ণভাবে শোধ করা সম্ভব নয়, কারণ তাঁদের ভালোবাসা কোনো লেনদেনের বিষয় নয়। একজন সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার ত্যাগের সমান প্রতিদান দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে তাঁদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমে সন্তানের কর্তব্য পালন করা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মা বাবার শারীরিক ও মানসিক সহায়তার প্রয়োজন। তখন তাঁদের পাশে থাকা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সুখ দুঃখে সহযোগিতা করাই সন্তানের অন্যতম দায়িত্ব। তাদের সম্মান রক্ষা করা এবং তাদের জন্য প্রার্থনা করা একজন সন্তানের নৈতিক কর্তব্য। তাই বলা যায়, মা বাবার ঋণ পুরোপুরি শোধ করা না গেলেও তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা, সেবা ও শ্রদ্ধার মাধ্যমে সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব। লিখেছেন এস এম সাভেদ আলী, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। ভানুমতি মোদক, আপনি লিখছেন অযোধ্যা, বাঁকুড়া থেকে। তোমার বিষয় নির্বাচন ভীষণ প্রাসঙ্গিক। এই তো সম্প্রতি আন্তর্জাতিক বাবা মা দিবস পার করে এলাম। তুমি আমাদের একটা কঠিন প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দিলে। পৃথিবীতে এমন কোনো পরিমাপক যন্ত্র এখনও আবিষ্কার হয়নি যে সেই যন্ত্র দিয়ে মা বাবার ঋণ পরিশোধ করা যাবে। পেটে থাকা অবস্থায় মা সন্তানের মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে। মা শুধু সন্তানকে পৃথিবীর আলো দেখাননি, এর সাথেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আবার সন্তানের একটু কিছু হলে মাকে বিনিদ্র রজনী কাটাতে হয়। একটু বড় হলে মা সন্তানের হাত ধরে হাঁটতে শেখায়। সন্তানের ও মায়ের উপর যে ভালোবাসার টানে জন্মে, এরকম আন্তরিক টান ও ভালোবাসা কখনো কারো প্রতি জন্মায় না। কোনো অর্থ দিয়ে মা বাবার ঋণ পরিশোধ করা যায়নি। বাবা হলেন জন্মদাতা, তিনি সন্তানের কাছে বটবৃক্ষের মতো, যার আশ্রয়ে সে নির্ভর করে মানুষ হতে থাকে। বাবা শুধু সন্তানকে জন্ম দিয়ে নিশ্চিন্ত হননি, সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যতদিন না সন্তান সুপ্রতিষ্ঠিত হতে পারছেন, তিনি অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। বাবাও তার বৃদ্ধ বয়সে সন্তানের কাছে আশ্রয়ের আশায় বুক বেঁধে থাকেন। প্রতিটি মা বাবার ঋণ পরিশোধ করতে হবে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সেবা দিয়ে। মা বাবার ঋণ পরিশোধ এইভাবে করা ছাড়া আর কোনো মাপকাঠি নেই। লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া।

এবারে একটু সচেতনতার কথা বলি। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বাড়ার কারণে জীবাণুর বংশবৃদ্ধি এবং মশাবাহিত ও জলবাহিত রোগের প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যায়। সুস্থ থাকতে বর্ষাকালের সাধারণ রোগব্যাধি এবং সেগুলো থেকে বাঁচার উপায় অবলম্বন করতে হবে। যেমন, জমা জলে মশা বংশবৃদ্ধি করায় ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগ ঘরে ঘরে দেখা দেয়, তার জন্যে জল জমতে দেওয়া যাবে না। দূষিত জল এবং খাবারের মাধ্যমে টাইফয়েড, ডায়রিয়া, কলেরা এবং জন্ডিস হয়। শ্বাসনালীর সংক্রমণ, সাধারণ সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল জ্বরের ঝুঁকি বাড়ে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং বৃষ্টির জলের কারণে পায়েও শরীরের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত অ্যালার্জি দেখা যায়। এছাড়া বৃষ্টির জমা জলে ইঁদুর বা অন্য পশুর মলমূত্র মিশে এই ব্যাকটেরিয়াজনিত রোগটি ছড়াতে পারে, যার নাম ল্যাপটোস্পাইরোসিস। এসব রুখতে বাড়ির চারপাশে বালতি, টব, টায়ারে জল জমতে দেবেন না। ঘুমনের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, মশা তাড়ানোর ক্রিম লাগাতে হবে, সবসময় জল ফুটিয়ে খেতে হবে, ফিল্টার করে জল পান করতে হবে, রাস্তার খোলা খাবার, কাটা ফল, বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এছাড়াও বৃষ্টিতে ভিজলে দ্রুত জামাকাপড় বদলে স্নান করে মুছে ফেলতে হবে। বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন, তাই ভিটামিন সিযুক্ত ফল এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত বলে তারা পরামর্শ দেন। সবচেয়ে বড় কথা হল, বর্ষায় সুস্থ থাকতে হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, আর প্রকৃতিকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে সচেতন হতে হবে সকলকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্য এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভর স্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী, বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে, চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি, শিল্পী শিপ্রা বসু। হ্যালো আকাশবাণী, লাইভ ফোন ইন অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ সকাল 8:30। আপনারা টেলিফোন করুন 9434076705, এই নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। হ্যালো আকাশবাণী, আজ সকাল 8:30 লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান শুনবেন আজ সকাল 9:30 ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ভাষা শিক্ষার আসর সকাল 9:45। সকাল 10:00 রাগ প্রধান গান, শিল্পী দীপালী নাগ। শিখা বসুর কণ্ঠে অতুল প্রসাদের গান শুনবেন 10:20। বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় বাংলা, অংশগ্রহণে আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাপ্পা ঘোষ এবং ছাত্রছাত্রীরা জিৎ রায় এবং নার্গিস পারভিন। কথায় সুরে বেলা 12:00। দুপুর 1:00 মহিলা মজলিস, 1:45 লোকগীতি, শিল্পী শ্যামল ভক্ত। নেপালি অনুষ্ঠান বেলা 2:30। 3:00 গান পরম্পরা, 3:30 যুব অনুষ্ঠান গ্রামেগঞ্জে। 4:00 জীবন ও জীবিকা, 4:50 দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়ার। জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান বিকেল 5:00। 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন 6:05। 6:40 ভাওয়াইয়া, শিল্পী শান্তনা রায়। সন্ধ্যে 7:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান। 8:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিনন্দিতা দাস। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন 9:30। 10:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল। মনের জানারা লাইভ ফোন ইন এই অনুষ্ঠান শুনতে পাবেন 10:30। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিংয়ের সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলার কারণে এটি একটি যানজট প্রবণ এলাকা, সেই কারণে বিকল্প

পাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলতে থাকায় ধীরে গাড়ি চালানো এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 10 নম্বর জাতীয় সড়কের শালুগাড়ায় সড়কের ওপর নির্মাণ কাজ চলতে থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা এবং অন্য গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শাউডাঙ্গি আম্বারি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আম্বারি শাউডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। এতক্ষণ শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট UGর জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতারাম পরিবেশন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি AI ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
1: ভারত আর ফ্রান্স কা রিশতা, ইস রিশতে মে কানেকশন ভি হ্যায়, কনভিকশন ভি হ্যায়, ইনোভেশন ভি হ্যায়, ইন্সপিরেশন ভি হ্যায়, শেয়ার্ড ভ্যালুজ হ্যায়, শেয়ার্ড ভিজন ভি হ্যায়। আর ইসি রিশতে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নয়ি পহলে শুরু কি হ্যায় আর বৈশ্বিক চুনৌতিও কে সমাধান খোঁজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব

বিক্রম মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবাননসহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফের ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচের ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীঘায় পর্যটকদের উপর 10% অতিরিক্ত মাশুল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে গতকাল তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আজ গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মাছ ধরার ট্রলারগুলি। আসছে বিস্তারিত সংবাদে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পের নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা, BMI পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রিয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। কলকাতা পৌরসভা এলাকাতেও 16টি বড়তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ শুরু হচ্ছে 5 দিনের বিশেষ স্বচ্ছতা অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল দীঘায় এক প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশা সরকার সিট গঠন করে তদন্ত শুরু করেছে। তিনি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন অবিলম্বে বিষয়টি স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাতে, যাতে মামলাটি সিআইডি হাতে নেয়।
2: কিছুদিন আগেই একটি চিত্র পরিচালকের মৃত্যু উদয়পুরে ঘটেছে। উড়িষ্যা সরকার সিট বানিয়েছে। আমি এসপি পূর্ব মেদিনীপুরকে নির্দেশ দিয়েছি অবিলম্বে ডিজিপির মাধ্যমে পাঠাতে, মামলাটাও যাতে সিআইডি নিয়ে ওনার পরিবার থেকে এখানে মামলা করে গেছে, যেটা একটা ন্যাচারাল ডেথ হিসেবে ইউডি মামলা হয়ে আছে, খুব অন্যায়।
0: উল্লেখ্য, গত 29 মার্চ দীঘার কাছে তালসাড়িতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে তদন্তের দাবিতে সরব হন অভিনেতার পরিবার সহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বস্তরের মানুষ। দীঘায় বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে বাড়তি 10% করে শুল্ক নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। গতকাল দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নুলিয়া সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে তারা যে পরিমাণ পারিশ্রমিক পান তা আলাপ আলোচনার ভিত্তিতে বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দীঘা হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উপর জোর দিয়েছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, দাদন পাত্রবাড়ি সমুদ্র বন্দর হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের ব্লক নতুন দলে যোগ দিচ্ছেন। নতুন দিল্লিতে গতকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বিক্ষুব্ধ সাংসদরা সাক্ষাৎ করেন। দলে ছিলেন কাকলি ঘোষস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, শতাব্দী রায়, দীপক অধিকারী, ইউসুফ পাঠান প্রমুখ। পরে সাংবাদিকদের কাকলি ঘোষস্তিদার জানান, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তারা।
3: এআইটিসি সে চুনে হুয়ে 20 সাংসদ স্পিকার সাহেব সে মিলকর অলগ ব্যাঠনে কা চিঠি দিয়া আর ইয়ে 20 সাংসদ ইয়ে জো জুট অভি মার্জার কর রহে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া সে উসকে বাদ কিয়া হোগা হাম কাম করেঙ্গে রাষ্ট্র কে লিয়ে আর প্রধানমন্ত্রী কে নেতৃত্ব মে এনডিএ কে সাথ হাম লোগ কাম করেঙ্গে।
0: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। তাকে সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বিলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয় বলেও সূত্রের খবর। 2020 সালে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান এই ঘটনায় অন্যতম অভিযুক্ত। বর্তমানে জাহাঙ্গীর অন্য একটি মামলায় পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, প্রায় বন্ধ হতে চলা বাস রুটগুলির পুনরুজ্জীবনের পাশাপাশি নতুন কয়েকটি রুট চালু হচ্ছে।
4: যা বাস আছে সেটা যদি চালিয়ে দেওয়া যায় আমার মনে হচ্ছে নতুন বাস কেনার দরকারই পড়ে না। 50টা ইলেকট্রিক বাস অলরেডি এসে গেছে, চার্জিং পয়েন্ট বসানো হচ্ছে। আমাদের সরকার কোদিন এসছে, গাড়িকে চার্জিং বসানো কাজ অলরেডি কমপ্লিটের দিকে, হয়তো 21 তারিখে বা 20 তারিখে একটা রুট তো চালু হবেই। আমাদের চেষ্টা যেরকম আছে এখন শহরের মধ্যেই চলবে।
0: কলকাতার ঐতিহ্য ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে কিছু পরিকল্পনা সরকারের রয়েছে বলেও পরিবহন মন্ত্রী জানিয়েছেন। মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর

0: সরকারি নিষেধাজ্ঞা উঠে গেছে। ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একটি প্রতিবেদন।
1: দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে গতকাল 14 জুন মধ্যরাত থেকে আবার গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতি মিলেছে। ফলে দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ও রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন চরম ব্যস্ততা। নতুন মরশুম শুরুর আগে ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল, ডিজেল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ জোর কদমে চলছে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ট্রলারগুলির রেজিস্ট্রেশন নবীকরণের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য জীবন বিমা, লাইফ জ্যাকেট এবং দুর্ঘটনার সময় ব্যবহারের উপযোগী জরুরি সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মৎস্যজীবীদের দাবি, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। সমুদ্রে মাছ ধরার পর 1 সপ্তাহের মধ্যে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ট্রলার মালিক ও মৎস্যজীবীদের মধ্যে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা।
0: পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাটা থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী কিছুদিন বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে আরো বাড়বে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলি আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, 2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা যদিও প্রবেশ করেছে, সেটা বর্তমানে খুবই দুর্বল রয়েছে দক্ষিণবঙ্গের জন্য।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তদন্ত সিআইডিকে দিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
4: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
5: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
4: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
5: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
4: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শিপ্রা বসু।

আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের নিজের অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের কাছ থেকে কথা শুনব, আপনাদের ভাবনার কথা শুনব, এই মুহূর্তে আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, জমজমাট একটা উদ্বোধনী অনুষ্ঠান সকলেই আমরা দেখেছি। অনেকেই রাত জাগছেন, বা রাত যদি জাগতে না পারেন অনেকে, তাহলে কিন্তু পরের দিন সেই খেলা কোনোভাবে দেখে নিচ্ছেন। তো এই বিরাট খেলার যে ময়দান, সেই ময়দানে গোটা বিশ্ব, যেখানে গোটা বিশ্ব জুড়ে উন্মাদনা এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে, আমাদের অগণিত শ্রোতাবন্ধু তারা কি করছেন, তাদের কি ফিলিংস, তারা কতটা ফুটবল জ্বরে আক্রান্ত, কতক্ষণ সময় ব্যয় করছেন ফুটবল নিয়ে, সমস্ত কিছু জানবো আপনাদের কাছ থেকে। এই মুহূর্তে একজন টেলিফোনে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই, আমাদের একজন শ্রোতা বন্ধু। হ্যালো নমস্কার।
5: নমস্কার দাদা।
4: হ্যাঁ নমস্কার, বলুন।
5: আমি সৌভিক সরকার বলছিলাম।
4: হ্যাঁ সৌভিক বাবু, আপনি কলকাতা থেকে বলছেন তাই তো?
5: একদম।
4: দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে বলছেন একদম আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? তো এটাই একটা সম্পর্ক, মানে কথা বলতে বলতে গলার আওয়াজ শুনেই কিন্তু আমরা বলতে পারি যে কে বলছেন, আমাদের কোন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেছেন, তাই না? কেমন আছেন সৌভিক বাবু?
5: খুব ভালো আছি, আপনি?
4: আমিও ভালো আছি। তো এখন তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম প্রথমেই, যে এখন তো বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব, এবং রাতের দিকে প্রচুর মানুষ খেলা দেখে একটু বেলাই হয় উঠতে, যদিও চাকরিজীবী যারা যারা নির্দিষ্ট সময়ে যাদের অফিসে পৌঁছতে হয় তাদের অবশ্য রাত জেগে খেলা দেখার পরেও কিন্তু ভোরবেলাতেই উঠতে হয়। তো আপনার কি অভিজ্ঞতা সৌভিক বাবু?
5: সত্যি তাই, এই রাত জেগে খেলা দেখার একটা কষ্ট আছে ঠিকই,
4: মানে কিন্তু আনন্দও আছে।
5: আবার হ্যাঁ, এটাও বলতে যাচ্ছিলাম, আবার আনন্দও আছে আর কি। পুরো আপনি যদি আর্জেন্টিনার যদি সাপোর্টার বা অন্য কোন দলের, এই যে যুক্তি তর্ক গুলো চলে না,
4: একদম
5: রোনাল্ডোর কথা বলছি, হয়তো দেখলাম যে হয়তো গোলটা একটা সহজ একটা পেনাল্টি মিস করলো, সে হয়তো আমাকে হয়তো হয়তো একমাত্র জিনিসটা চলছে
4: একদম
5: উত্তেজনা। আর গোল করলে যে চেঁচি, ওটা গোল, আমার প্রিয় একটা টিম, তার উপর প্রিয় একটা
4: নিশ্চয়ই একদম,
5: এই জিনিসগুলোর মধ্যে না একটা আলাদা
4: আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস একটা, একদম। এই বিশ্বকাপ ফুটবল আসলেই আমাদের মনে পড়ে যায় সেই, মানে গোটা বিশ্ব জুড়ে একটা, হয়তো আমাদের দেশ বিশ্বকাপে অংশ নেয় না, কিন্তু তা হলেও অগণিত ভারতবাসী, কোটি কোটি ভারতবাসী কিন্তু বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে যায়, তাই না? আর এটা ঠিক বলেছেন একদম, যে একজন মানে আপনি একা বসে খেলা দেখলে দেখবেন আপনার মাঝে মাঝে হয়তো ঘুম পেয়ে যেতে পারে, কিন্তু সঙ্গে যদি আরও কেউ থাকে, বন্ধু বান্ধব নিয়ে যদি আমরা খেলা দেখি, এবং অবশ্যই যে আপনি যে দলের সাপোর্টার এবং তার প্রতিপক্ষ দলেরও কিন্তু সাপোর্টার থাকতে হবে আপনার সঙ্গে, তবেই না মজা
5: একদম। আর বিশেষ করে আমাদের এইখানে একটা জিনিস করা হয় আর কি, বছরও করা হয়েছে, এখন এই গ্রুপ থেকে না, যখন আর কি ওই একেবারে ফাইনাল স্টেজে যখন খেলাগুলো চলছে, ধরুন সেমিফাইনাল, ওই সময়টা আমাদের এখানে কিন্তু জায়ান্টস স্ক্রিনে কিন্তু খেলা দেখানো হয়।
4: হয় হয় হয় হয় একদমই তাই। হ্যাঁ,
5: তখন সবাই বসে খেলা খেলা দেখে, সেটা মানে একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে
4: সবাই একসঙ্গে খেলা দেখে। হ্যাঁ, এবং সেটা সেমিফাইনাল থেকেই শুরু হয়, দুটো সেমিফাইনাল এবং অবশ্যই ফাইনাল, এই তিনটে খেলা কিন্তু বহু জায়গায় দেখানো হয়, আমাদের দেশের বহু জায়গায় দেখানো হয়। জায়ান্টস স্ক্রিনে
5: সবাই মিলে বসে মাঠের মধ্যে বসে সবাই খেলা দেখছে, একটা টাঙানো রয়েছে, মানে একটা অসাধারণ, মানে ওই যে উত্তেজনা, আবার কি বাজনা রয়েছে, মানে
4: এবং সেই দলের জার্সি পরে খেলা দেখতে বসা, তার আনন্দও আলাদা।
5: হ্যাঁ একদম ঠিক, সেই জার্সি পরে যে যার টিমের যেহেতু আর্জেন্টিনার কে বসে পড়েছে, আর্জেন্টিনার সেই
4: সাপোর্টার যারা আর কি, হ্যাঁ
5: হ্যাঁ, ব্রাজিলের হলুদ, এই যে জিনিসগুলো উত্তেজনা যে থাকে, এত জিনিসটা রাত জেগে জিনিসটা না অত কষ্ট লাগে না, অন্য সময় যদি অন্য কারণে যদি রাত জেগে থাকে কোথায় চোখ ভারী হয়ে,
4: একদম তাই।
5: এটা যারা আর কি মানে ভক্ত, যে কোনো খেলা নাই বলছি, ফুটবল অবশ্যই, ক্রিকেট যারা, এই তারা একমাত্র তারাই বুঝবে যে সত্যি মানে কি যে পাগলামি,
4: খেলা প্রেমী প্রেমী মানুষ খেলাকে নিয়ে যে পাগলামি, একদম এক কথায় ঠিক কথা বলেছেন, যে খেলাকে নিয়ে যে পাগলামি, ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, ফুটবলকে নিয়ে যে পাগলামি এক কথায়, সেটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি।
5: একদম, এই জন্য দেখুন না আপনার একটা গানই আছে, সব খেলা সেরা বাঙালি তুমি,
4: একদম বাঙালি তো অবশ্যই সেরা খেলা ফুটবল, একদম।
5: এই চার বছর পর পর আসে বলেই পাগলামোটা বিশেষ বিশেষ করে দেখা যায়, আমি চাই যে এই পাগলামোটা থাকুক,
4: একদম
5: বাঙালি রন্ধে রন্ধে রক্তে রক্তে থাকুক এবং সারা বিশ্ব সেই জিনিসটা থাকুক দাদা।
4: ঠিক ঠিক, একদম একদম, অনেক অনেক ধন্যবাদ সৌভিক বাবু আপনাকে, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, ভালো লাগলো কথা বলে আপনার সঙ্গে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
5: আপনিও ভালো থাকবেন দাদা, নমস্কার।
4: নমস্কার, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিশ্বকাপ ফুটবল 2026, ইতিমধ্যেই খেলা কিন্তু শুরু হয়েছে। আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, হ্যালো নমস্কার। হ্যাঁ পরিতোষবাবু, হ্যাঁ পরিতোষবাবু কোথা থেকে বলছেন? ফালাকাটা থেকে বলছেন। পরিতোষবাবু তো আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত টেলিফোন করেন আমাদের, কেমন আছেন বলুন?
6: ভালো আছি, আপনি কেমন আছেন?
4: আমি ভালো আছি। বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে, খেলা দেখছেন?
6: দেখলাম, দেখি না।
4: দেখেননি?
6: না দেখি না।
4: আচ্ছা, কেন ইচ্ছে করে না দেখতে, নাকি রাত হয় বলে তাই? অনেক রাত হয়ে যায়, আপনি ভালো থাকবেন, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, পরিতোষ দাস ফালাকাটা থেকে, উনি আমাদের নিয়মিত টেলিফোন করেন আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠান, প্রায় প্রতিটি লাইভ ফোন ইন অনুষ্ঠানেই উনি আমাদের টেলিফোন করেন, আমাদের সঙ্গে কথা বলেন। বিশ্বকাপ ফুটবল উনি দেখছেন না, ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু টেলিফোনটা নিয়মিত করেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ পরিতোষবাবু আপনাকে, ফালাকাটা থেকে টেলিফোন করেছিলেন উনি আমাদের। যে বিষয়টি বলছিলাম যে বিশ্বকাপ ফুটবল 2026 এবং এই বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোটা দেশে, মানে গোটা বিশ্বে তো বটেই, আমাদের দেশকে যদি ধরি, আমাদের দেশে কিন্তু একটা বিরাট উন্মাদনা, এবং বিশেষ করে আমাদের বাংলায় ফুটবলকে নিয়ে যা চর্চা হয় এবং ফুটবলকে নিয়ে মানুষের যে উন্মাদনা থাকে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ইতিমধ্যেই সবে প্রাথমিক পর্যায়ের খেলা শুরু হয়েছে, সেমিফাইনাল ফাইনাল অনেক দেরিতে, তাতেই কিন্তু শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ, টোটাল রাজ্যেই জার্সি বিক্রি শুরু হয়ে গেছে, বিভিন্ন দেশের জার্সি কিনছেন যারা সমর্থক, বিভিন্ন দেশের সমর্থক তারা জার্সি কিনছেন এবং জার্সি পরে খেলা দেখতে বসছেন, একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি, দারুণ ব্যাপার। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, হ্যালো নমস্কার।
7: হ্যালো নমস্কার।
4: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
7: আমি সুবল ভিটা থেকে হরিবার দাস বলছি।
4: হরিহর দাস বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, সুবল ভিটা। সুবল ভিটাটা কোন দিকে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে। বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, ফাঁসি দেওয়া? হরিহরবাবু, হরিহরবাবু আমাদের নিয়মিত টেলিফোন করেন? আপনি আমাদের নিয়মিত টেলিফোন করেন অনুষ্ঠানে?
6: আমি তো 10 বছর বয়স থেকে রেডিও শুনি।
4: আজকে এখন আপনি কি করছেন?
6: সব সময় আমি রেডিও শুনতেই থাকি।
4: বাহ, খুব ভালো, খুবই ভালো। মানে আপনি খুব ছোটবেলা থেকেই আপনি রেডিওতে রেডিও শুনেন আর কি, রেডিওর অনুষ্ঠান শুনেন?
6: কালকে এই বিশ্বকাপ দেখলাম, রেডিওতে শুনলাম।
4: আচ্ছা, কেমন লাগলো শুনতে?
6: রেডিওতে তো শোনা যায়।
4: হুম হুম,
6: শুনলাম কালকে রেডিওতে।
4: ধারা বিবরণী শুনলেন? হ্যাঁ, ধারা বিবরণী কেমন লাগলো শুনে?
6: কি বললেন?
4: ধারা বিবরণী শুনলেন, কেমন লাগলো?
6: ভালো লাগে, ভালো লাগে দেখেই তো
4: বলছি। যে বিশ্বকাপ ফুটবল তো এই চার বছর প্রতি চার বছর অন্তর অন্তর এই দেখা মানে শোনা হয় বা দেখা হয় আপনার? আচ্ছা, ঠিক। ফুটবল না ক্রিকেট? আমাদের সারাদিন ব্যাপী বিভিন্ন লাইভ ফোন অনুষ্ঠান রয়েছে। শুধুমাত্র এটা শুরু হয় সকাল 8:30 হ্যালো আকাশবাণী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সারাদিন ধরে কিন্তু বিভিন্ন সময় আমাদের লাইভ ফোন অনুষ্ঠান রয়েছে এবং শেষ অনুষ্ঠানটি হয় রাত 10:30 মনের জানালা অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানগুলোর তে আপনারা নিয়মিত টেলিফোন করবেন, কারণ এই অনুষ্ঠানগুলো সম্পূর্ণভাবেই আপনাদের আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের নিজস্ব মতামত, আপনাদের ভাবনার কথা জানানোর অনুষ্ঠান। সুতরাং আপনারা টেলিফোন করবেন সেই আশাতেই কিন্তু আমরা থাকি। ঠিক
6: আছে,
4: অনেক অনেক ধন্যবাদ হরিহরবাবু আপনাকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
6: নমস্কার,
4: নমস্কার, ভালো থাকবেন, নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু ফাঁসি দেওয়ার সুবল ভিটা বলে একটি জায়গা রয়েছে, সে সুবল ভিটা থেকে টেলিফোন করেছিলেন হরিহর দাস, আমাদের একজন নিয়মিত শ্রোতা। বিভিন্ন অনুষ্ঠানে উনি টেলিফোন করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ হরিহরবাবু আপনাকে। আমরা আরও একজন শ্রোতা বন্ধুর টেলিফোন নিই, উনি টেলিফোনে রয়েছেন। হ্যালো, নমস্কার।
8: হ্যাঁ হ্যালো দাদা ভাই, নমস্কার।
4: হ্যাঁ নমস্কার, বলুন।
8: সুপ্রভাত দাদা ভাই।
4: সুপ্রভাত, সুপ্রভাত।
8: হ্যাঁ
4: হ্যাঁ, প্রবীর বাবু কেমন আছেন বলুন?
8: খুব ভালো আছি দাদা ভাই।

0: আপনি কিরকম আছেন?
1: এই চলছে, সব
0: আচ্ছা,
1: ভালোই আছি। আপনাদের ওখানে আবহাওয়া কিরকম এখন? খুব গরম মনে হচ্ছে।
0: মানে একদিন বৃষ্টি হলো, ঠান্ডা ছিল, আবার সেই গুমোট গরম দাদা ভাই।
1: এখন তো প্রচন্ড গরম, এবং
0: হ্যাঁ হ্যাঁ
1: দক্ষিণবঙ্গের
0: হ্যাঁ
1: দিকে তো প্রচুর গরম রয়েছে।
0: হ্যাঁ মানে ওই 10টার পর থেকে মনে হচ্ছে না ঘর থেকে আর বেরোই দাদা ভাই।
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং
1: একদম তাই, একদমই
0: তো
1: তাই।
0: মানে বাজারে যাচ্ছি, সেই মানে সকালে আমি বাজার করে চলে এলাম।
1: হুম হুম হুম
0: হ্যাঁ,
1: হুম
0: তো এই যে তাতেও ঘাম, না এত ঘাম হচ্ছে, মানে জল খেয়ে যাচ্ছি কিন্তু জলের কোনো ইয়ে রাখছে না, মানে
1: একদম
0: পোষাবার হচ্ছে না। তাহলে
1: বাতাসের,
0: শরীরে,
1: হ্যাঁ, বা মানে
0: হ্যাঁ
1: হিউমিডিটিটা আর কি প্রচণ্ড বেশি আর কি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবং
1: একদম,
0: বিশ্বকাপ নিয়ে আজকে বলছেন,
1: হ্যাঁ,
0: বিশ্বকাপ
1: আজকে
0: নিয়ে
1: আমরা
0: বলছেন।
1: বিশ্বকাপ নিয়ে কথা বলছি, বিশ্বকাপ ফুটবল 2026।
0: হ্যাঁ
1: ইতিমধ্যে
0: দেখুন,
1: কিন্তু প্রচুর উন্মাদনা গোটা বিশ্বে, আমরাও কিন্তু,
0: এবং দেখুন রাত জেগে আমি খেলাটা দেখি না, কিন্তু
1: হ্যাঁ,
0: যেগুলো আপনার ওই 6:30 থেকে, 6টা থেকে আরম্ভ হচ্ছে না
1: সন্ধ্যের দিকে
0: সেই
1: যেগুলো
0: খেলা,
1: হয় আর কি। হ্যাঁ,
0: হ্যাঁ তারপরে সকালেও হচ্ছে সেইটা দেখি,
1: হুম
0: আর রাত্রে যে খেলাগুলো হচ্ছে ওটা হাইলাইট দেখি আর কি।
1: হুম হুম হুম
0: হ্যাঁ,
1: হুম
0: আর দেখুন এবারে তো আগের বারে আসে
1: হুম
0: 36টা দল, এবারে 48টা দল,
1: হুম হুম হুম হুম হুম এবং দীর্ঘ দিন ধরে খেলা
0: চারটে
1: চলবে।
0: খেলা হবে। হ্যাঁ, 104টে খেলা হবে। তো সেই খেলা দেখতে দেখতে মানে আপনার কি বলবো, সত্যি করে খেলাও হচ্ছে কিন্তু খুব মার, মানে এত মারছে, মানে লোক প্লেয়ারদেরকে, প্লেয়ারদের মধ্যে দেখুন প্রথম দিনই 3টে লাল কার্ড দেখে বাইরে।
1: হ্যাঁ হ্যাঁ একদম
0: তো
1: একদম,
0: সেই খেলাগুলো মানে দেখলে না, মানে মাঝে মাঝে মনে হয় যে খেলা দেখতে দেখতে ওই যে মারামারি, এইটা আমার খুব পছন্দ হয়নি
1: না
0: দাদা
1: না
0: ভাই। কারণ
1: নিশ্চয়ই নিশ্চয়ই,
0: হ্যাঁ, তো তাদের মধ্যে এত মানে খেলার মাঠে, আবার পরে দেখছি বাইরে এসে হাত গায়ে জড়িয়ে ধরে বসে আছে, কিন্তু ওই মাঠেতে এমন খেলার ইয়ে, এই ফুটবলেই সেটা হয় দাদা ভাই। এবং
1: হুম হুম
0: কালকে কালকে মেয়েরা বিশ্ব মানে বিশ্বকাপে জয়ী হয়েছে দাদা ভাই, পাকিস্তানকে হারিয়ে।
1: হুম
0: হ্যাঁ, তো এই জায়গাটা আমাদের মধ্যে দেখুন না, সত্যি করে এই একটা মেলবন্ধনের ব্যাপার চলছে,
1: একদম
0: তো
1: তাই,
0: আমরা
1: একদমই তাই।
0: বিশ্বকাপে যা। হ্যাঁ, তো দাদা ভাই এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ
1: হ্যাঁ,
0: থাকবেন,
1: আপনিও
0: ভালো।
1: ভালো থাকবেন। আমরা
0: হ্যাঁ
1: বিশ্বকাপ ফুটবল
0: হ্যাঁ
1: 2026 নিয়ে মেতে রয়েছি, আমরাও
0: হ্যাঁ
1: সবাই মেতে রয়েছি এবং খেলা দেখছি। নিয়মিত খেলা না দেখতে পারলেও হয়তো হাইলাইটস পরে দেখে নিচ্ছি,
0: হ্যাঁ
1: আপনিও
0: হ্যাঁ
1: যেরকম হাইলাইটস দেখছেন। খুব ভালো লাগলো শুনে, ভালো লাগলো
0: হ্যাঁ
1: আপনার সঙ্গে কথা বলে। প্রবীরবাবু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, প্রবীর কুমার মণ্ডল, আমাদের নিয়মিত শ্রোতা, উনি নিয়মিত টেলিফোন করেন আমাদের, প্রতিটি অনুষ্ঠানেই আমরা ওনার টেলিফোন পাই। ভালো লাগে কারণ আপনারা টেলিফোন করবেন, আপনাদের নিজস্ব অনুষ্ঠান এটা, 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, এবং আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা হলো বিশ্বকাপ ফুটবল 2026, এবং এই বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে আপনার অনুভূতির কথা আমাদেরকে জানাবেন 9434076705 এই নম্বরে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কেদারনাথ ছবির গান অরিজিৎ সিং এর কণ্ঠে। আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705, এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলছি হ্যালো আকাশবাণীতে, বিশ্বকাপ ফুটবল 2026, অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকটি ম্যাচও হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠান, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, আমরা টিভির পর্দায় সেগুলো দেখেছি। অনেকে আবার সেখানে গিয়েছেন, উদ্বোধনী আমেরিকা গিয়েছেন, সেখানে অনুষ্ঠান দেখছেন। আমাদের উত্তরবঙ্গের প্রচুর মানুষ, দক্ষিণবঙ্গেরও প্রচুর মানুষ, অর্থাৎ আমাদের গোটা বাংলার প্রচুর মানুষ কিন্তু বিশ্বকাপ দেখতে ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন। প্রচুর মানুষ সেখানে দেখছেন, তাদের বিভিন্ন সমাজ মাধ্যমে তারা ছবিও পোস্ট করছেন। একটা বিরাট ব্যাপার, একটা ফুটবল যুদ্ধ তার সাক্ষী হওয়া, এটা একটা সত্যি বিরাট ব্যাপার। তো আমরাও চাইছি আমাদের শ্রোতাবন্ধু যারা রয়েছেন, যারা নিয়মিত খেলা দেখছেন, তাদের কথা শুনতে, তাদের বিশ্বকাপ নিয়ে তাদের বক্তব্য, তাদের অনুভূতি, তাদের যে ফিলিংস কী, এই যে রাত জেগে বিশ্বকাপ দেখা তারা দেখছেন কি না, বা আপনারা সকালে খেলাগুলো, সকালে যে সন্ধ্যে যেগুলো হচ্ছে সেই খেলাগুলো দেখছেন কি না, বা পরবর্তীতে হাইলাইটস কী কোনগুলো দেখছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনাদের ভাবনার কথা জানতে চাই, আপনাদের অনুভূতির কথা জানতে চাই। আমাদের টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705।

0: এতক্ষণ কেসারি ছবির গান শুনলেন অরিজিৎ সিং এবং আশিস কাউরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, এবং হ্যালো আকাশবাণীতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ হতে যাচ্ছে, খুব অল্প সময় রয়েছে আমাদের হাতে, এবং এই সময়ের মধ্যেই আমরা চাই আপনারা টেলিফোন করুন। আপনারা যারা নিয়মিত টেলিফোন করেন, অনেকেই আমাদের টেলিফোন করেছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং খুব ভালো ফিলিংস, এবং তাদের বিশ্বকাপ নিয়ে তাদের যে অনুভূতি এবং তাদের যে ভাবনা সেগুলো তারা খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা চাই যে আপনারা যারা টেলিফোন করেননি এখনও, ভাবছেন সময় আছে কিনা, হ্যাঁ সময় আছে, অল্প সময় আছে আপনাদের সঙ্গে কথা বলার মতন, কিছু সময় বাকি রয়েছে আমাদের। আপনারা জানেন যে নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হয়, তবুও আমাদের এই নির্ধারিত সময় শেষ হতে আর অল্প কিছু সময় কিন্তু বাকি রয়েছে, এবং এই সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা চাই আপনারা টেলিফোন করুন এবং আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার
2: নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ প্রফুল্লবাবু, বলুন কেমন আছেন?
2: আছি ভালো, এখন তো সবজি বিক্রি করতে চলে আসছি।
0: ও আচ্ছা আচ্ছা,
2: পার্শ্ববর্তী কালারাম বাজারে।
0: আচ্ছা, মানে আপনাদের ওই ফাঁসিদেওয়া কালারাম বাজার?
2: হ্যাঁ হ্যাঁ, ফাঁসিদেওয়া কালারাম বাজার, এটা আমাদের দৈনন্দিন বাজার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: তো ওই আপনার কথাগুলো শুনতেছি আর ওই
0: আপনার সঙ্গে আমার কথা বলতে খুব ভালো লাগে জানেন তো। আমাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলতে ভালো লাগে, আপনার সঙ্গে আরো বিশেষভাবে কেন ভালো লাগে যে আপনি সবসময় কাজের এই সময়টা আপনি বাজারে থাকেন কিংবা আপনি জমিতে থাকেন, কিন্তু সঙ্গে আপনার রেডিওটি কিন্তু অবশ্যই থাকে। ভীষণ ভালো লাগে যে আপনি সঙ্গে মাঠে যান বা বাজারে যান জিনিস বিক্রি করতে, কিন্তু সঙ্গে রেডিওটি সঙ্গে নিয়ে যান। তো বিশ্বকাপ খেলা দেখা হচ্ছে? বিশ্বকাপ ফুটবল খেলা দেখা হচ্ছে?
2: হচ্ছে, মাঝে মাঝে দেখা হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
2: আর কাজের চাপে আমি এখন শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে,
0: কারণ
2: এই শাক সবজি তুলতে তুলতে রাত হয়ে যায়। এই কচু আর অন্য অন্য শাক সবজি তুলতে তুলতে শরীর
0: সময়টা অনেকটাই চলে যায়,
2: সময়টা কমে যায়, আর রাত্রে বেলা হয় খেলাগুলো।
0: হ্যাঁ, বহুদিন ধরে হবে খেলা, আরো অনেকদিন খেলা হবে। হ্যাঁ, অনেকদিন ধরে খেলা হবে, বিশেষ বিশেষ খেলাগুলো দেখা যেতেই পারে। তো নিশ্চয়ই আমরাও সমস্ত খেলা সবাই নিশ্চয়ই দেখে না, কিছু কিছু খেলা, বিশেষ বিশেষ খেলা, সিলেক্টেড কিছু খেলা আমরা সবাই দেখি। আপনি এই মুহূর্তে বাজারে রয়েছেন? এবং আপনাদের এই কালারাম বাজার থেকে তো প্রচুর শিলিগুড়ির অন্যান্য বাজারের যারা ব্যবসায়ী তারা এসে জিনিস নিয়ে যান। একদম তাই, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার নমস্কার। আমাদের সময়ও শেষ, আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের সময় কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে, সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আমরা অনুষ্ঠানও শেষ করতে হবে। এতদিন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ভাস্কর, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
1: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: आकाशवाणी শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ সূচনা হচ্ছে 52তম G7 শীর্ষ সম্মেলনের। প্রধানমন্ত্রী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে NTA। এজ বাস্টনে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত 64 রানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে।
1: You know, Iran was a very powerful military country with all of the missiles. Now, we know a lot about them. The biggest problem we have is the Democrat shutdown. But the shutdown doesn't allow us to do what we have to do.
0: আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে যুদ্ধ শেষের ইঙ্গিত মিলতেই আমেরিকার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আমেরিকার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি প্রমুখ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একাধিক দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিতে স্বাগত জানিয়েছেন। তারা একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি কোনো বিধিনিষেধ ছাড়াই হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে শ্রী মোদী ব্রাতিস্লাভা পৌঁছেছেন। সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসাম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। শ্রী মোদী বলেছেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও গভীর করার এবং দুদেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি খুঁজে বের করার সুযোগ করে দেবে। ফ্রান্সের অ্যাভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলনের সূচনা হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নেবে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

0: মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএ এর ওয়েবসাইট থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের ২১ তারিখে দুপুর ২টো থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের ৩-দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হচ্ছে। ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। একটি প্রতিবেদন।
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট ৫৪টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে ইডি। তাকে সিডিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। আজ অভিষেকের বয়ান রেকর্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক ভাষণের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে ১৬৫টি বিমানবন্দর রয়েছে। ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্র নাট্যমন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে ১৪৪টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে ৫২টি বিদেশি এবং ৯২টি ভারতীয় সিনেমা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে। দেশটির ভূরাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেসাস অঞ্চলে রুশ প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি ৪৯.৭% ভোট পেয়েছে। আসি খেলার খবরে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের রিজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত গতকাল পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে দিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য ১৭১ রানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান ১৭ওভার ১০৬ রানে অলআউট হয়ে যায়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফ এর ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে সুইডেন

0: চারে গোলে এগিয়ে আছে। এদিকে গ্রুপির অন্য ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা, শিরোনাম এক বিন্দু মানবতা, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। কিছুদিন আগের কথা, মাঝরাতে ফোন, এক বন্ধুর আত্মীয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, রক্ত লাগবে, আপৎকালীন ভিত্তিতে এক ইউনিট, পরে হয়তো আরও। তড়িঘড়ি এক বন্ধু স্থানীয় ডাক্তারকে ফোন করে কোনো মতে বিষয়টা বোঝাতে তিনি তার যোগাযোগ কাজে লাগিয়ে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সামাল দিলেন। তাঁরই এক নিকটস্থ ডাক্তার বন্ধু স্বেচ্ছায় রক্তদান করলেন ওই হাসপাতালে গিয়ে। তাঁর ডাকে এগিয়ে এলেন আরও কয়েকজন, রক্ষা পেলেন ওই ব্যক্তি, বাঁচল প্রাণ, ধ্বনিত হল মানবতার আদি অকৃত্রিম বার্তা। ঘটনাটা ব্যক্তিগত অভিজ্ঞতা হলেও বিষয়টির সঙ্গে অপরিচিত মানুষের সংখ্যা কিন্তু বহু, শুধুমাত্র কোনো গ্রামে বা মফস্বলে নয়, এর বিস্তার শহর থেকে মহানগরে, জেলা থেকে রাজ্যে, দেশ থেকে সারা পৃথিবীতে। রক্ত এমন এক দুর্মূল্য বস্তু যা চাইলেই মেলে না। বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি সত্ত্বেও এর উৎপাদন পদ্ধতি কেবল মানব দেহেই সীমাবদ্ধ। তাই কোনো নাগরিকের রক্তের প্রয়োজনে হাত বাড়াতে হবে আর একজন সহনাগরিককেই। এই যে এক ব্যক্তির প্রয়োজনে কোনো কিছু নির্বিশেষে স্বেচ্ছায় আরও কয়েকজন সামিল হন মানববন্ধনে, অর্থান্তরে এও এক রক্তের সম্পর্কই বটে। নিঃস্বার্থ জনসেবায় এগিয়ে আসা এইসব রক্তদাতাদের সম্মান জানাতেই প্রতি বছর 14 জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন, এই চারটি সংগঠন সম্মিলিতভাবে 2004 সালে প্রথমবারের জন্য নোবেলজয়ী অস্ট্রীয় মার্কিন জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালনে স্বীকৃতি দেয়। চলতি বছরে দিনটির মূল ভাবনা এক বিন্দু মানবতা, রক্ত দাও প্রাণ বাঁচাও। একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিদিন অন্তত 38,000 ব্যক্তির আপৎকালীন ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। শুধুমাত্র দুর্ঘটনা বা কোনো অনভিপ্রেত ঘটনায় আহত হওয়ার জেরেই নয়, গর্ভবতী মহিলা, থ্যালাসেমিয়া বা লিউকোমিয়া সহ অন্যান্য রক্তজনিত রোগাক্রান্ত ব্যক্তিকে রক্ত দিতে হয়। বিশেষ কিছু প্রাণঘাতী রোগাক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ব্যবধানে রক্তের প্রয়োজন হয়, কিন্তু বাস্তব চিত্রটা বেশ উদ্বেগজনক। প্রয়োজনের পরিমাণ আর যোগানের হার ঘোরতর ব্যস্তানুপাতি। রেডক্রসের তথ্য বলছে, বিকাশশীল দেশগুলিতে 5% কম ব্যক্তি নিয়মিত রক্তদান করেন। মূলত সচেতনতার অভাব এবং কিছু প্রচলিত কুসংস্কারই এর জন্য দায়ী বলে মনে করা হয়। আমাদের দেশের সার্বিক চিত্রটিও খুব একটা ব্যতিক্রম নয়। রক্তদান শিবির আয়োজন এখন অনেকটাই বিভিন্ন সংগঠনের এবং রাজনৈতিক শখের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই প্রাপ্ত তথ্যের হিসেবে গরমিল, নির্দিষ্ট নিয়ম না মেনে সংরক্ষণ পদ্ধতির দরুন কার্যকারিতার অভাবটাও স্পষ্ট। লোহিত রক্তকণিকাও মাত্র 35 থেকে 42 দিন পর্যন্ত বাঁচে, তাই মজুদ রাখার ব্যাপারটাও এক্ষেত্রে খাটে না। তবে আশার আলোও আছে বই কি, এখন অনেক ব্যক্তি, নেটিজেন স্বইচ্ছায় ও তাগিদে রক্তদানের প্রয়োজনীয়তার প্রচারে এগিয়ে আসছেন। মানুষ এখন দরকারের অভিঘাত বুঝে নিয়মিত সময় অন্তর রক্তদান করছেন, কোনো শিবিরে বা সরাসরি ব্লাড ব্যাংক সুবিধালব্ধ হাসপাতালে। রক্তের প্রাপ্তি ও এ সংক্রান্ত তথ্য পেতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ই রক্তকোষ পোর্টাল খোলা হয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত, ঝরাতে সময় লাগে না একটুও, পেতে কাল ঘাম ছোটে। তাই এক বিন্দু মানবতার হাত যদি প্রত্যেকে বাড়িয়ে দিতে পারে, রক্তাক্ত বিশ্ব রক্তের আকালে মরে না অন্তত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
3: সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন ভজন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সুখবিন্দর সিং।

0: গানটি শুনলেন অনুরাধা পাডওয়ালের কণ্ঠে। এতক্ষণ ভজন শুনলেন প্রথমে সুখবিন্দার সিং এবং পরে অনুরাধা পাডওয়ালের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে হিন্দি ভাষা শিক্ষার আসর।
1: আজকের আসরে কাকলি এসেছে দেখছি, আর কে ও শঙ্খব্রত? বেশ, বসো তোমরা। আজ তোমাদের বেশ খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কাকলি কিছু বলবে মনে হচ্ছে?
2: আজ কোন গল্প পড়া হবে?
1: আজ যে কোন গল্প পড়বো তা জানলে কি করে?
3: আগের দিনগুলোতে তো বিভিন্ন লেখকের গল্প আমরা পড়েছি, তাই আজও সেই রকম কোন গল্প পড়া হবে ভেবে রেখেছি।
1: ভেবেছো যখন, তবে তাই হোক, কই কাহানি আজ পড়ি যায়। আজ হম ডক্টর জাকির হুসেন কি এক কাহানি পড়েঙ্গে।
2: কোন সি কাহানি?
1: কাহানি কা শীর্ষক হ্যায় আব্বু খাঁ কি বকরি। শোনো, কোনো শব্দ তোমাদের অজানা থাকলে জিজ্ঞেস করবে। হিমালয় পাহাড় কা নাম তুমনে সুনা হি হোগা, ইসসে বড়া পাহাড় দুনিয়া মে কই নাহি হ্যায়। হাজারো মিল ফেলতা চলা গিয়া হ্যায়।
3: আচ্ছা, হাজার মানে তো হাজার, কিন্তু হাজারো?
1: হাজারো মানে হাজার হাজার, তেমনি লাখো লক্ষ লক্ষ, করোড়ো কোটি কোটি, সেঁকড়ো শত শত। হাজারো মিল মানে হাজার হাজার মাইল। তারপর পড়ি, ইস পাহাড় কে অন্দর বহুত সি বস্তিয়াঁ ভি বসি হ্যায়, এইসি এক বস্তি আলমোড়া হ্যায়।
2: বস্তি, বস্তি শব্দ তো বাংলাতেও ব্যবহার করি।
1: তা করি, তবে বিশেষ বসতি অর্থে। হিন্দিতে যে কোনো বসতি অর্থেই বস্তি হবে। তারপর শঙ্খব্রত তুমি পড়ো।
3: আলমোড়া মে এক বড়ে মিয়াঁ রহতে থে, উনকা নাম থা আব্বু খাঁ। উনহে বকরিয়াঁ পালনে কা বড়া শখ থা। আচ্ছা, শখ মানে?
1: শখ মানে শখ, বাংলাতে শখ বলি। শখ থেকে শৌখিন, যেমন শখ থেকে শৌখিন। আর বকরা স্ত্রীলিঙ্গে বকরি, বহুবচনে তো বকরিয়াঁ, এ তো তোমরা জানোই। আচ্ছা, এরপরে কাকলি তুমি পড়ো।
2: অকেলে আদমি থে বস এক দো বকরিয়াঁ রাখতে, দিন ভর উনহে চরাতে ফিরতে, উনকে অজীব নাম রাখতে, উনসে জানে ক্যা ক্যা বাতে করতে, আর শাম কে ওয়াক্ত বকরিয়ো কো লাকার ঘর মে বাঁধ দেতে। আলমোড়া পাহাড়ি জগহ হ্যায়, ইসলিয়ে আব্বু খাঁ কি বকরিয়া ভি পাহাড়ি নসল কি হোতি থি।
1: পাহাড়ি নসল কি হোতি থি, এ অংশে দু একটা কথা বলে নি। পাহাড় থেকে বিশেষণ হচ্ছে পাহাড়ি, বাংলার মতোই পাহাড় থেকে, যেমন পাহাড়ি বলি আমরা ঠিক তেমনি। আর নাসল মানে জাতি। তারপর শুনি, আব্বু খাঁ গরিব থে, বড়ে বদনসিব।
3: বদনসিব তো নসিব মানে তো ভাগ্য আমরা জানি।
1: হ্যাঁ, নসিব মানে ভাগ্য, কিসমত। বদনসিব অর্থাৎ যার ভাগ্য মন্দ বা মন্দ ভাগ্য। ফের আগে শুনো, উনকি সারি বকরিয়াঁ কভি না কভি রস্সি তুড়াকর রাত কো ভাগ কর পাহাড় মে চলি জাতি থি। উনকি সারি বকরিয়াঁ কভি না কভি রস্সি তুড়াকর রাত কো ভাগ কর পাহাড় মে চলি জাতি থি। ওহাঁ এক ভেড়িয়া রহতা থা, ওহি উনহে খা জাতা থা। ভেড়িয়া মানে নেকড়ে বাঘ, ভেড়া ভেড়া স্ত্রীলিঙ্গে ভেড় হয়, বুঝেছ তো? তারপরে পড়ো কাকলি।
2: মগর অজীব বাত হ্যায়, না আব্বু খাঁ কা প্যার, না শাম কো দানে কা লালচ, আর না ভেড়িয়া কা ডর উন বকরিয়ো কো ভাগনে সে রোকতা থা।
1: হ্যাঁ, না আব্বু খাঁর ভালোবাসা, না সন্ধের খাবারের লোভ, না নেকড়ের ভয়। দেখো এই বাক্যে না না দিয়ে কতকগুলো বাক্য জোড়া হয়েছে। ইংরেজিতে যেমন নাইদার নট দিয়ে দুটো বাক্য জোড়া হয়, হিন্দিতে কিন্তু একটু তফাত আছে। এই পার্থক্য হলো হিন্দিতে যতগুলো বাক্য প্রয়োজন জোড়া যায়, ইংরেজি মতো দুটো মাত্র বাক্য নয়। এখানে দেখো না আব্বু খাঁ কা প্যার, না শাম কে দানে কা লালচ, আর না ভেড়িয়ে কা ডর, তিনটি বাক্য যুক্ত করেছ। তো আব্বু খাঁ কি সভি বকরিয়া ভাই জাতি থি, পর কেউ কেউ যে ভাই জাতি থি, লেখকের কথাতেই উত্তর খোঁজা যাক। ইসকি ওজহ শায়দ ইয়ে হো কি পাহাড়ি জানোয়ারোঁ কি মিজাজ মে আজাদি কি বহুত মোহব্বত হোতি হ্যায়, ইয়ে আপনি আজাদি কিসি দানে দেনে কো রাজি নাহি হোতে, আর মুসিবত খতরোঁ কো সহকর ভি আজাদ রহনে কো আরাম আর আনন্দ কি কয়েদ সে আচ্ছা সমঝতে হ্যায়। কাহিনীর মূল কথা কিন্তু এখানেই, গল্পটা বড়, তাই সময়ের কথা চিন্তা করে আমরা সংক্ষেপে পড়ব।
3: মিজাজ শব্দটা পেলাম, বাংলাতেও তো মেজাজ বলি।
1: হ্যাঁ ঠিকই বলেছ। তাছাড়া মোহব্বত ইয়ানি প্যার, মুসিবত কঠিনাই কষ্ট, খতরা তো বিপদ। হ্যাঁ তো আগে জব আব্বু খাঁ কি বহুত সি বকরিয়া ভাগ গই ও উদাস হুয়া, উদাস মানে দুঃখিত, সোচা দে বকরিয়া কেহি রহেঙ্গে, কিন্তু একদিন কহি সে এক খুবসূরত বকরি খরিদ লায়ে আর উসকা নাম রাখা চাঁদনি। খুবসূরত সুন্দর, বিপরীতার্থক শব্দ কি হবে?
2: বদসুরত।
1: হ্যাঁ খুবসূরত বদসুরত। আব্বু খানে চাঁদনি কে লিয়ে নয়া ইন্তজাম কিয়া, আচ্ছা দানা দেতা থা, রস্সি ভি লম্বি রখি, উসে ইয়কীন হুয়া কি চাঁদনি হিল জায়েগি।
3: ইয়কীন, ইন্তজাম, এই শব্দগুলো,
1: এই শব্দগুলোর অর্থ জানতে চাইছো তো? ইয়কীন হলো বিশ্বাস, ইন্তজাম তো ব্যবস্থা, হিন্দিতে ব্যবস্থা ইয়া প্রবন্ধ। মগর আব্বু খাঁ ধোখে মে থে, আজাদি কি খোয়াইশ ইতনি আসানি সে দিল সে নাহি মিটতি।
2: খোয়াইশ মানে?
1: খোয়াইশ মানে ইচ্ছা, অভিলাষা, অভিলাষা এই অর্থেও ব্যবহৃত হয়। আজাদি তো স্বাধীনতা, এত তোমরা জানো, পরাধীনতা হলো গুলামি, আজাদি বিপরীতার্থক শব্দ হবে গুলামি। আসানি সে সহজে, মানে ঠিকই বুঝতে পারছ, পাহাড় আর জঙ্গল মে রহনে বালে আজাদ জানোয়ারোঁ কা, পাহাড় আর জঙ্গল মে রহনে বালে আজাদ জানোয়ারোঁ কা দম ঘর কি চার দিওয়ারি মে ঘুটতা হ্যায়, আর কয়েদি আপনি রস্সি তুড়ানে কি ফিক্র করতা হ্যায়। চার দিওয়ারি মে অর্থাৎ চার দেওয়ালের মধ্যে দম ঘুরতা হে, দম বন্ধ হয়ে যায়, আর ফিক্র চিন্তা। তাই একদিন সেই কথাই বলল আব্বু খাঁকে, আচ্ছা কাজ করো আব্বু খাঁ আর চাঁদনির কথাগুলো তোমরা পড়ো দুজনে, চাঁদনির কথাগুলো কাকুলি তুমি পড়ো আর আব্বু খাঁর কথা শঙ্খব্রত।
3: কেউ বেটি চাঁদনি, তুই মুঝে ছোড়না চাহতি হ্যাঁ?
2: হ্যাঁ আব্বু খাঁ মিয়া, চাহতি তো হুঁ।
3: আরে তুঝে চারা নহি মিলতা ইয়া দানা পছন্দ নহি, বানিয়ে নে ঘুনে চানে মিলা দিয়ে হ্যায়, মাই আজ হি অর দানা লে আউঙ্গা।
2: নহি নহি মিয়া, दाने की कोई तकलीफ नहीं।
3: तो फिर क्या, रस्सी छोटी है, मैं और लंबी कट दूंगा।
2: इससे क्या फायदा।
3: तो आखिर क्या बात है, चाहती क्या है?
2: कुछ नहीं, बस मुझे पहाड़ में जाने दो।
3: अरे कमबख्त, तुझे ये खबर है कि वहाँ भेड़िया है, वो जब आएगा तो क्या करेगी?
2: अल्लाह ने दो सींग दिए हैं, उनसे उसे मारूंगी।
3: हाँ हाँ जरूर, भेड़िए पर तेरे सींगों का ही तो असर होगा। वो तो मेरी कई बकरियां हड़प कर चुका है, उसके सींग तुझसे बहुत बड़े थे।
2: मगर अब्बू खामिया, इससे क्या है, मुझे तो तुम पहाड़ में ही जाने दो।
1: हाँ इतना तो तुम्हारा पुण्य बुरा जाच्छे, चांदनी कोनो कारणी आर अब्बू खान काछे थाकती चाहिए ना, बोलछे जे इससे और क्या है, अब्बू खामिया मुझे तो तुम पहाड़ में ही जाने दो। चांदनी ने अपनी बकरियों वाली जवान ने ये बातें कही। जवान बोली भाषा, जवान हलो जवान, तछड़ा चारा दाना समार्थक, घूमे मने तो बांग्लाते घूमे धरा बापू काय खावा अंडा बोले था कि तकलीफ कष्ट फायदा लाभ आखिर अंत में कमबख्त भाग्यहीन अभागा हड़पना खा जाना या अनुचित रीति से ले लेना। মানেগুলো শব্দগুলো মানেগুলো দিলাম, এই অংশের মানে বলতে নিশ্চয়ই অসুবিধা হবে না। চাঁদনি কি বাত শুনকর আব্বু খান ঝিঝলায়ে আর চাঁদনি কো এক কোঠরি মে বন্ধ কর দিয়া আর উপর সে জঞ্জির চড়া দি, জঞ্জির শিকল। মগর গুসে সে আর ঝিঝলাহট মে কোঠরি কি খিড়কি বন্ধ করনা ভুল গয়ে, খিড়কি মানে জানলা। ইধার উনহোনে সাকল চড়াই साकल शिकुल, उधर चांदनी खिड़की में से उचक कर बाहर, ये जा वो जा, चांदनी पहाड़ को चली गई। आज ए पर्यन्त थाक, बाकी अंशटुकु परेर दिन पढ़बो।
0: हिंदी भाषा शिक्षार आसर शेष हलो।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতা বন্ধুদের আরও একবার জানিয়ে দিচ্ছি। সকাল ১০টায় রাগ প্রধান গান দীপালী নাগের কণ্ঠে, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল ১০:৩০টায়। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি শুনতে পাবেন বেলা ১১টায়। ১১:৩০ বিদ্যার্থীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য আজকের পাঠ্যবিষয় বাংলা। কথায় সুরে বেলা ১২টায়, দুপুর ১টায় মহিলা মজলিশ। লোকগীতি শ্যামল ভক্তর কণ্ঠে আজ বেলা ১:৪৫, বেলা ২:৩০ নেপালি অনুষ্ঠান গান পরম্পরা। অনুষ্ঠানটি শুনতে পাবেন বিকেল ৩টে। যুব অনুষ্ঠান ৩:৩০। গ্রামে গঞ্জে অনুষ্ঠানটি শুনতে পাবেন বিকেল ৪টায়। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ৪:৫০। আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান বিকেল ৫:৩০। এতক্ষণ আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ৫৪টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী ১৫-১৭ জুন ২০২৬ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন রাগ প্রধান গান শিল্পী দীপালী নাগ।

অতুল প্রসাদের গান শুনলেন শিখা বসুর কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: ফ্যান এনসিআরটি আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: পশ্চিম বঙ্গাল সরকার কি ওর সে বিশেষ ঘোষণা। সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী শলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের অনুষ্ঠানের একেবারে শুরুতেই কিন্তু আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, দেখে নিই কে রয়েছেন। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল শ্রোতা বন্ধুর সাথে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বার 9434076705। হ্যালো।
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, ভালো আছেন?
1: হ্যাঁ দিদি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। আর আজকে আমরা তো একটা বিষয় রেখেছি আলোচনার, সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মজার ঘটনা, যেটা মনে পড়লে আজও কিন্তু ভীষণ হাসি পায়। সেরকম কোনো ঘটনা বা স্মৃতি রয়েছে আপনার?
1: হ্যাঁ দিদি ভাই, যে এপ্রিল ফুল, ফার্স্ট এপ্রিল ফুল যখন হয় আর কি, এবারে আমি তো মাকে আর কি ইয়ারকি মেরে বললাম, মা তোমার দাদা এসছে, দেখো তোমাকে ডাকছে। এবারে মা তো অত বুঝতে পারে নাই, মা না বাইরে গিয়ে দেখছে যে দাদা, হ্যাঁ তো বলছে যে প্রবীর কই রে দাদা, কই মামা বললি এসছে। কেন চলে গেল মনে হয় নাকি, দেখো তো। পরে যখন আর কি ওনার আমার আপনার দিদি ভাই বলছে যে আজকে আপনাকে এপ্রিল ফুল করলো, বললো যে আমাকে ইয়ে করে বলছে যে তুই মায়ের সাথে এপ্রিল ফুল করছিস। আমি বললাম যে দেখো মা, এইটাই তো সব থেকে ভালো মানে আদরের জিনিস, যে তুমি একটা এপ্রিল ফুল হলে আর আমি করলাম, এই দুজনের মধ্যে এইটাই তো বিরাট অটুট বন্ধন।
0: এই ঘটনাটা আপনার এখনো মনে আছে তাই তো?
1: হ্যাঁ দিদি ভাই, এবং স্মৃতি হয়ে আছে, কারণ মা তো আমার 78 বছর বয়স, উনি এখন আর কি সেই জায়গা থেকে আর কি সেই ভালোবাসাটা রয়েছে দিদি ভাই।
0: এবং
1: হ্যাঁ, তো এই জায়গাটাই আমার কাছে সব থেকে প্রিয় এবং ভালো।
0: বাহ, খুব সুন্দর, খুব মজার একটা স্মৃতি। হ্যাঁ, খুব ভালো থাকবেন প্রবীর বাবু।
1: হ্যাঁ ভালো থাকবেন,
0: একদম
1: ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: হ্যাঁ ধন্যবাদ।
1: হ্যাঁ একটা ভালো গান যদি থাকে
0: তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো।
1: হ্যাঁ ওই শ্যামল মিত্রের যদি থাকে কোনো।
0: আচ্ছা আপনি শুনতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই শোনাবো, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আসলে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া মজার ঘটনাগুলো আমাদের মানসিক চাপ কমিয়ে জীবনকে আনন্দময় আর সতেজ করে তোলে। এই হাস্যকর যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো দৈনন্দিন একঘেয়েমি দূর করার পাশাপাশি কাছের মানুষজনকেও কিন্তু, সেই মানুষজনের সাথে কিন্তু সম্পর্কের বাঁধন আরও দৃঢ় করে। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু, দেখে নিই কে রয়েছেন। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ পরিতোষ বাবু বলছেন? নিশ্চয়ই চালাবো। আচ্ছা আপনার জীবনে কোনো মজার ঘটনা আছে যেটা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে? কোনো মজার ঘটনা নেই? আচ্ছা আপনি শুনতে থাকুন। আসলে পরিতোষ বাবু, আমাদের যে বেশ কিছু ভালো গানের সম্ভার নিয়ে আমরা আসি, সেই গান শুনেই বেশি মজা পান বা আনন্দ পান বলেই মনে হয়। আর একটু হাসি আমাদের জীবনে, আমাদের মুহূর্তের যে ক্লান্তি, আমাদের সারাদিনের যে ক্লান্তি, মানসিক চাপ, সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কমিয়ে দিতে পারে। বন্ধু বা পরিবারের সাথে ঘটে যাওয়া কোনো হাস্যকর স্মৃতি, সেটা যদি আমরা আলোচনা করি বা ভাবি, তাতে পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের জায়গাটিও কিন্তু আরও মজবুত হয়। তাই শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো মজার স্মৃতি বা সেই কোনো ছোটোবেলার ঘটনাও হতে পারে, সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
3: সুবল সর্দার বলছি, মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ কেমন আছেন বলুন?
3: আমি খুব ফাইন আছি, আর আপনাদের অনুষ্ঠানটা খুব ফাইন।
0: ধন্যবাদ।
3: মজার ঘটনা ছোটবেলায়,
0: একদম।
3: আমি একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। খুব ইন্টারেস্টিং কাহিনী। তো আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, তো তখন তো মাটির দেয়াল ছিল, মাটির দেয়াল ছিল ওরকম, যেরকম হয় পাঠশালার মতো আর।
0: আচ্ছা,
3: তো আমরা তো চর নিয়ে স্কুলে যেতাম, স্কুলের কাছেই আমার বাড়ি।
0: ঠিক।
3: তা গরমকাল, এই গরমকালে কেউ তো জাম পাকতো গাছে। তা আমাদের হেডমাস্টার ছিলেন শামসুদ্দিন মাস্টার, শামসুদ্দিন।
0: আচ্ছা।
3: উনি দারুণ পড়াতেন, দারুণ ছাত্রদের ভালোবাসতেন। আর টিফিন দেওয়ার সময় যখন টিফিনের ঘন্টা বাজতো, বলতো তোমরা কেউ জাম গাছে উঠবে না, জামতাম খাবে না, পড়ে যাওয়া ব্যাপার ছোট্ট। তো নর্মালি টিফিন দিলে আমরা বাড়িতে ভাত খেতাম, ভাতটা খেয়ে আমি কি করলাম, একদিন টিফিন বেলা ভাতটা খেয়ে আমি জাম গাছে বেশ করে দোলা খেলাম, বেশ করে দোলা টোলা খেয়ে স্কুলে ঢুকছি। আর হেডমাস্টার কি করতেন, ছড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো আর প্রত্যেকে জিভ দেখতো। আমাদের গ্রামে নয়, দূরে নানা লোকে কিছু বলেন, আমার পালা, আমি গেলাম, আমি জিভ বের করলাম, বড় করে জিভ বের করলাম, আমার জিভে তো কিছু নেই।
0: কিন্তু
3: মাস্টার বললাম, স্যার আমি তো গাছে বসে দোলা খেয়েছি, আমি জাম খাই। বলে কি সর্বনাশ, আমি তো গাছে ওঠা নিষেধ, আমি তো জাম খাওয়া নিষেধ বলছি, এটাই মানে এই না যে তুই গাছে উঠে দোলা খাবি, আজকে তোর খুব মারবে। বলে আমাকে অল্প ভয় দেখালো, আমাকে বললাম তোর গাছে তো বুঝি না, আমাকে জাম খেতে নিষেধ করেছে, আমি জাম খাবো না, কিন্তু গাছে উঠে দোলা খাবো। আমি তারপর গাছে উঠে খুলে দোলা টোলা খেয়ে আর কিছুদিন অবস্থায় যাচ্ছি। তো নর্মালি আমার জিভে তো কোনো দাগ পাবে না। হেডমাস্টার আমাকে বললো, বলে ওরে বোকা, তোকে তো জাম খাওয়া নিষেধ, মানে
0: গাছে ওঠার জন্যই এই নিষেধাজ্ঞা ছিল।
3: আমার খুব ভালো লাগে যে বোকা, কিন্তু বেশ আনন্দ একটা হেডমাস্টার ব্যবহারটা বুঝেছিলেন।
0: নিশ্চয়ই, বাহ, খুব সুন্দর একটা স্মৃতি, খুব মিষ্টি একটা স্মৃতি।
3: আর সময় থাকলে আমি আর আঞ্চলিক স্মৃতি বলতে পারি যদি আমি পাই।
0: হ্যাঁ, একটু ছোট করে বলুন। হ্যাঁ,
3: আমি তো খুব দুষ্ট ছিলাম, আম গাছে খুব স্পিডে উঠতে পারতাম। তো উঠে যখন একটা আম পারতাম, আর ছোড়ার সময় আর একটা আম ছুড়ে দিতাম, তারপর একসাথে দুটো আম পড়তো। আর বাগানটা ছিল উঁচু, আর নিচে ছিল মাঠ, উঁচু সে মাঠ। এবার দরন সে দেখতে পেয়েছে, শরীরে তো আছে, আমি জানি তো এবার তার বেরোবার রাস্তা নেই, আমাকে তো খুব মার খেতে হবে, আমি তো বিপদে পড়ে গেছি। এবার আমি লাভ দিতে যাবো, এমন ভাবে লাভ দেবো ভাবলাম। ও ভেবেছিল যে আমার বাগানের ভিতরে পড়বে, বাগানের ভিতরে মাঠে, আর ও দেখলাম বেড়া ধরে আমার পিছনে ছুটতে শুরু করলাম। আমার সঙ্গে পারবে কেন, আমি তো স্পিডে ছুটছি। তো ও লাস্টে পড়ে গেলো, আর আমার প্রতি একটা ঢিল ছিঁড়ে দিলো, বলে তোর কার দেখা হোক।
0: বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং আপনার বলার ধরনটাও খুব সুন্দর, মানে যে গল্পটা বলছেন খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন, আর এই

0: আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো একজন শ্রোতা বন্ধু দেখিনি কে রয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে
0: অম্বিকা দেবী। হ্যাঁ, ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই।
0: আচ্ছা বলুন, আজকে আমাদের বিষয় আপনার জীবনের কোনো মজার অভিজ্ঞতা, সেই নিয়ে আপনি কি বলবেন?
1: হ্যাঁ, মজার অভিজ্ঞতা দেখুন, একটা স্কুলের ছোট একটা শিশু বলি, মজার এটাই একটা মজার ঘটনা। হ্যাঁ, ক্লাস নাইনে যখন পড়ি তখন আমাদের শাড়ি পরে স্কুলে যেতে হতো। তো শাড়ি সবে 14 বছর বয়স শাড়ি পরতে পারতাম না, শাড়ি সামলাতে পারতাম না, আর আমার স্কুল থেকে বাড়ি দূরত্ব অনেকটাই ছিল, প্রায় 1 কিলোমিটার ছিল।
0: আচ্ছা।
1: বর্ষাকালের দিন কাদা হতো, মানে পাকা রাস্তা থাকলেও পাশের ফুটপাতের রাস্তাগুলো কাদা জমতো অনেকটাই, রাস্তা গাড়ি গিয়ে খাল ডোব থাকতো, সেখানে জল জমতো, কাদা হতো। তো সেরকমই আবার যখন একটানা বৃষ্টির পর যখন একটানা রোদ হতো, তখন দেখবেন ওই সাইডের রাস্তাগুলো কাদাগুলো মানে ওপরটা শুকিয়ে যেত কিন্তু
0: ভেতরটা
1: ভিতরে
0: থাকতো প্যাচ প্যাচে।
1: হ্যাঁ নরম থাকতো।
0: হুম হুম
1: তো সেই রকমই স্কুল গেছি একদিন ওরকম বর্ষাকালের পর।
0: হুম
1: তো একটা স্কুল ছুটির পর সবাই মিলে বন্ধু বান্ধবীরা সব গল্প করতে করতে বাড়ি আসছি, সেই সময় অপোজিট থেকে একটা বাস আসছে।
0: আচ্ছা।
1: সেই বাসটা দেখে আমার ভিতরে জানি না কেন মনে হয়েছে, মা বাসটা এত তাড়াতাড়ি আসছে,
0: হুম হুম
1: বাসটা বোধহয় আমাকে চাপা দিয়ে চলে যাবে,
0: আচ্ছা।
1: এই রকম একটা মানে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, এত স্পিডে বাসটা আসছে, এই যে চাপা দিয়ে চলে যাবে বোধহয়।
0: হুম হুম হুম
1: তো সেই যে ভাবলাম অমনি রাস্তা থেকে যেতে যেতে মানে হঠাৎ করে সেই রাস্তায় মাটির রাস্তাটাই চলে গেছি, ওপরটা শুকনো আর ভিতরে হরমর করে এক হাঁটু কাদার মধ্যে ঢুকে গেছি।
0: এ কি মজার ঘটনা সত্যি!
1: হ্যাঁ, শাড়ি পরে আছি, ঢুকে গেছি, চটিটা ভিতরে আটকে গেছে আর বার করতে পারছি না। হ্যাঁ, আবার আমাকে যে একজন বান্ধবী তুলতে গেছে, মহুয়া বলে নাম, সেও আবার ঢুকে গেছে কাদার মধ্যে, সে কি মজার ব্যাপার। আর
0: সত্যি
1: ওইখানে একজন আমাদের মাস্টারমশাই ছিলেন, উনি আবার আমাদেরকে তুলে জল দিলেন, পা হাত ধুয়ে আমরা আবার বাড়ি ফিরে এলাম।
0: সত্যি কি কাণ্ড বলুন তো!
1: হ্যাঁ,
0: আসলে
1: দারুণ মজার, এখনো পর্যন্ত এই স্মৃতিটা মানে
0: কোনোদিনও
1: হ্যাঁ
0: আপনি ভুলবেন না,
1: না, কোনোদিনই ভুলবো না।
0: সত্যি তো। আসলে এই যে কিছু কিছু বিব্রতকর ঘটনা আমাদের জীবনে ঘটে, হঠাৎ আচমকাই ঘটে যায়, সেটা সেই
1: হ্যাঁ
0: মুহূর্তে হয়তো আমরা একটু বেসামাল হয়ে যাই, কি করব, কিন্তু পরবর্তীতে
1: হ্যাঁ
0: দেখবেন আপনাকে আজীবন কিন্তু সেই ঘটনাটা বেশ আনন্দই দেবে, তাই তো?
1: হ্যাঁ।

0: খুব ভালো
1: হ্যাঁ
0: থাকবেন,
1: ভালো থাকবেন,
0: হ্যাঁ,
1: ভালো
0: এভাবে
1: থাকবেন,
0: মজার এবং সুখের স্মৃতিগুলোকে আঁকড়ে বেঁচে থাকবেন। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইফ ফোনের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজকে আমরা আলোচনা করছি কিছু মজার ঘটনা এই নিয়ে। এবারের গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়, সুর করেছেন সুধীন দাশগুপ্ত।

0: আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, শান্তিনিকেতন থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু বিশ্বজিৎ রুজ বলছেন। বলুন, আপনার জীবনে মজার কি ঘটনা রয়েছে যেটা আমাদের সাথে আপনার এই মুহূর্তে ভাগ করে নিতে হচ্ছে, নিতে ইচ্ছে করছে? হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: মানুষ চলার পথে এই চলার জীবনে প্রচুর কিন্তু সমস্যার সম্মুখীন হয়। বলতে যেমন ধরুন, আমি বিগত 20 বছর থেকে দৃষ্টিহীন, মানে চোখে দেখি না। তার আমি এই যে মানুষের এই চলার পথে কত রকম নদী সমুদ্র
0: একদম
1: মানে তা দিদি ভাই, সত্যি কথাই আমরা তাহলে জীবনযাপন করা খুব
0: একদম। আপনার জীবনে নিশ্চয়ই কোনো মজার স্মৃতি আছে যেটা আপনার সবসময় আনন্দ দেয়, সেই স্মৃতিগুলো?
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন, আনন্দ বলতে এই যে আপনার এই শিলিগুড়ি স্টেশনে এসে কিছু বন্ধু পেয়েছি, যেমন কবির মন্ডল, উনি ধরুন আমার জীবনের একটা মানে সব থেকে বড় বন্ধু বা যেটাই বলবেন। তা এই সমস্ত মানুষের সঙ্গে চলে বা আমার মেয়েকে সুশিক্ষিত
0: একদম একদম, হ্যাঁ একদম ঠিক বলেছেন। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে আপনার কোনো মজার স্মৃতি বা অভিজ্ঞতা আছে যেটা মনে পড়লে আজও ভীষণ হাসি পায়, সেরকম কিছু ঘটনা আছে আপনার জীবনে?

0: নিশ্চয়ই আছে।
1: আমরা দেখেছি কথা,
0: আচ্ছা,
1: তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যখন মানুষের সঙ্গে কোনো কিছু বেদ লাগতাম,
0: মানে ধরলেন আপনি বাজি ধরলেন কোনো,
1: হ্যাঁ কোনো বাজি,
0: বাজি ধরে আপনি জিতে গেলেন, সেরকম ঘটনা আছে?
1: হ্যাঁ সেরকম ঘটনা আছে।
0: আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। এভাবেই আনন্দ হাসি মজায় আপনার দিনগুলি অতিবাহিত হোক, এটাই আমাদের কাম্য। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা কথা বলছি জীবনে মজার যে ঘটনা, যে ঘটনাগুলো মনে পড়লে আজও ভীষণ হাসি পায়, আমাদের আনন্দ দেয় যে ঘটনাগুলো। আসলে প্রতিদিনের যে একঘেয়েমি কাজ, যে চাপ, তার মধ্যে কিছু মজার ঘটনা, কৌতুক নিমেষে কিন্তু আমাদের মনকে ভালো করে দিতে পারে। এছাড়া প্রাণ খুলে হাসলে আপনারা তো নিশ্চয়ই জানেন হাসির তো বিকল্প নেই, প্রাকৃতিক ব্যথানাশক হিসেবেও যা কাজ করে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়। তাই বন্ধুদের সাথে, পরিবারের সাথে সেই সব মজার স্মৃতি যেগুলো আপনার অভিজ্ঞতায় রয়েছে, আপনার জীবনে ঘটেছে, সেগুলো কিন্তু মাঝে মাঝে ভাগ করে নিতে পারেন। দেখবেন সেই স্মৃতিগুলো, সেই মুহূর্তগুলো আপনার যে কঠিন পরিস্থিতি, যে একঘেয়েমি, সেগুলোকে খানিক দূর করতে সহায়ক, এবং কঠিন পরিস্থিতি বা ভুল বোঝাবুঝিকেও কিন্তু অনেক সময় এই ঘটনাগুলো কাটাতে সাহায্য করে। এছাড়াও ইতিবাচক মানসিকতা মানুষের চিন্তা শক্তিকে বাড়ায়। তাই মজার ছলে আমরা যা শিখি, মজার মধ্যে দিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়, সেটা কিন্তু আমাদের আজীবন মনে থেকে যায়। আমরা চলে যাই পরবর্তী গানে, শিল্পী মান্না দেয়।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছে, দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: বীরভূম থেকে বলছি,
0: নিতাইবাবু। হ্যাঁ নিতাইবাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম ভীষণ ভালো আছি। আর আপনাদের এই যে মজার মজার সব ঘটনার কথা শুনছি আজকে, তাতে আমরা কিন্তু, আমি অন্তত খুব কিন্তু আনন্দ পাচ্ছি।
1: খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে।
0: একদম একদম,
1: হ্যাঁ
0: এটাই তো দরকার জীবনের, এই হাসি, এই আনন্দ, এটুকু আমাদের।
1: আনন্দ
0: হ্যাঁ
1: এইটুকু থাকবে সবারই মাধ্যমে।
0: একদম।
1: হ্যাঁ
0: এবং আমাদের যে
1: হ্যাঁ
0: একঘেয়েমি যে রুটিন আমরা প্রতিনিয়ত যে ছুটছি, তার মাঝখানে একটু হাসি, একটু আনন্দ কিন্তু
1: আনন্দ
0: আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয়। বলুন,
1: দেয়।
0: আপনি
1: হ্যাঁ
0: কি
1: ঠিক,
0: বলবেন, আপনার কি অভিজ্ঞতা আছে?
1: হ্যাঁ দেখুন, আমার অভিজ্ঞতা বলতে, যে সমস্ত বন্ধু বান্ধবরা থাকে, তো আমাদের আড্ডার সময় বিভিন্ন রকম হাসি ঠাট্টা হয়।
0: ঠিক
1: হ্যাঁ
0: ঠিক,
1: তো বেশ মজা মজা গল্প হয় এবং হাসি ঠাট্টা খুবই হয়,
0: হুম হুম,
1: সেগুলো কিন্তু খুব ভালো লাগে।
0: নিশ্চয়ই।
1: আর এই ফুটবল খেলার সময়,
0: হুম
1: আমরা ফুটবল খেলতাম যখন
0: হুম হুম
1: ছোটবেলায়,
0: হুম হুম,
1: তখন কিন্তু যখন বৃষ্টি হতো, ফুটবল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতাম,
0: বাহ,
1: ওই কাদা মাখা মাঠে একদম গোটাই
0: সেটা আলাদাই
1: গা
0: একটা
1: শরীর
0: আনন্দ।
1: হতো, আনন্দ লাগতো। তো এইভাবে মজা করতাম আর খুব ভালো লাগতো আমার কি।
0: বাহ, এবং সেই স্মৃতিগুলো দেখবেন আপনি, মানে আজীবন সেই স্মৃতিগুলো কিন্তু আপনার সাথে থেকে যাবে, কখনোই
1: থেকে
0: ভুলতে
1: যাবে এবং
0: পারবেন না,
1: মাঝে মাঝে, হ্যাঁ আর মাঝে মাঝে মনে পড়বে।
0: মনেও পড়বে। এবং সেটাও আপনি বাড়ির যারা একদম নবীন প্রজন্ম তাদের সাথে ভাগ করে নেবেন, দেখবেন তারাও ভীষণ আনন্দ পাবে।
1: নিশ্চয়ই ঠিক, এই সেটাই তো আমি নিই মাঝে মাঝে।
0: একদম, কারণ এখনকার
1: হ্যাঁ
0: প্রজন্মের মধ্যে এই হাসি, খেলাধুলো, আনন্দ, সেটা তো একটু কমে গেছে, তাই না? তাই
1: একদম
0: আপনাদের
1: একদম
0: মুখে এই
1: একদম কমে
0: গল্পগুলো
1: গেছে,
0: শুনে যদি তারা একটু উদ্বুদ্ধ হয়, তারাও যদি মাঠে
1: হয়
0: গিয়ে একটু কাদা মাটি মেখে ফুটবল খেলতে উৎসাহিত হয়, তাহলে মন্দ কি বলুন। একদম, খুব ভালো থাকবেন
1: হ্যাঁ
0: নিতাইবাবু, আমাদের সঙ্গে
1: হ্যাঁ ভালো
0: এভাবেই
1: থাকবেন,
0: জুড়ে থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা, আমাদের ঘড়ির কাঁটা বলছে, কিন্তু আমাদের অনুষ্ঠান একেবারেই প্রায় শেষের পথে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আসলে আমাদের জীবনে বিভিন্ন রকম প্রাণ খুলে হাসার যে একটা ইতিবাচক দিক রয়েছে, সেটা তো মানতেই হবে। একটি সুন্দর হাসি আমাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। তাই মনের হাজার কথা বলে হাসি, প্রাণ খুলে হাসলে চারপাশে ইতিবাচক প্রভাবও পড়ে, এবং কখনো কখনো হাসি ভুলিয়ে দেয় রাশি রাশি দুঃখ আর বিষাদের কথা। প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং জুড়ে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির সাথে। আজকের মতো কিছু কথায় কিছু গানে এ পর্যন্তই। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে দেবশ্রী। ভালো থাকবেন, নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে বাংলা বিষয় পাঠদান করবেন আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাপ্পা ঘোষ।
1: আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দশম শ্রেণীর বাংলা বিষয়ের অভিষেক কবিতাটি তোমাদের সামনে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে আমার দুই ছাত্রছাত্রী, একজন রয়েছে জিৎ রায়, আরেকজন নার্গিস পারভীন। প্রথমে অভিষেক কবিতাটির লেখক মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি খুব সংক্ষেপে একবার আলোচনা করে নিই। মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব বাংলা সাহিত্যে এক জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো। বর্তমান বাংলাদেশের কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদাঁড়ি গ্রামে কবির জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ও জননী জাহ্নবী দেবী। শৈশবে গ্রামের পাঠশালায় শিক্ষারম্ভ। 1833 সাল নাগাদ কলকাতায় আগমন এবং হিন্দু কলেজে বিদ্যাভ্যাস। এখানে তিনি ইংরেজি সাহিত্য সম্পর্কে তীব্র অনুরাগী হয়ে ওঠেন। শুধু সাহিত্যানুরাগ নয়, পাশ্চাত্য আচার আচরণ সম্পর্কেও তীব্র আকর্ষণ অনুভব করেন। এই আসক্তির ফলে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1848 খ্রিস্টাব্দে এক ইংরেজ মহিলাকে বিবাহ করেন। 1849 সালে তিনি দ্য ক্যাপটিভ লেডি নামক একটি বাংলা কাব্য রচনা করেন। দীর্ঘদিন মাদ্রাজে সাংবাদিকতা ও শিক্ষকতার কাজে যুক্ত ছিলেন। 1856 সালে প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে তিনি হেনরিয়েটা নামক এক ফরাসি মহিলাকে বিবাহ করেন। এরপর তিনি কলকাতায় চলে আসেন। এখানে তার যথার্থ সাহিত্য রচনার সূত্রপাত হয়। 1858 খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটক রচনা করেন। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রো নামক দুটি প্রহসন লেখেন। 1860 সালে মাইকেল তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করেন। এই কাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দে স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের শ্রেষ্ঠ রচনা মেঘনাদবধ কাব্য 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অমিত্রাক্ষর ছন্দে রচিত গ্রিক মহাকাব্যের আদর্শে গঠিত রামায়ণের কাহিনী অবলম্বনে গঠিত এই মহাকাব্য বাংলা সাহিত্যের এক বৈপ্লবিক রচনা। কাব্য পরিকল্পনার অভিনবত্বে, ভাষা সৃষ্টির গাম্ভীর্যে, ছন্দ প্রবাহের অনর্গলতায় এই মহাকাব্য বাংলা সাহিত্যে এক নবযুগের সূচনা করে। আজ আমরা এই মহাকাব্যের প্রথম সর্গের অন্তর্গত দশম শ্রেণীর পাঠ্য অভিষেক কবিতাটি আলোচনা করব। দেখো, মহাকাব্য এমন এক সৃষ্টি যার মধ্যে একটি গোটা যুগের, এক বিরাট সভ্যতার ইতিহাস ও সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, সর্বোপরি মানব সভ্যতার এক অখণ্ড চিত্র ধরা থাকে। সেদিক থেকে দেখলে প্রাইমারি এপিকের দৃষ্টান্ত রয়েছে মোট চারটি: রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডিসি। আমরা জানি রামায়ণ ও মহাভারতে ভারতবর্ষের মানব সভ্যতা বিধৃত রয়েছে এবং গ্রিক মহাকবি হোমার লিখেছিলেন ইলিয়াড এবং ওডিসি নামে দুটি মহাকাব্য।
2: স্যার, তাহলে আমরা কেন মেঘনাদবধ কাব্যকে মহাকাব্য বলছি?
1: হ্যাঁ, মেঘনাদবধ কাব্য মহাকাব্য, তবে এটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। তাহলে তোমরা জানবে যে মহাকাব্যকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাথমিক মহাকাব্য, যার উদাহরণ রামায়ণ, মহাভারত, ইলিয়াড এবং ওডিসি, এবং সাহিত্যিক মহাকাব্য, যেমন মেঘনাদবধ কাব্য, কুমার সম্ভব, মিল্টনের প্যারাডাইস লস্ট, ভার্জিলের ইনিড, ট্যাসোর জেরুজালেম ডেলিভার্ড ইত্যাদি। প্রাথমিক মহাকাব্য কিন্তু যে কোনো একজন কবির রচনা নয়। সেই অর্থে যুগ যুগ ধরে সেখানে নানা কাহিনী উপকাহিনী এসে মিলেছে।
3: স্যার, তাহলে রামায়ণ বাল্মীকির লেখা এরকম আমরা কেন বলছি?
1: যদিও আমরা বলি যে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, কিন্তু রামায়ণে এমন অনেক চরিত্র ঘটনা এসেছে যেগুলো সংস্কৃত রামায়ণে নেই। অভিষেক কবিতার শুরুতে আমরা দেখব বীরবাহুর মৃত্যু হয়েছে, ইন্দ্রজিৎ তার প্রতিশোধ নিতে রামকে নিশারণে সংহার করেছিলেন, কিন্তু মরিয়া কেমনে পুনরায় জীবিত হলেন রাঘব, এ বিস্ময় প্রকাশ করেছেন ইন্দ্রজিৎ। মজার ব্যাপার হলো বীরবাহুর প্রসঙ্গ কিন্তু বাল্মীকি রামায়ণে নেই, রয়েছে কৃত্তিবাসী রামায়ণে। মধুসূদন বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে কাব্য রচনা শুরু করেছেন, এই ঘটনা কিন্তু মধুসূদন নিয়েছেন কৃত্তিবাসী রামায়ণ থেকে। প্রাইমারি এপিক যে কোনো একজন কবির রচনা শেষ পর্যন্ত থাকে না, তার আরেকটা উদাহরণ দিই। দেখো, কথিত আছে বা আমরা ছেলেবেলায় শুনেছি যে রত্নাকর দস্যু এত পাপ করেছিলেন যে তিনি রাম এই শব্দটা উচ্চারণ করতে পারেননি, বারবার মরা মরা উচ্চারণ করতে করতে তিনি রাম উচ্চারণ করেছিলেন। অথচ বাংলা ব্যতীত ভারতবর্ষের অন্য প্রদেশে মরা শব্দটার কোনো অস্তিত্বই নেই। তাহলে বোঝা যাচ্ছে যে প্রাইমারি এপিকে নানান প্রদেশের নানান কাহিনী উপকাহিনী এসে মিলেছে। এবারে আমরা পাঠভিত্তিক আলোচনায় প্রবেশ করব। আমরা আগেই জেনেছি যে 1861 খ্রিস্টাব্দে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়। মোট 9টা সর্গ রয়েছে এই কাব্যে। প্রথম সর্গের নাম অভিষেক, আমাদের পাঠ্যাংশের নামও তাই। অভিষেক নামকরণ এই কারণে করা হয়েছে যে বীরবাহুর মৃত্যুর পর রাবণ নিজে রণশয্যায় তৈরি হচ্ছিলেন, এমন সময়ে ইন্দ্রজিৎ খবর পান সমগ্র লঙ্কাপুরী রণসাজে সেজে উঠেছে। তিনি পিতা রাবণের কাছে যান এবং রাবণকে যুদ্ধে যেতে নিষেধ করে নিজে রাক্ষসৈন্যের সেনাপতি পদে অভিষিক্ত হবার ইচ্ছা প্রকাশ করেন। রাবণ শেষ পর্যন্ত পুত্রকে রাক্ষসকুল সেনাপতি পদে বরণ করেন। কবিতাটার মূল ঘটনা পরম্পরা কিন্তু এইটি। কবিতাটি শুরু হচ্ছে এই বলে যে সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ উঠে দাঁড়িয়ে ধাত্রী প্রভাসাকে প্রণাম করে তার আগমনের কারণ জানতে চান। কি রয়েছে দেখো, কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণামিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী প্রভাসার ছদ্মবেশে এসে ইন্দ্রজিৎকে লঙ্কার দুর্দশার খবর দেন। বীরবাহুর মৃত্যু হয়েছে, রাবণ প্রতিশোধ স্পৃহায় রণসাজে সজ্জিত হচ্ছেন। বার্তাটি শুনে অবাক হয়ে যান ইন্দ্রজিৎ। যে রঘুবরকে তিনি নিশারণে সংহার করেছেন সে কিভাবে জীবিত হয়ে ওঠে? ছদ্মবেশধারী লক্ষ্মীদেবী জানান, মায়াবী মানব সীতাপতি তোমার স্বরে মোরে আবার বেঁচে উঠেছে, তুমি শীঘ্র যাও, এ কাল সমরে রাক্ষসকুলকে তুমি রক্ষা করো। লক্ষ্মীদেবীর কাছে এই খবর শোনার পর খুব স্বাভাবিকভাবে ইন্দ্রজিৎ তার ফুলের মালা ছিঁড়ে সোনার বালা ছুঁড়ে দিলেন। কানের অলঙ্কার ভুলুণ্ঠিত হলেও তা দেখতে কেমন লাগছে না? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ছিড়িলা কুসুম দাম ষোড়শে মহাবলী মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। নিজেকে ধিক্কার দিলেন মেঘনাদ, শত্রুদল যেখানে স্বর্ণলঙ্কা ঘিরে রেখেছে সেখানে সে নারী পরিবেষ্টিত হয়ে প্রমোদ কাননে রত, এ কি তাকে শোভা পায়? আত্মসমালোচনার একটা ক্ষেত্র কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। উত্তম পুরুষ কথক যখন আমি আমি করে নিজের দুর্বলতা বা ত্রুটির কথা বলে পাঠকের কাছে তা অধিক বিশ্বাসযোগ্য থাকে। তিনি শীঘ্র রথ আনতে বললেন এবং এই অপবাদ তিনি শত্রুদলকে নাশ করে ঘুচিয়ে দেবেন। হা ধিক মোরে বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, রিপুকুলে মানে শত্রুদলে। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, দেখো রথী যোগ ইন্দ্র যোগ ঋষভ, শ্রেষ্ঠ রথী বা যোদ্ধাদের মধ্যে ষাঁড়ের মতো শক্তিশালী, বীর আভরণে অর্থাৎ বীরের অলঙ্কারে কে সাজল?
3: ইন্দ্রজিৎ।
1: ইন্দ্রজিৎ কেমন করে সাজল তার জন্য এখানে দুটো উপমা ব্যবহার করেছেন কবি। কি বলেছেন দেখো, হৈমবতী সুত যথা নাশিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহান্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। প্রথম যে উপমাটি এখানে ব্যবহার হলো, হৈমবতী অর্থাৎ হিমালয়ের কন্যা উমা, তার ছেলে অর্থাৎ কার্তিক যেভাবে তারকাসুরকে বধ করেছিলেন, ঠিক সেই রকম করে ইন্দ্রজিৎ যুদ্ধে যাত্রা করছেন। আর দ্বিতীয় উপমাটি হচ্ছে, সেটাও মহাভারত থেকে নেওয়া, সেখানে বলছেন যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। মহাভারতের কাহিনী অনুসারে অর্জুন যখন বৃহন্নলার ছদ্মবেশ ধারণ করে বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে গোধন উদ্ধার করেছিলেন, বিরাট ছিলেন মৎস্য দেশের রাজা, তার গোধন ছিল বিখ্যাত। কৌরবরা বিরাট রাজার সেই গোধন হরণ করলে অর্জুন বিরাট পুত্র উত্তরকে সঙ্গে নিয়ে তা উদ্ধার করেন। এখানে ইন্দ্রজিতের রণসজ্জাকে অর্জুনের গোধন উদ্ধারের সময়কার রণসজ্জার সঙ্গে তুলনা করা হয়েছে। অর্জুনের আরেক নাম কিরীটী, তার কারণ কি? কে দিয়েছিলেন নার্গিস অর্জুনের নাম কিরীটী? কে দিয়েছিলেন?
2: ইন্দ্রজিৎ।
1: ইন্দ্র, দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন অর্জুনকে। দানবদের সঙ্গে যুদ্ধের সময় সূর্যের মতো দীপ্তিমান কিরীট বা মুকুট দান করেছিলেন। মেঘবর্ণ রথ সঙ্গে বিদ্যুতের ছটা, ধ্বজ বা পতাকা হচ্ছে ইন্দ্রচাপরূপী অর্থাৎ ইন্দ্রের ধনুকের মতো। তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, আর আশুগতি মানে হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে। এইভাবে রথে চড়ে যখন ইন্দ্রজিৎ বীরদর্পে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছেন, এমন সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তার পথ রোধ করে দাঁড়ায়। সে স্বামীর হাতকে এমনভাবে ধরে আছে যেন স্বর্ণলতা বড় গাছ বা বনস্পতিকে জড়িয়ে ধরে। দেখো এখানে রয়েছে যে হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি কর যুগ, কর মানে হাত, হায় রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। কহিলা কাঁদিয়া ধনী, এখানে ধনী মানে রমণী বা মেয়ে। এখানে ধনী কাকে বোঝাচ্ছে তুমি বলো?
3: প্রমীলাকে।
1: প্রমীলাকে বোঝাচ্ছে যে কহিলা কাঁদিয়া ধনী ক্রোথা প্রাণসখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। অভাগী বলতে প্রমীলা নিজেকেই বোঝাচ্ছে। কেমন করে ইন্দ্রজিৎ তাকে ছেড়ে চলে যাচ্ছেন, উপমাটি কেমন? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। যে গভীর বনে যখন হাতির পাকে লতা বা গুল্ম জড়িয়ে ধরে, তখনও সেই লতা গুল্মের রঙ্গরসকে মনো না দিয়ে হাতি যেমন করে চলে যায়, তবুও তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। এখানে যুথনাথ বলতে হাতির দলপতিকে বোঝাচ্ছে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, কিঙ্করি মানে হচ্ছে
2: দাসী।
1: দাসী হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ তুমি ইন্দ্রজিতের হৃদয়কে জয় করেছ, যে দৃঢ় বন্ধনে তুমি তাকে আবদ্ধ করেছ সেই বন্ধন কেউ খুলে নিতে পারে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে। সমরে নাশি যুদ্ধে নাশ করে, রাঘবকে আমি যুদ্ধে পরাজিত করে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে হচ্ছে চাঁদের মতো মুখ যার। এখানে বিধুমুখী বলতে কাকে বোঝানো হয়েছে?
3: প্রমিলাকে।
1: প্রমিলাকে বোঝানো হয়েছে। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। যখন রথে চড়ে তিনি যাচ্ছেন ইন্দ্রজিৎ, তখন সেই যাওয়াটার তুলনা এখানে কিভাবে করা হচ্ছে, যে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা মানে হচ্ছে সোনার পাখা। পুরাণ অনুযায়ী মৈনাক পর্বতের কিন্তু ডানা ছিল এবং তিনি উঠতে পারতেন। ইন্দ্র মৈনাক পর্বতের ডানা কেটে ফেলতে উদ্যত হলে তিনি সমুদ্রের নিচে আশ্রয় গ্রহণ করেন। মৈনাকের সেই ডানা বিস্তার করে উড়ে চলা প্রসঙ্গে ইন্দ্রজিতের রথে চড়ে উড়ে চলার তুলনা করা হয়েছে। রাবণ সিঞ্জিনী আকর্ষী অর্থাৎ ধনুকের ছিলায় টান দিয়ে রণহুঙ্কার দিচ্ছেন, তা যেন বীর শ্রেষ্ঠ পক্ষীন্দ্র অর্থাৎ গরুর যেমন করে মেঘের আড়ালে নাদ করে অর্থাৎ গর্জন করে ঠিক তেমনি। সমগ্র লঙ্কাপুরী কেঁপে উঠছে, সমুদ্র কেঁপে উঠছে, রাবণ রাজা যুদ্ধের সাজে সেজে উঠেছেন বীরের গর্বে। রণবাদ্য বেজে উঠেছে, হাতি গর্জন করছে, ঘোড়া চিৎকার করছে, সঙ্গে পদাতিক সৈন্যের হুঙ্কার শোনা যাচ্ছে, আকাশে যুদ্ধের পতাকা উঠছে। এমন সময় মেঘনাদ দ্রুত সেখানে প্রবেশ করলেন। হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। মেঘনাদকে এই জায়গায় আসতে দেখে কিরকম হলো, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিলা মানে হচ্ছে গর্জন করলেন, করবুর দল মানে হচ্ছে সেনাবাহিনী। কাকে দেখে তারা গর্জন করে উঠলেন?
3: ইন্দ্রজিৎকে দেখে।
1: ইন্দ্রজিৎকে দেখে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, করজোড় মানে হাত জোড় করে কি বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। অর্থাৎ রাম সে নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে, এই মায়া আমি কিছুতে বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরে মানে পাপিষ্ঠ, অর্থাৎ এখানে পাপিষ্ঠ কে? এখানে পাপিষ্ঠ রাম, রামকে বোঝাচ্ছে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। তাকে সরানলে তীরের আঘাতে, সর যোগ অনল তীরের আগুনে তাকে ভস্য করে দেব, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে আনব, অথবা তাকে বেঁধে আমি রাজপদে এনে নেব। এই কথা শুনে রাবণ কি করলেন, আলিঙ্গি কুমারে চুম্বি শিরোহ, মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হায় বিধি বাম মম প্রতি। কুমারকে তিনি জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, তার কপালে চুম্বন করে তিনি মৃদুস্বরে বললেন যে তুমি রাক্ষস কুলের শেখর, তুমি রাক্ষস কুলের একমাত্র ভরসা, এই কাল সমরে এই যুদ্ধে, এই কাল যুদ্ধে তোমাকে আমার বারবার পাঠাতে ইচ্ছা করে না, কিন্তু হায়। এই হায় কথাটা, এই অব্যয় এটা ব্যবহার করা হচ্ছে কখন, যখন হতাশা দুঃখ রাবণের এই ভাবটা প্রকাশ পাচ্ছে। হায় বিধি বাম মম প্রতি, বিধি মানে ভাগ্য, তার ভাগ্য তার প্রতি বিরূপ। কেন বিরূপ? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, পাথর কোনো দিন জলে ভাসে, এটা কে কবে শুনেছে? অর্থাৎ বানর সৈন্য যখন সমুদ্র অতিক্রম করে লঙ্কাপুরীতে প্রবেশ করবে, সেই জন্য তারা বাঁধ নির্মাণ করেছিলেন, তাই তো? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, মরে গিয়ে লোক আবার বেঁচে ওঠে, এটা তো কোনো দিন কখনো শোনা যায়নি। উত্তরিলা বীরদর্পে

0: অসুরারি রিপু, এখানে অসুরারি রিপু কাকে বোঝানো হচ্ছে?
1: ইন্দ্রজিৎকে।
0: ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, রাজেন্দ্র বলতে এখানে রাবণকে বোঝাচ্ছে। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তবে এই কলঙ্ক বিশ্বে প্রচারিত হবে। হাসিবে মেঘ বাহন, মেঘ বাহন মানে হচ্ছে মেঘ যার বাহন, অর্থাৎ
1: দেবরাজ ইন্দ্র,
0: দেবরাজ ইন্দ্র। রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বাঁচে কি ঔষধে। অর্থাৎ আমি দুবার রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার তুমি আমাকে সেই অনুমতি দাও যে কি ঔষধে রাম আবার বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি, ভাই মম তাই আমি জাগানুর অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। অর্থাৎ যুদ্ধে যাবার জন্য রাবণের যে ভাই কুম্ভকর্ণ, তাকে অকালে জাগানো হয়েছিল, তার দেহ আজ সিন্ধু তীরে মানে সমুদ্রের তীরে পড়ে আছে। এই দেহ পড়ে আছে, এই এটাকে কি উপমায় ব্যবহার করা হয়েছে কবিতায়? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ পাহাড়ের চূড়া অথবা বিরাট গাছ যেমন বজ্রাঘাতে মাটিতে ভুলুণ্ঠিত হয়, ঠিক সেই রকম কুম্ভকর্ণের বিরাট শরীর তা সিন্ধু তীরে ভূপতিত হয়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তবুও তোমার যদি একান্তই যুদ্ধে যেতে মন সায় দেয়, তবে আগে তুমি তোমার উপাস্য দেবতাকে স্মরণ করো। ইন্দ্রজিতের উপাস্য দেবতাকে?
2: অগ্নি।
0: অগ্নি। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, নিকুম্ভিলা ইন্দ্রজিতের যজ্ঞাগার। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, অর্থাৎ রাক্ষসকুলের সেনাপতি পদে রাবণ ইন্দ্রজিৎকে বরণ করবেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। সূর্য অস্তে চলে যাচ্ছে, প্রভাতে সকালে তুমি রাঘবের সঙ্গে যুদ্ধে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এতে কহিয়া রাজা, এই পর্যন্ত বলে রাজা অর্থাৎ রাবণ যথাবিধি লয়ে অর্থাৎ যথাসাধ্য উপাচারে গঙ্গদক মানে গঙ্গা জল দিয়ে কুমারকে অভিষেক করলেন। এখানে কুমার হচ্ছে কে?
2: ইন্দ্রজিৎ।
0: ইন্দ্রজিৎ। কবিতার একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা এই পর্যন্ত করলাম। তোমাদের প্রশ্ন যেরকম আসে, বহু বিকল্পীয় প্রশ্ন এক নম্বরের থাকে, যেমন মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1847, 1857, 1851, 1861, কোনটা হবে?
2: 1861।
0: 1861। জিৎ তুমি বলবে এবার মেঘনাদবধ কাব্যের স্বর্গ সংখ্যা 4, 5, 8, 9।
1: 9টি।
0: 9টি। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব, এখানে প্রিয় ভাই হলেন বীরবাহু লক্ষণ কুম্ভকর্ণ নিশুম্ভ।
2: বীরবাহু।
0: বীরবাহু। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, এখানে অসুরারি রিপু কে?
1: ইন্দ্রজিৎ।
0: ইন্দ্রজিৎ। আগে পুজো ইষ্ট দেবে, এখানে ইষ্টদেব হচ্ছেন ব্রহ্মা বিষ্ণু অগ্নি মহাদেব।
2: অগ্নি।
0: অগ্নি। এবার তোমাদের ধরো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 3 নম্বরের থাকে, 3-এর মধ্যে 1+2 এরকমও থাকতে পারে। নাদিলা করবুর দল, কেন করবুর দল নাদ করল বা আওয়াজ করেছিল, সেটা তোমরা পারবে। হাসিবে মেঘ বাহন, মেঘ বাহনের হাসার কারণ কি, যেটা একটু আগে আমি বললাম। এরপর বিশ্লেষণ এবং রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের থাকে, যেমন আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো। তো এই রকম বহু বিকল্পীয় প্রশ্ন, রচনাধর্মী এবং

0: বিশ্লেষণ ধর্মী প্রশ্ন 150 শব্দে তোমাদের এরকম থাকে। তো আজকে এই বলে আমার আলোচনা আমি শেষ করছি, এবং এই প্রশ্নের মধ্যে তোমাদের আশা করি তোমরা সব কিছুই বুঝতে পেরেছ। আর তোমাদের কি কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে আমাকে তোমরা বলতে পারো। যেমন ধরো আমি বলছি, নাদিলা করবুর দল হেরি বীরবরে, বীরবর বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে?
1: ইন্দ্রজিৎকে।
0: ইন্দ্রজিৎকে, হেরি মানে দেখে, হেরি বীরবরে মহাগর্বে, অর্থাৎ সৈন্যদল তাকে দেখে গর্বে চিৎকার করে উঠছেন। তারপর ধরো, হায় বিধি বাম মম প্রতি, বক্তা কে?
1: বক্তা লঙ্কাধিপতি রাবণ।
0: রাবণ, আচ্ছা বিধি বাম এটা কেন বলছেন রাবণ? কারণ তার ঠিক পরেই বলছেন যে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বা লোক মরি পুনো বাঁচে, এটাতে তিনি বিস্ময় প্রকাশ করছেন। আর আরেকটা কথা তোমরা জানো যে 1861 খ্রিস্টাব্দে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়েছিল। মেঘনাদবধ কাব্য প্রকাশের সঙ্গে সঙ্গে এক তুমুল আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বাংলা সাহিত্যে, যে ইতিপূর্বে এই রকম কাব্য বাংলা সাহিত্যে কিন্তু আজ সৃষ্টি হয়নি। আমরা জানি যে 19 শতাব্দীতে নবজাগরণ হয়েছিল, নবজাগরণের অবশ্যম্ভাবী ফল হচ্ছে এই মেঘনাদবধ কাব্য। আমরা জানি যে রামায়ণের কাহিনী অবলম্বন করে মেঘনাদবধ কাব্য লিখিত হয়েছিল। তো এই রামায়ণের কাহিনী সেটা তো সবাই আমরা জানি, কিন্তু কেন তিনি রামায়ণের কাহিনী অবলম্বন করলেন? প্রথম কথা, সাহিত্যিক মহাকাব্য কিন্তু সাধারণত কোনো এপিক অফ গ্রোথ বা প্রাইমারি এপিকের থেকেই কাহিনী আহরণ করে, কিন্তু এখানে রামায়ণের কাহিনী অবলম্বন করলেও এখানে কিন্তু কবির সমস্ত সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু রাবণ এবং ইন্দ্রজিতের ওপর, রামের ওপর নয়। কারণ 19 শতাব্দীর প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে মানবতাবাদ। এই মানবতাবাদের জন্য এখানে দেখো ইন্দ্রজিৎ এবং রাবণকে দেখানো হচ্ছে যে তারা মানুষ এবং তারা নিজের শক্তিতে বলিয়ান। রাম কিন্তু এখানে বহিঃশত্রু, এবং বারবার করে বলছেন যে মায়াবী মানব সীতাপতি, কেমন করে সে মরে আবার বেঁচে উঠল। অর্থাৎ রাম এখানে দেব অনুগৃহীত, দেবতাদের অনুগ্রহে রাম কিন্তু জিতে যাচ্ছেন। তো এই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ মারা যাচ্ছেন, তাকে চিতায় দাহ করে স্বর্ণ লঙ্কার যারা সৈন্যদল এবং রাবণ তারা ফিরে আসছেন। এই ফিরে আসাটাকে মধুসূদন উপমা দিচ্ছেন, যে বলছেন যে কেমন করে ফিরে আসছেন, যে বিসর্জী প্রতিমা যেন দশমী দিবসে, দশমীর দিনে দুর্গা ঠাকুরকে বিসর্জন করে যখন আমরা ফিরে আসি তখন আমাদের মনে যে বিরহের সৃষ্টি হয়, যে বেদনার জন্ম হয়, ঠিক সেই বেদনা এখানে ফুটে উঠেছে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
1: ধন্যবাদ স্যার আমাদের এই পোড়াটি আলোচনা করে দেওয়ার জন্য।
2: থ্যাংক ইউ স্যার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্যে অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে পাঠ্য বিষয়ে বাংলা পাঠদান করলেন আমগুড়ি রামমোহন হাইস্কুলের শিক্ষক বাপ্পা ঘোষ। সাথে ছিলেন শিক্ষার্থীরা জিৎ রায় এবং নার্গিস পারভিন। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুলিকুড়ি, শুরু হচ্ছে কথায় সুরে অনুষ্ঠান। কথায় সুরে অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সেই কতকাল থেকেই তো সঙ্গীত আমাদের অতি বিশ্বস্ত, সুহৃদ এবং সহচর। সঙ্গীত এক বহতা নদীর মতো, যার আবেদন কখনো ফুরোয় না। সঙ্গীত সবসময় মানুষের কথা বলে, জীবনের কথা বলে, মানুষের চাওয়া পাওয়ার কথা বলে। তাই সঙ্গীত যেমন মাধুর্যের, তেমন নান্দনিকতারও। সঙ্গীত যেন এক অপবিত্র কলুষিত মানুষের মনকে শুদ্ধতায় ভরিয়ে তুলতে পারে। সঙ্গীত প্রকাশ করতে পারে এক জনপদের আবেগ, আকাঙ্ক্ষা, প্রেম আর বিজয়কে। তাই সঙ্গীত সব মানুষের খুব সহজ বোধগম্য ভাষা। এই ভাষা যেন কোনো ভৌগোলিক সীমারেখা মানে না, তা সরাসরি স্পর্শ করে আমাদের আত্মাকে। তেমনি কিছু গানের সম্ভার নিয়ে আজকের অনুষ্ঠানে এসে হাজির হয়েছি। একদম প্রথমেই আমরা পথ ভোলা ছায়াছবি থেকে রবি ঠাকুরের গান শুনব। শিল্পীরা শিবাজী চট্টোপাধ্যায় এবং সুজাতা সরকার।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। সুর, তাল, ছন্দ সব কিছু এক সুতোয় মিলে তৈরি হয় একটি গান। মন খারাপ কিংবা ভালো, যে কোনো আবেগ নিমেষে পরিবর্তন করবার ক্ষমতা শুধুমাত্র সঙ্গীতের আছে। এখনকার দিনে তো বিশেষজ্ঞরা মিউজিক থেরাপিকে বিশেষ মান্যতা দিয়েছেন, তাই সঙ্গীত প্রেমীদের জন্য আলাদা কোনো দিনক্ষণ হয় না। যে কোনো ঋতুতে, যে কোনো সময়ে তারা গান বাঁধতে পারেন। তবে সে গীতিকার, গায়ক বা শ্রোতা যেই হোক না কেন, গান কিন্তু আমাদের আত্মার শান্তি। তাই তো আমাদের প্রতিদিনের কর্মব্যস্ততার সাথে যাতে একটুখানি সুর, একটুখানি তাল, ছন্দ জুড়ে থাকে, আমরা সেই প্রচেষ্টাই কথায় সুরে অনুষ্ঠানে আপনাদের জন্য প্রচুর ভালো ভালো গানের সম্ভার নিয়ে আসি। তার সাথে থাকে কিছু কথা। এবারে আমরা চলে যাই লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই গানটি শুনে নি, বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে অনিন্দিতা ছায়াছবি থেকে এই গানটি। এই গানটি সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

এই অবস্থায় দিনকে দিন বাড়ছে গুরুত্ব, বাড়ছে জল, বায়ু ইত্যাদির মতো প্রাকৃতিক অপ্রচলিত শক্তির। পরিবেশকে, প্রকৃতিকে ধ্বংস না করে তার বিভিন্ন শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় সেই দিকেই কিন্তু পদক্ষেপ নিচ্ছে বিজ্ঞান। বায়ুর শক্তি এবং কিভাবে এই শক্তিকে কাজে লাগানো যায় সে সম্পর্কে সচেতনতা বাড়াতেই কিন্তু পালন করা হয় বিশ্ব বায়ু দিবস। এছাড়া এই দিনে অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা এবং এখনও পর্যন্ত এই শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে কাজে লাগানো হয়েছে সে ব্যাপারে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচিও নেওয়া হয়। উইন্ড ইউরোপ সংস্থা জানিয়েছে, উপকূলীয় এলাকার বায়ু শক্তি এখন বিশ্বের, বিশেষ করে ইউরোপের, সবচেয়ে সস্তা শক্তি। বড় বড় উইন্ড টারবাইন ব্যবহার করে বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলেই বর্তমানে বাতাসের শক্তিকে কাজে লাগাতে বিশাল বিশাল টারবাইন ব্যবহার শুরু হয়েছে। ভারতেও এ বিষয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। তো আমরা আজকের দিনটি পালন করি বিশ্ব বায়ু দিবস হিসেবে, এবং তার সেই সমস্ত পালনের, দিনটি পালনের কিছু গুরুত্ব নিয়ে কথা বললাম। এবারে আবারও গানে ফেরার পালা। বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে অনুসন্ধান ছবিতে গেয়েছেন দ্বৈতকণ্ঠে কিশোর কুমার এবং আশা ভোঁসলে, সুর করেছেন আর টি বর্মণ।

শ্রোতা বন্ধুরা, শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শুনছেন বাংলা ছায়াছবির গান। টিউন করেছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজ। এবং একই সাথে অনুষ্ঠান শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকের দিনটি সম্পর্কে জানিয়ে রাখা, আজ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। এই দিনটিতে বয়স্ক ব্যক্তিদের প্রতি নির্যাতন অবহেলা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালিত হয় বিশ্বজুড়ে। এই দিনটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 2006 সালে আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক দ্বারা শুরু হয়েছিল এবং 2011 সালে এটিকে দিবস হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, বয়স্ক ব্যক্তিদের প্রতি নির্যাতন, অবহেলা, শোষণ, এ সমস্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার রক্ষার জন্য কাজ করা। এই দিবসটি পালনের মাধ্যমে আমরা প্রবীণ মানুষদের প্রতি সহানুভূতিশীল ও সম্মান প্রদর্শনের গুরুত্ব উপলব্ধি করতে পারি, তাদের একটি নিরাপদ স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সচেষ্ট হতে পারি। 1970-এর দশক থেকে বয়স্ক ব্যক্তিদের উপর যে নানান নির্যাতন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে আসছে এবং বয়স্কদের মানবাধিকার এর প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এটিকে আরও বাড়িয়ে তোলে, তাই আমরা এই দিনটি বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালন করে থাকি। চলে যাচ্ছি পরবর্তী গানে। অগোবধূ সুন্দরী ছায়াছবি থেকে এবারের গানটি গেয়েছেন আশা ভোঁসলে, সুর করেছেন বাপ্পী লাহিড়ী।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান, শুনছেন বাংলা ছায়াছবির গান। প্রবীণ মানুষেরা পরিবারের বোঝা নন, তারা হলেন অভিজ্ঞতার ভাণ্ডার, সংসারের অন্যতম অমূল্য সম্পদ। জীবনের দীর্ঘ পথ চলায় অর্জিত তাদের জ্ঞান ও নীতিবোধ নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যে কোনো কঠিন পরিস্থিতিতে প্রবীণ মানুষদের অভিজ্ঞতা ও পরামর্শ সমস্যার সমাধান সহজ করে। তারাই তো পরিবারের মূল স্তম্ভ, যারা ঐতিহ্য, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধ অটুট রাখেন। তাই প্রবীণদের প্রতি অবহেলা না করে তাদের নিঃসঙ্গতা দূর করা এবং শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করাই কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এবং আজকের দিনটি পালনের উদ্দেশ্য। আমরা চলে যাচ্ছি এই অনুষ্ঠানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানে। সমান্তরাল ছায়াছবিতে গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল, সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

0: শ্রোতা বন্ধুরা, শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা ফিরব হিন্দি ছায়াছবির গান নিয়ে একটু পরে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান।
0: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম কথায় সুরে অনুষ্ঠানে। এবারে রয়েছে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি কুচ কুচ হোতা হ্যায় ছায়াছবি থেকে। উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে সুর করেছেন যতীন ললিত।

কথায় সুরে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। গান শোনার ফাঁকে একটু জরুরি কথা জানিয়ে দেওয়া ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সাথে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ দেওয়া করা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হয়েছে যে আজ শালুগাড়া হাট, যেটি রাত 9টা পর্যন্ত চলবে, তাই যান চলাচল ধীর গতির থাকতে পারে। আমবাড়ি হাট আমবাড়ি রোডে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা আছে। এছাড়া কেষ্টপুর হাট বাগডোগরা বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও বাগডোগরা বিমানবন্দর NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে বলা হয়েছে। NGP স্টেশনগামী যানবাহন অনুরোধ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মেরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করুন। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। শুনলেন ট্রাফিক সংক্রান্ত কিছু খবরাখবর। আবারও গানে ফেরা, হিন্দি ছায়াছবির গানে। এবারে সোলজার ছায়াছবিতে আলকা ইয়াগনিক এবং কুমার শানু গেয়েছেন এই গানটি, সুর করেছেন আনু মালিক এবং সমীর।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে আমরা চলে যাব পরবর্তী গানে। পরের গানটি শুনুন, মাই হুনা ছায়াছবি থেকে, শিল্পীরা অভিজিৎ এবং শ্রেয়া ঘোষাল, সুর করেছেন আনু মালিক।

শ্রোতা বন্ধুরা শুনছেন কথায় সুরে অনুষ্ঠান, এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে পৌঁছে গিয়েছি। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত নিয়ে কথা বলছিলাম। সঙ্গীত বা সুর, যার কোনো ভাষা বা ভৌগোলিক সীমারেখা নেই, যা সরাসরি আমাদের আত্মাকেই স্পর্শ করে, ফলে জাগতিক ক্ষুদ্রতাগুলো কোথায় যেন হারিয়ে যায়। দুঃখ দৈন্যতা সংকীর্ণতা থেকে মনকে মুক্ত করে সুর, দেয় এক অনাবিল আনন্দ, এবং আমাদের কোথাও একটা প্রশান্তির জগতে নিয়ে যায় সঙ্গীত। সঙ্গীতের সুর মানুষকে একত্রিত করে, যেখানে ভেদাভেদ ক্ষুদ্র স্বার্থের কোনো স্থান থাকে না। তাই তো সঙ্গীত আমাদের পরম প্রিয়। জীবনের প্রতিটি দিন আমরা কিছুটা সময় সুরে সুরে গানে গানে থাকতে পছন্দ করি। তাই তো আপনাদের জন্য আমাদের কথায় সুরে অনুষ্ঠান, যেখানে কিছু কথা সাথে অনেকখানি গানের সম্ভার। আজকে আমাদের অন্তিম লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। হিন্দি ছায়াছবির গান আপনারা শুনছেন সব শেষে। এই গানটি শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। ম্যায় খিলারি তু আনারি ছায়াছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াকনিকের কণ্ঠে এই গানটি সুর করেছেন আনু মালিক। এই গানটির সাথেই শেষ হবে আজকের কথায় সুরে অনুষ্ঠান। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান কথায় সুরে। কথায় সুরে আবারও ফিরবে আগামীকাল ঠিক বেলা ১২টায়। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।

0: এতক্ষণ শুনলেন কথায় সুরে অনুষ্ঠান আকাশবাণী শুলিকুড়ি।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী শুরু করি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনে নেবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দুপুরে আমি জুলি আপনাদের সকলের প্রিয় নারী মন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন শ্রোতা বন্ধুদের জন্য প্রতিদিনের মতো আজকেও আবার মনে করিয়ে দিই, অবশ্যই কোনো দ্বিধা না রেখে আমাদের ফোন অথবা মিস কল করে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996। 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পৃথিবীর বুকে আমরা প্রথম আলো দেখি বাবা মায়ের মাধ্যমে। আমাদের এই পৃথিবী আজ শিক্ষায়, প্রযুক্তি

0: জ্ঞানে অনেক উন্নত হয়েছে, কিন্তু আধুনিক এই পৃথিবীতে বাবা মায়ের কোনো বিকল্প আজও গড়ে ওঠেনি। আর এটা হয়তো কখনো সম্ভব নয়, তবুও অনেক সময় আত্ম অহংকারে অন্ধ মানুষ এর বিকল্প কিছু করার জন্য উঠে পড়ে লাগে। হয়তো জীবনের অনেকটা সময় এর জন্য ব্যর্থ চেষ্টা করে। তেমনই একটা ঘটনাকে কেন্দ্র করে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের নাটক। আসুন শুনে নেওয়া যাক।
1: বাবা, ও বাবা, বাবা উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। বাবা ওঠো বলছি, ওঠো, কাজে যাবে না তুমি?
2: আহ, আরে আরেকটু ঘুমাতে দে না মা, কাল ভালো করে ঘুমাতেই পারিনি।
1: অনেক ঘুমিয়েছো, এবার যাও তো, মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি।
2: ঠিক আছে ঠিক আছে, উঠছি তাহলে। তুই আজ স্কুলে যাবি না?
1: যাব তো, কেন, কি হয়েছে?
2: না রে, কিছু হয়নি, এমনি জিজ্ঞাসা করছিলাম।
1: এই নাও তোমার চা।
2: বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে, তুই এত সুন্দর চা বানানো শিখলি কি করে?
1: কেন, মায়ের কাছে। জানো বাবা, মা যখন চা বানাতো আমি বসে বসে সব দেখতাম।
2: আবার এই সাত সকালে তোর মায়ের প্রশংসা শুরু করলি, আমার মুডটাই খারাপ করে দিলি।
1: আচ্ছা বাবা, তুমি মায়ের কথা শুনে এত রেগে যাও কেন বলো তো?
2: রাগ? তোর মায়ের উপর রাগ কেন করতে যাব বল?
1: তবে
2: তোর মায়ের কথা মনে পড়লে দুঃখ হয় রে রাধা, শুধু দুঃখই হয়। এত কিছুর পরও তো মায়ের ইচ্ছে মতো বেশি বেশি টাকা তার হাতে তুলে দিতে পারলাম না বলে তাই তো আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে গেল, একবারও আমাদের কথা ভাবলো না।
1: তুমি থামো তো বাবা, যে লোকটা একবারও আমাদের কথা ভাবল না, কি লাভ বলো তো তাকে মনে করে?
3: কি হলো শেখর, তুমি তৈরি হয়ে গেছো তো?
2: হ্যাঁ হ্যাঁ বাদলদা, আমার তো হয়ে গেছে, তুমি একটু বসো না।
3: না রে শেখর, বসলে চলবে না, নতুন মালিক, দেরি হয়ে গেলে কি জানি কি বলে বসবে আবার।
2: এই রে রাধা, এই নে এই টাকাগুলো রাখ তো রে মা, স্কুলে টিফিনের সময় মনে করে কিছু খেয়ে নিস কিন্তু, আর ভালো করে থাকিস। আমি তবে যাই রে মা।
1: ঠিক আছে বাবা।

0: কিরে রাধা, বসে বসে কি ভাবছিস? সবাই তো থালা নিয়ে খেতে যাচ্ছে, তুই যাবি না?
1: না রে, আমি খাবো না।
0: কেন রে, খাবি না কেন?
1: এভাবে খেতে আমার একদম ভালো লাগে না।
0: এছাড়া তো আর কোনো উপায় নেই জানিস, না খেলে খুব খিদে লাগে, কষ্ট হয়, তাই ভালো না লাগলেও কোনো রকমে খেয়ে নিই।
1: আইছুমা শোন, আমার কাছে 10 টাকা আছে, চল আমরা দুজনে মিলে আর চাউমিন খাই।
0: 10 টাকা? দুজনের খেতে গেলে আরো 4 টাকা লাগবে।
1: আমার কাছে আরো 2 টাকা আছে, তোর কাছে কি কিছুই নাই নাকি?
0: দাঁড়া একটু দেখতে দে, এই রে 5 টাকা আছে।
1: চল তবে, যাওয়া যাক।
0: হ্যাঁ চল চল।
2: চলো বাদলদা, আরে কাজটা তাড়াতাড়ি শেষ করি, কাজটা তাড়াতাড়ি শেষ হলে তো বাড়ি ফিরতে পারবো।
3: দাঁড়াও না, একটু বিশ্রাম নিই, তারপর সেরে নেব। তোমার এত বাড়ি ফেরার তাড়া কেন?
2: তুমি তো সবই জানো বাদলদা, বাড়িতে সারাদিন মেয়েটা একা থাকে, ওকে নিয়ে আমার বড়ই চিন্তা হয়।
3: এতই যদি চিন্তা হয় তবে যাও না, বউটাকে নিয়ে এসো।
2: তুমি কি তোমার বৌমার পা ধরতে বলছো নাকি আমাকে? আমি কি অপরাধ করেছি তুমি বলো তো?
3: অপরাধের কথা বলছি না, আমি এই কথা বলছি তোমার মেয়ের জন্য। একবার ভাবো তো, কি অপরাধ করেছে এই ছোট মেয়েটা? তোমরা ভুল করবে আর সাজা পাবে সেই মেয়েটা, এই মেয়েটার কথা ভেবে না হয়?
2: আমি অনেক সহ্য করেছি, অনেক অন্যায় আবদার মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু তারপরও রাধার মা একবারও বোঝার চেষ্টা করেনি, তবু বাড়ি থেকে চলে গেল, একবারও আমাদের কথা ভাবল না, এই এতদিনে আমাদের কোনো খোঁজ খবরই নিল না।
3: দেখো শেখর, একটা সংসার একার হাতে গড়ে উঠতে পারে না, সেখানে স্বামী স্ত্রী উভয়ের অবদান থাকে। আর দোষ ত্রুটির কথা বলছ, সব সংসারেই স্বামী স্ত্রী উভয়ের কম বেশি দোষ থাকেই, তাই অবশ্যই একে অপরকে মানিয়ে নিয়ে চলা উচিত। আমি জানি তুমি অনেক কিছুই করেছো তোমার সংসারটাকে ধরে রাখার জন্য, এখনও অনেক কষ্ট করছো।
2: আমাকে যত কষ্ট করতে হোক না কেন, আমার মেয়েকে আমি কোনো কষ্ট পেতেই দেব না। তার মা তাকে ছেড়ে চলে গেলেও আমি তাকে আগলে রেখে মানুষ করব। আমি সব রকম চেষ্টা করব যাতে তার মাকে না পাওয়ার কষ্ট সে বুঝতে না পারে। দেখো আমি এটা করব।
3: কি জানি তুমি যে কথা বলছো বাস্তবে তা কতখানি সম্ভব হবে, হয়তো সময় এলেই আমরা জানতে পারবো।
4: কি রে ঝুমা, একা একা বসে কি করছিস?
0: কই, কিছু না তো।
4: উমা, তুই এখানে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর?
0: জানিস রাধা, আমার মা আমাকে তোদের সাথে পিকনিকে যেতে দেবে না, এত করে বললাম কিচ্ছু হবে না, তবুও অযথা চিন্তা করে। জানিস রাধা, আমার খুব কষ্ট হচ্ছে।
4: দেখ ঝুমা, এতে দুঃখ করার কিছু নাই, এতে তো তোর খুশি হওয়ার কথা। ভেবে দেখ, তোর মা তোর জন্য কত চিন্তা করে, আর আমার মার কথা চিন্তা করে দেখ তো। আমার মা আমার কথা একবারও হয়তো ভাবে না, ভাবলে হয়তো এভাবে ছেড়ে চলে যেত না।
0: রাধা তুই কাঁদছিস? এই রাধা, দুঃখ করিস না রে, চুপ কর, চুপ কর।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটি আর মনে মনে মিথ্যা সফলতার স্বপ্ন দেখি, যেমন শেখরবাবু মনে করতেন। কিন্তু সন্তানের কাছে মায়ের অভাব পূরণ করা সহজ বিষয় নয়। আমরা আমাদের চারপাশে অনেক দম্পতিদের দেখি যারা সন্তান থাকা সত্ত্বেও পৃথকভাবে জীবনযাপন করছেন, আর অনেক বাবারা ভাবেন হয়তো মায়ের অভাব তাদের সন্তানের জীবনে কখনোই আসতে দেবেন না।

নির্ধারিত দিনে সেই একই সময়ে আমাদের ফোন অথবা মিস কল করে আপনাদের মনের কথা আমাদের জানাতেই পারেন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি আজকের মতো বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, আজকে মহিলা মজলিশের আসরে আমি নিয়ে এসেছি প্রখ্যাত কথা সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের ছোট গল্প গৃহিণী। গল্প পাঠের আসর শুরু করার আগে একটু গজেন্দ্র কুমার মিত্র সম্বন্ধে জেনে নেওয়া যাক। গজেন্দ্র কুমার মিত্র ছিলেন একজন বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। রবীন্দ্র শরৎোত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ তারাশঙ্করের পর বাঙালি মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথা সাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাদের মধ্যে গজেন্দ্র কুমার মিত্র অন্যতম। তার জন্ম 1908 সালে 11ই নভেম্বর ব্রিটিশ ভারতের কলকাতা শহরে। স্কুল জীবন অতিক্রম করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। আইএসসি পড়া অসমাপ্ত রেখে বইয়ের ব্যবসায় যোগ দেন। 1936 সালে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় মিত্র ও ঘোষ নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। গজেন্দ্র কুমার মিত্রের প্রথম প্রকাশিত উপন্যাস মনে ছিল আশা। 1959 সালে তাঁর কলকাতার কাছেই উপন্যাস সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়। কলকাতার কাছেই উপকণ্ঠে এবং পৌষ ফাগুনের পালা এই ট্রিলজিকে, অর্থাৎ ত্রয়ী উপন্যাসকে আধুনিক বাংলা কথা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ ফাগুনের পালা 1964 সালে রবীন্দ্র পুরস্কার পায়। গজেন্দ্র কুমারের লেখনীর বিচরণ ক্ষেত্র বিরাট ও ব্যাপক। সামাজিক উপন্যাস, পৌরাণিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প, কিশোর সাহিত্য সর্বত্র ছিল তার অবাধ গতি। তাঁর বিখ্যাত উপন্যাস গ্রন্থগুলি হল রাত্রির তপস্যা, পাঞ্চজন্য, বহ্নিকন্যা, রাই জাগো, কথা কল্পনা কাহিনী, স্বর্ণমৃগ ইত্যাদি। 1994 সালে 16ই অক্টোবর তার তিরোধান ঘটে। এই দুপুরবেলায় সমস্ত কাজের শেষে ঘর বন্ধ করে ফ্যান চালিয়ে যদি রেডিওতে একটা সুন্দর গল্প শোনা যায় তার মজাই বোধহয় আলাদা। আর এই আবহে আমার সমস্ত গৃহিণী শ্রোতা বন্ধুদের জন্য রইল গজেন্দ্র কুমার মিত্রর এই বিখ্যাত গল্পটি, যার নামও গৃহিণী। তাহলে শুরু করছি আজকের গল্প থেকে পাঠ। ব্যাপারটা সামান্যই, কারো টের পাওয়ার কথাও না। যে লোকটি দীর্ঘকাল শুধু নিচে বাইরের দিকে কোণের ঘরে নিঃশব্দে বসে তামাক খেয়ে কাটিয়ে দিলেন, যার অস্তিত্ব সম্বন্ধে অবহিত হওয়া যেত শুধু একদিন প্রতি মাসের শেষের দিকে, যখন মনোরমার হাতের টাকা ফুরিয়ে আসত, তখন কোনো

অজানা সঞ্চয় থেকে টাকা বের করে দিতে হতো তাঁকে। সেই সময়ও সেই লোকটি যদি তেমনই নিঃশব্দে ভাত খেয়ে উঠে তামাক টানতে টানতে মারা যান, তো এমন একটা কিছু সাড়া পড়বে চারিদিকে, এটা আশা করা উচিত না। মহেশবাবু যেমন নিভৃতে নিঃশব্দে বাস করতেন, তেমনই একদা সকলের অজ্ঞাতে সরে পড়লেন। কারো সেবা নিলেন না, কাউকে হাহুতাশ করতেও দিলেন না, ডাক্তার ডাকারও অবসর হল না। মনোরমাও বিশেষ বিচলিত হলেন না, হবার উপায়ও ছিল না। বিরাট সংসার, বড় দুই ছেলে বিবাহিত, তাদেরও চার পাঁচটি করে ছেলে মেয়ে, এছাড়া চারটি মেয়ে বিবাহিতা, তাদের মধ্যে জন দুই করে ক্রমান্বয়ে মায়ের কাছে থাকতই, সেই সঙ্গে কতগুলো নাতি নাতনি। এর ওপর ছোট ছেলে বাপি এখনও কলেজে পড়ছে, তার ঝঞ্ঝাট কম নয়। এক কথায় তার নিঃশ্বাস ফেলবার সময় নেই। এর ভেতর স্বামীর জন্য শোক করা ফুরসত কই? আর সত্যি কথা বলতে কি, স্বামীর সঙ্গে দীর্ঘকাল তার কোনো সম্পর্কই ছিল না। মহেশবাবু পেনশন নেওয়ার পর থেকেই প্রায় ওই কোণের ঘরটি আশ্রয় করেছিলেন। ওখানেই সকালে তার কাগজ আর চা আসত, দু একজন বন্ধু বান্ধবও জুটত আগে আগে। কিন্তু যেদিন দেখা গেল যে তাদের জন্য বারবার চা চেয়ে পাঠিয়েও পাওয়া যাচ্ছে না, এবং মনোরমা একদিন স্পষ্টই বলে দিলেন, তোমার ওই যত রাজ্যের বেকার বাউন্ডুলে বন্ধুদের জন্য কে 100 বার চা করবে তাই শুনি? একটা তো ঠাকুর, এই ছেলেপুলের ঘর কন্যা, সকলের অফিস আদালত আছে, 100 বার যদি ভাতের হাঁড়ি দুধের কড়া নামিয়ে চা করতে হয়, তাহলে কি সময়ে রান্না হবে না ঠাকুরই টিকবে? তোমার বাবু যত অনাস সৃষ্টি কাণ্ড। তখন মহেশবাবু একরকম তাদের ঘুরিয়ে ফিরিয়ে নিষেধই করে দিলেন আসতে। একাটি বসে থাকতেন, লাইব্রেরি থেকে নিয়মিত একটা করে বই আসত, কাগজ শেষ হলে সেটি পড়তেন। কি ভাগ্যে ছোট ছেলে বাপি এটা রোজ বদলে এনে দিত সন্ধেবেলা, নইলে যে কি করতেন, হয়তো সত্যিই কুড়ি কাঠ গুনতে হতো। আর একটি কাজ ছিল তাঁর, উঠে উঠে তামাক সাজা। আগে চাকরি এটা করে দিত, কিন্তু সেখানেও একদিন মনোরমার অসন্তোষ ঝঙ্কৃত হয়ে উঠল। তোমার সংসারে কাজ বাড়ছে বই কমছে না তো, সে তুলনায় ঝি চাকরত্ব আর বাড়েনি, তামাক খাওয়াটা একটু কমাও দেখি, অত মুহুর্মুহু কে তামাক সাজে বলো দেখি। সেদিন থেকে ও কাজটা মহেশবাবু নিজেই করে নিতেন। স্নানাহারের কোনো তাড়া ছিল না, তেমনি স্বাধীনতাও ছিল না। ঠাকুর সময় মতো এসে বলতো, বাবু চান করে নিন, অনেক বেলা হয়েছে, তখনই উঠে স্নান করতে হতো। একটু গড়িমসি করলেই মনোরমার বিরক্তি ধ্বনিত হতো। তিন পর বেলা অবধি যদি হাঁড়ি হেঁসেল নিয়ে বসে থাকতে হয়, তো ঠাকুরের চলে কি করে বলো দেখি, সে কোন ভোরে লেগেছে, আবার আড়াইটায় বাজতে না বাজতে উনুনে আঁচ পড়বে, একটু বিশ্রাম করার সময় দেবে না? অগত্যা ও পাট চুকিয়ে ফেলতে হতো। কোনো কোনো দিন তো চৌবাচ্চায় জল থাকতো না, যেদিন থাকতো না সেদিন স্নানটা বাদ দিতেন, কাউকে কিছু বলতেন না। কাকেই বা বলবেন, 15-16টি ছোট ছোট ছেলে মেয়ে যে বাড়িতে, সে বাড়িতে জল বেহিসেবি খরচ করার জন্য কাউকে দায়ী করা চলে না। আবার চলতো সেই বই আর তামাক, বেলা তিনটে চা আসতো, রাত্রের খৈদুত গৃহিণী নিয়ে আসতেন এক একদিন, কারণ এই সময়টা ছিল তার সংসারের খরচ বৃদ্ধির ইতিহাস শোনানো এবং বাড়তি কিছু টাকা দাবি করার অবসর। কর্তা ঠাকুর ঘরে উঠতেন না, এই ঘরেই কুলুঙ্গিতে একটু গঙ্গা জল থাকত, ফুরিয়ে গেলে আগে হাঁকডাক করতেন, ইদানিং ব্যাপারটা বৃথা জেনে নিজেই উঠে গিয়ে ঠাকুর ঘরের দৌড়ে হাজির হতেন, ওইটুকু ছিল বাড়ির সঙ্গে তার সম্পর্ক। আগে আগে রাত্রে একবার শুতে যেতেন দোতলার ঘরে, কিন্তু তাও শেষ 5 বছর ত্যাগ করেছিলেন। গৃহিণী সবাই কিনে গ্রুপ ফটো তোলার শখ হতে যখন চারটি মেয়ে জামাই শুদ্ধে এসে হাজির হলেন, তখন মনোরমা বললেন, একটা ঘর তুমি ছাড়ো বাপু, একটা মানুষ দুটো ঘর জোড়া করে থাকলে চলে কি করে? তখন তিনি উপরের ঘরটাই ছেড়ে দিলেন, সেই সঙ্গে খাট বিছানাও। একটি ছোট তক্তপোষ কিনে এনে পৃথক শয্যা তৈরি হলো। মহেশবাবু হেসে বলেছিলেন, আমার মৃত্যুশয্যা, কিন্তু সেটাও ঠিক না, কারণ ইজি চেয়ারে শুয়ে তামাক খেতে খেতেই কখন যে তার মৃত্যু হলো তা যেমন কেউ টের পায়নি, বোধহয় তিনি নিজেও তেমন বুঝতে পারেননি। সম্পর্ক থাক বা না থাক, বাঙালি হিন্দু ঘরে কর্তার মৃত্যু অত সহজ নয়। সিঁড়ির আড়ালে ওই কোণের ঘরটা চোখের বাইরে থাকতে থাকতে মনের বাইরে চলে গিয়েছিল সকলের। মহেশবাবুর অস্তিত্ব এক এক সময় মনোরমায় ভুলে যেতেন, কিন্তু ভদ্রলোক মারা যাবার পর তাঁর কথাটা একটু বেশি রকমই মনে পড়ল। মনোরমা কাঁদলেন,
এটিও জীবনের অঙ্গ। ছেলেমেয়ের সবাই কাঁদল। তারপর ঘর বাড়ি ধোয়া মোছা, অভিষিক জোগাড়, নানান রকম ব্যাপারে বিরাট হইচইতে কাটল পরের দিনটাও। তারপরের দিন বেলা তিনটের সময় বড় দুই ছেলে একটু গম্ভীর মুখে মায়ের কাছে এসে বসল। সংসারের পাঠ সেরে আর একবার স্নান করে আবার নিজের হবিষ্যি জোগাড় করা, মনোরমার খেয়ে উঠতেই তিনটে বেজেছে। তিনি মেঝেতে শুয়ে বিশ্রাম করছিলেন, এমন সময় দুই ছেলেকে একত্রে আসতে দেখে উঠে বসে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। মেজ ছেলে রাজিন সরকারি চাকরি করে, সে দাদার মতো তো মুখ ফোর নয়, কিন্তু বড় ছেলে অনঙ্গ হচ্ছে উকিল, তার সময়ের মূল্য আছে। রাজেনকে ইতস্তত করতে দেখে সেই কথাটা পারল, সোজাসুজি বলল, তাহলে শ্রাদ্ধের কীরকম কি করা যাবে মা? মনোরমা এটা তার প্রাপ্য বলেই মনে করেন। সমস্ত সংসার তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়, চিরকালই হয়ে আসছে, চিরকাল সকলেই তার মতে চলে। এক্ষেত্রেও স্বাভাবিক নিয়মেই এ প্রশ্ন করা হয়েছে, তবু তিনি বা আর এর দায়িত্বে থাকবেন কেন? উদাসীনভাবে বললেন, সে আর আমি কি করে বলবো বাছা, তোমরা বড় হয়েছ, যা করলে ভালো হয়, ওর সম্মান বাঁচে সেই রকমই করো। অসহিষ্ণুভাবে অনঙ্গ বলল, সে কথা তো হচ্ছে না, আসল কথাটা বলো, টাকার কথা হাতে কীরকম আছে বলো, সেই বুঝে তিলকাঞ্চন হবে না বৃষ হবে সেটা ঠিক করব। মনোরমা আকাশ থেকে পড়লেন, টাকা? টাকার কথা আমি কি জানি বাবা, উনি যতদিন বেঁচে ছিলেন পেনশনের টাকাটা হাতে তুলে দিতেন, খরচ করেছি, তাছাড়া তোমরা তো দিয়েছ, কেউ কোনো মাসে ৪০ টাকা বা ৫০ টাকা, কিন্তু তাতে তো কখনোই চলতো না, মাসের শেষে হাত পাততুম, কত ঝগড়া করে তবে আর কিছু কিছু বার করতেন, কোথা থেকে দিতেন, কি ছিল তার, তা তো কোনোদিন খোঁজ করিনি, আলমারির মধ্যে একটা হাত বাক্স ছিল, তাই থেকেই তো বের করতেন দেখেছি। তা সে চাবি তো তুমিই নিয়েছ ওর পকেট থেকে বের করে, সে তো রাজানের সামনেই খুলেছি মা, ১৩০টি নগদ টাকা, ১০খানা গিনি আর পোস্ট অফিসের খাতা একটা, তাতেও দেখছি ৯০টি টাকা পড়ে আছে, ওর ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে জমা করেছিলেন, মধ্যে মধ্যে তুলেছেন, এই তো দেখলুম, তা বাকি? মনোরমা ওর বলার ভঙ্গি তাহত হলেন, বাকি কোথায় আমি কি করে জানবো বাবা, আমাকে কি তিনি কোনো কথা বলতেন না আমি জিজ্ঞেস করেছি, আমার সে সময়ই বা কোথায়, বলে এক দণ্ড মরার ফুরসত নেই, তবে এসব কি হবে কি করে, একটু রুষ্টভাবেই বলে রাজেন, সে কথা আমি কি বলবো, তোমরা তার উপযুক্ত ছেলে, শ্রাদ্ধ করবে, কি করবে তা তোমরাই জানো, যা পারবে তাই করবে। অনঙ্গ ওকালতি বুদ্ধি স্মরণ নিল, না সে তো বটেই, বলছিলুম তুমি তোমার টাকা থেকে যদি কিছু দিতে। মনোরমা আরও বিরক্ত হয়ে উঠলেন, আমার টাকা, আমি কি সংসার খরচ থেকে মাছিয়ে টাকা জমিয়েছি, যখন চাকরি ছিল ওর তখন দু একটা টাকা জমিয়েছিলুম, তা এক একবার মেয়েদের এক এক হিড়িকে সব বেরিয়ে গেছে, নাতি নাতনিদের অন্নপ্রাশন এটা ওটা, তার এক পয়সাও নেই। রাজেন রাগ করে বলল, বেশ তাহলে ওই কালীঘাটে গিয়ে শুদ্ধ হয়ে আসি, আমরা কোথায় কি পাব। অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনোরমা বললেন, তোমরা কি আমার কাছ থেকে টাকা নিয়ে ওর শ্রাদ্ধ করবে এই ভরসায় ছিলে, তা ওর মতো লোকে শ্রাদ্ধ যদি কালীঘাটে গিয়ে করতে চাও তো করো, কি বলবো, তোমরা উপযুক্ত ছেলে, উপযুক্ত তো কত, দাদা নতুন উকিল, সবেই ১০-১২ বছর বেরোচ্ছে, কত রোজগার ওর, আর আমার চাকরি তো বাবাই করে দিয়েছিলেন, কত মাইনে পাই তা তো জানোই, ছেলে মেয়েদের দুধের টাকা আলাদা দিয়ে কাপড় জামা সব করে তোমাকে সংসারের খরচের টাকা ধরে দিয়ে কি থাকে, টাকার কি গাছমোতা আছে আমাদের কাছে যে নাড়া দিলেই পড়বে। মনোরমার খুব ঝাপসা ঝাপসা অস্পষ্টভাবে মনে পড়ল যে এমনই কথা এর আগেও কার কাছ থেকে শুনেছিলেন। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, যেবার সবকটি মেয়ে জামাই এসে রইল প্রায় এক মাস, সেবার উনি বাড়তি খরচ করেছিলেন পুরো ৫০০ টাকা, সেইবারই মহেশবাবু কথাটা বলেছিলেন, আর তার জন্য কি লাঞ্ছনাই না করেছিলেন মনোরমা তার। ওর বাক্যবাণে বিব্রত হয়ে মহেশবাবু যখন টাকাটা বার করে দিয়েছিলেন তখনও রেহাই দেননি তাকে, বলেছিলেন আমি চাইলেই অমন করো কেন বলো তো, ঘেন্না করে আমার এমন করে হাত পাততে,
এ কি আমি নিজের কোনো শখ করব বলে নিই?

তোমারই সংসারে লাগে বলে নেওয়া। তখন মহেশবাবু কিছু বলতে পারতেন, বলতে পারতেন যে এই এতগুলো লোককে তিনি শখ করে ডেকে আনেননি, তার গরজে সংসারের কলেবর এবং ব্যয় পারেনি, কিন্তু কিছুই বলেননি, শুধু একটা নিঃশ্বাস ফেলেছিলেন মাত্র। তাহলে শ্রোতা বন্ধুরা, গল্প চলছে গল্পের নিজের গতিতে, কিন্তু সময়ও যে নিজের গতিতেই চলে আমাকে বলছে যে এবার গল্প পাঠের পাল্লা বন্ধ করতে হবে, কারণ সময় আর প্রায় শেষের দিকে। গল্পটার দ্বিতীয় অংশ আপনারা আবার শুনবেন আগামী 19শে জুন। তাহলে আজ বিদায় নিচ্ছি, ফিরে আসব মহিলা মজলিশের 19 তারিখের পর্বে, সঙ্গে থাকবে গৃহিণীর দ্বিতীয় অংশ। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

মহিলা মজলিশ শুনলেন উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত দুপুর 1:30 বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ারবাজার ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এলনিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়া শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্যই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন ও অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সে দেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সে দেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুসনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: would have been an impossible task. And today, we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামোর শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী এনইআই ইনফ্রা 2024 উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অনুভূত অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিষ দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মৌসুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি আরও বলেন নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মৌসুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
2: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks. Since last year, we've maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year, his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএর ওয়েবসাইট www.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিরের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনে প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
3: সাথীয়, আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস 2026 কি থিম হোগ ফর হেলদি এজিং। ইহ বিষয় বর্তমান কি সবসে মহত্বপূর্ণ আবশ্যকতা মে সে एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा स्वास्थ्य आंदोलन का स्वरूप ले चुका है।
0: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তসবের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অবস্থি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তসবের অভিযোগ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাপোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোমাডেভারা এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওককে 5-1 হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। অন্নপূর্ণা যোজনার আওতায় এখনও পর্যন্ত 79 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বহু অযোগ্য ব্যক্তি বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের টাকা পেয়েছে। স্টুডেন্টস স্কলারশিপের টাকা নয় ছয় হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে একটি ব্লকে 3,500 ভুয়ো অ্যাকাউন্টে সংখ্যালঘু স্কলারশিপের টাকা ঢুকেছে বলে অভিযোগ করেন তিনি।
1: বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে।
0: শ্রী অধিকারী বলেন, প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে প্রকল্পের সুবিধা দিতে বর্তমান সরকার দায়বদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির সূচনা হয়েছে আজ। এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এই 3 দিন 1,100 কাছাকাছি শিবির বসবে। মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ হচ্ছে। চলতি মাসেই 100 দিনের কাজ শুরু হয়েছে। 20 দিনের জন্য এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে। আগামী মাসেই বিকশিত ভারত জি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজ শুরু হবে। এর জন্য 8,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে সার্ভের কাজ চলছে। এক্ষেত্রে কেউ বঞ্চিত হলে আপনার সরকার আপনার পাশে টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মহিলা, কৃষক, অসংগঠিত শ্রমিক, বেকার যুবক, ছাত্রছাত্রী সহ সমাজের সব স্তরের মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরগুলিতে আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নদিয়ায় জনকল্যাণ শিবিরে উপস্থিত এক উপভোক্তা জানালেন,
2: নমস্কার, আমি রিঙ্কু কর, কৃষ্ণনগর 13 নম্বর ওয়ার্ড থেকে আসছি। এখানে আমাদের নতুন সরকারের যে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে, সেখানে কেন্দ্র সরকারের কি কি নতুন স্কিম রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। যেমন আয়ুষ্মান ভারত, যুবশক্তি, ভরসা কার্ড যে প্রকল্প, যেখানে আমাদের মতো বেকার ছেলে মেয়েদেরকে ঠিক সাহায্য আমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে, সেই সম্পর্কে আরও জানবো এবং তাদের নাম নথিভুক্ত করতে এসেছি। এবং এছাড়া আর কি প্রকল্প রয়েছে, সেগুলোর কি কি সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে এসেছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরকে সামনে রেখে কলকাতা জুড়ে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বচ্ছতা সে স্বাগত। সেই কর্মসূচির সূচনা করতে আজ কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবার পর এই প্রথম পুরভবনে পা রাখতে চলেছেন তিনি। পুরসভা সূত্রে খবর, 20 জুন পর্যন্ত 6 দিন চলবে এই বিশেষ অভিযান। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত এবং নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলায় সিবিআই এর দেওয়া তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরেই অভিষেককে ইডি জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। সেখানে 15 মিনিটের একটি কথোপকথনের উল্লেখ রয়েছে। চাকরি বিক্রি, উৎকোচের টাকা হস্তান্তরের কথা শোনা গিয়েছিল ওই কথোপকথনে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগে অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনে গরমিলের অভিযোগ নিয়েও ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আজ আগাম জামিনের দ্রুত শুনানির আর্জি জানান সুমিতের আইনজীবী, যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। এদিকে সুমিত রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, সুমিতের খোঁজে গত শনিবার ভোরে কালীঘাটে অভিষেকের বাড়িতে হানা দেয় শালবনী থানার পুলিশ। জমি দুর্নীতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে সুমিতের নাম উঠে আসে। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের ছেলে অনিন্দ্য রায় ওরফে নীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম সংলগ্ন একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জমি দখল ও অবৈধ প্রমোটিং এর অভিযোগে উত্তর চব্বিশ পরগনা টাকি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতাদের স্বামী প্রদীপ দেকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজ্যের বাকি অংশেও আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী 4-5 দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের বাকি অংশে অগ্রসর হবে। বাতাসের অনুকূল গতি প্রকৃতি এবং জলীয় বাষ্পের কারণে রাজ্যের বহু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ বাংলায়। স্থানীয় সংবাদ শেষ হল।
3: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
4: ब्लॉक स्तर से शुरू करके हर नगरपालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगरपालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
5: আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শ্যামল ভক্ত।

এতক্ষণ লোকগীতি শুনলেন শিল্পী শ্যামল ভক্ত। যন্ত্রণার সঙ্গে ছিলেন দোতারায় কেশবচন্দ্র বীর, বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন এবং ঢোলে হারাধন দাস। লোকগীতির অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি ও হিন্দি সংবাদ।

নমস্কার, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানের আসর তালের আঙিনায় রবীন্দ্রসঙ্গীত। সুর ও তালের মেলবন্ধনে আজকের এই বিশেষ পরিবেশনা। সঙ্গে থাকছি আমি যুববন্ধু বর্ণা। রবীন্দ্রনাথের গানের আবেগ, দর্শন ও সৌন্দর্য যেমন আমাদের মনকে স্পর্শ করে, তেমনি ভারতীয় শাস্ত্রীয় তালের জগৎ আমাদের নিয়ে যায় এক গভীর অনুভূতির ভুবনে। সেই দুই ধারাকেই আজ আমরা উপভোগ করব এই অনুষ্ঠানে। প্রথমেই শুনব আমরা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত মানেই শুধু সুর নয়, তার সঙ্গে জড়িয়ে আছে অনুভূতি, ভাবনা আর এক গভীর আত্মিক স্পর্শ। আর সেই সুরের আবহ যখন তালের মূর্ছনায় আরও সমৃদ্ধ হয়ে ওঠে, তখন সঙ্গীত যেন পায় এক পূর্ণতা। তাহলে দেরি না করে আমরা শাগনিকের কণ্ঠে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা। প্রথমেই শাগনিক দত্ত।

আপনারা শুনছিলেন শাগনিক দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের গানে যেমন কথার সৌন্দর্য আছে, তেমনই রয়েছে অন্তরের গভীর আবেগ। সেই আবেগের পথ ধরেই এবার আমরা পৌঁছে যাব তালের এক অন্য জগতে। এবার থাকছে তবলা ও এসরাজের যুগল পরিবেশনা। তবলায় মালয় অধিকারী, এসরাজে পার্বতী চরণ চ্যাটার্জী।

তালের আবর্তন আর এসরাজের মধুর সুর যেন এক অনন্য আবহ তৈরি করল। ভারতীয় সঙ্গীতের এই মেলবন্ধন বরাবরই শ্রোতার মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেয়। অনুষ্ঠান একদম দোরগোড়ায় শেষ করব। শেষ পর্বে আমরা ফিরে আসছি আবারও রবীন্দ্রসঙ্গীতে, কণ্ঠে শাগনিক দত্ত।

আজকের তালের আঙিনায় রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই এতক্ষণ যে শিল্পীরা আমাদের সঙ্গে ছিলেন, এত সুন্দর গান শোনালেন, আমরা তবলার বোল শুনলাম, তাদের প্রতি রইল আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারাও সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান, উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য, আকাশবাণী শালিকুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম।

421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন আপনার মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে। এখন গ্রামীগঞ্জে

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। হিমসাগর, আম্রপালি, মল্লিকা, ল্যাংড়া আরও কত কি, সুস্বাদু আমের চলছে মরশুম। বাজারে পাওয়া যাচ্ছে হরেক রকমের আম, ফলের রাজা আম আমাদের সকলের প্রিয়। আম গাছের সঠিক পরিচর্যা গাছের স্বাস্থ্য, ফলন এবং আয়ুষ্কালের জন্য অপরিহার্য। সঠিক সার প্রয়োগ, নিয়মিত জল সেচন, আগাছা দমন এবং রোগ পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার মাধ্যমে একটি সুস্থ ও ফলপ্রসূ আম বাগান তৈরি করা সম্ভব। আজ আসরে এই বিষয় সংক্রান্ত রয়েছে একটি আলোচনা, ভালো দাম পেতে সঠিক উপায়ে আমের বাজারজাতকরণ ও সংরক্ষণ। আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই, আজ আসরে উপস্থিত আছেন জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসের সহকারী উদ্যান পালন অধিকর্তা ডক্টর খুরশিদ আলম। নমস্কার ডক্টর আলম, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তো প্রথমে বলি যে ভালো গুণমানের আম পেতে আমাদের কৃষক ভাইদের কী কী করণীয় রয়েছে?
1: ভালো গুণমানের আম পেতে হলে চাষি ভাইদের প্রথমত যেটা করতে হবে, প্রতি বছরেই ফল পড়ার পর সে ডালপালা ছাঁটাই করতে হবে। বিশেষ করে অতিরিক্ত যে ডালপালা আছে বা রোগগ্রস্ত যে ডালপালাগুলো আছে সেগুলো ছাঁটাই করতে হবে। তারপরে যে ছাঁটাই অংশ থাকবে সেই ছাঁটাই অংশে হচ্ছে কপার অক্সিকার্ডের প্লট দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফল যখন ধরা শুরু হবে এবং পাড়া পর্যন্ত, এই সময়টা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত জলসেচ দিতে হবে। তাহলে কী হবে, ফলের সাইজটা ভালো হবে এবং যদি ডিপ সেচ পদ্ধতিতে জল দেওয়া যায় তাহলে কী হবে, একদিকে যেমন ফলন বৃদ্ধি পাবে অন্যদিকে হচ্ছে জলেরও সাশ্রয় হবে। এছাড়া হচ্ছে যেহেতু আমাদের এখানকার ওয়েদার বা আবহাওয়ায় যেহেতু হিউমিডিটির পরিমাণ বেশি থাকে, রোগ পোকার আক্রমণ বেশি হয়, সেই জন্য যদি আমরা ব্যাগিং করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা উন্নত মানের আম পেতে পারি যেটা হচ্ছে বিদেশে রপ্তানি করা যোগ্য। এছাড়া আর একটা যেটা বলবো যে এখানকার আমের যেহেতু ফল ফাটার একটা সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা যদি বোরন স্প্রে করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলন পেতে পারি। এবং সবশেষে যেটা বলবো যে বিশেষ করে আপনার আম চয়ন থেকে শুরু করে আম পাড়া এবং আম সংরক্ষণ এবং প্যাকেজিং যদি আকর্ষণীয় করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো গুণমানের আম পাওয়া যাবে এবং ভালো দাম পাওয়া যেতে পারে।
0: আম বাজারজাত করার জন্য কখন সংগ্রহ করতে হবে, অর্থাৎ পরিপুষ্ট হয়েছে সেটা কি করে বুঝবেন আমাদের কৃষক ভাইরা?
1: আম পরিপুষ্ট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরেই আমের গুণগত মান নির্ভর করে। বিশেষ করে আমের বোটার দিকে যখন হলদে আভা দেখা যাবে, এছাড়া হচ্ছে ন্যাচারালি কিছু আম পড়বে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি আমরা এক বালতি জলে কিছু আম রেখে দেই, যে আমগুলো জলে ডুবে যাবে সেগুলো বুঝতে হবে পরিপুষ্ট হয়েছে, আর যেগুলো জলে ভেসে থাকবে সেগুলো বুঝতে হবে অপরিপক্ক আছে অর্থাৎ পরিপুষ্ট হয়নি। তো এইভাবে আমরা বিশেষ করে আমের পরিপুষ্ট হয়েছে কি না সেটা আমরা সহজেই বুঝতে পারি।
0: আচ্ছা, আম পাড়ার পদ্ধতি সম্পর্কে যদি একটু আলোকপাত করেন।
1: আম পাড়ার পদ্ধতিটা বেশ খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা সাধারণত কী হয়, ডাল নাড়িয়ে বা ঝাঁকিয়ে আম পাড়ি। এতে কী হয়, আম মাটিতে পড়ে যায়, আম ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিভিন্ন জীবাণু বা আম সহজে নষ্ট হয়ে যায়। সেই কারণে হচ্ছে এক ধরনের বিশেষ যন্ত্র, সেটা হচ্ছে আকাশির সাথে ছুরি লাগানো থাকে এবং তার সঙ্গে জাল সহজাগে সেই আম যদি আমরা পাড়ি তাহলে সেক্ষেত্রে কিন্তু আম ক্ষতিগ্রস্ত হবে না। এবং যে আমটা আমরা যখন পাড়ব তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমের কিছুটা বোটা যেন থাকে এবং এই বোটা থাকার কারণে আম পাড়ার পরে সেটাকে যদি আমরা উপুর করে রাখি তাহলে সেক্ষেত্রে যে আমের যে কোয়াসটা থাকবে সেটা বেরিয়ে যাবে এবং আম কালো হবে না। তো এইভাবে কিন্তু আমরা আম পাড়ার পর যে কালো হয়ে যায় সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারি।
0: আচ্ছা, আমের বিপণনের জন্য প্যাকেজিং বা মোড়কজাতকরণ কেন গুরুত্বপূর্ণ?
1: আমের ক্ষেত্রে প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা প্যাকেজিংয়ের উপর অনেকাংশে দাম নির্ভর করে। বিশেষ করে আমরা যখন স্থানীয় বাজারে পাঠাই সেক্ষেত্রে আমরা সাধারণত বাঁশের ঝুড়িতে করে আম আমরা পাঠাই। এতে কী হয়, একটা আম আরেকটা আমের ঘষা লাগে, ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন বাজারে পৌঁছায় সেক্ষেত্রে অনেক আম নষ্ট হয়ে যায় এবং দাম কম পাওয়া যায়। এবং একটু দূরবর্তী বাজারে পাঠাতে গেলে আমরা সাধারণত কাঠের বাক্স কিংবা হচ্ছে প্লাস্টিক ক্রেটসে পেপার মুড়ে আমরা পাঠাই, সেক্ষেত্রে আমের গুণগত মান অনেকটা বেটার থাকে এবং ভালো দাম পাওয়া যায়। এবং বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে যখন বিদেশে রপ্তানি করি সেক্ষেত্রে যদি কোরোগেটেড ফাইবার বা বক্সের মধ্যে যদি করি, এই বক্সের মধ্যে বিশেষত্ব হলে এর হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, এবং হচ্ছে আপনার এই আমের মধ্যে আম রাখার পরে সেখানে হচ্ছে কাগজের টুকরো হচ্ছে কিউশন ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করা হয়। তাতে কী হয়, একটা আম আরেকটা আমের সংস্পর্শ আসতে পারে না এবং আম নষ্ট হয় না। এতে কী হয়, আমের কোয়ালিটি ভালো থাকে এবং যার গুণগত মান তার খুব একটা হেরফের হয় না, ফলে কিন্তু ভালো দাম পাওয়া যায়।
0: আম পাড়ার পর সব সময় তো সেটা গাছ পাকা হয় না, সেটাতে আম পাকাতে হয়, তো সঠিক উপায়ে আম পাকানোর জন্য কি করতে হবে?
1: আম পাকার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি চাষিদা বা বিশেষ করে অনেক সময় দেখা যায় অসাধু ব্যবসায়ীরা, তারা কি করে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকায়, যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এবং অনেক সময় দেখা গেছে যে এ থেকে ক্যান্সার হওয়ার প্রবণতাও থাকে। তো সেক্ষেত্রে চাষি ভাইদের আমি যেটা বলবো, ইথিলিন বা ইথ্রেল দিয়ে আম পাকানো যেতে পারে। ইথ্রেলের সলিউশনে যদি আমরা আম ডুবিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমের গুণগত মান অনেক ভালো হবে। এছাড়া আমরা কিন্তু ব্যাগিং করেও বা কাগজে মুড়েও কিন্তু আম পাকাতে পারি। ইভেন যেগুলো ইথিলিন প্রোডিউসিং আম, বিশেষ করে আমের সঙ্গে যদি আমরা আপেল কিংবা কলা যদি একসঙ্গে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আম তাড়াতাড়ি পাকবে। এবং ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকা আম আপনি কী করে বুঝবেন, এটা বোঝার একটা উপায় হচ্ছে এই আম দেখবেন পুরোটাই হলুদ হয়ে গেছে, কিন্তু যখন আপনি আমটা কাটবেন দেখবেন যে শ্বাসটা তখনও পাকেনি, সাদা হয়ে গেছে,
0: হ্যাঁ,
1: এবং টেস্ট ভালো হবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কার্বাইড দিয়ে আম সাধারণত অপরিণত আমগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হয়। এগুলো যখন আমরা এক বালতি যদি জলে দিয়ে দিই যদি ভেসে যায় তাহলে বুঝতে হবে যে এটা কার্বাইড দিয়ে পাকানো, সেক্ষেত্রে সেই ধরনের আমগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো।
0: এবার আমকে যদি বাজারজাত করা হয় এবং সেটা অনেক দিন ধরে যদি করা যেতে পারে, তার জন্য তো নিশ্চয়ই কোনো প্রক্রিয়া রয়েছে, তো সেটা কীভাবে করবে আমাদের কৃষক ভাইরা?
1: আম দীর্ঘদিন ধরে বাজারজাত করতে গেলে প্রথমত আম যদি আমরা একবারে সংগ্রহ না করে যদি আমরা পর্যায়ক্রমে বা ধাপে ধাপে 7 দিন বা 10 দিন অন্তর অন্তর যদি আমরা বাগান থেকে আম পাড়ার পর সেগুলো যদি আমরা বাজারে পাঠাই তাহলে সেক্ষেত্রে অনেকদিন ধরে বাজারজাত করা যাবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি আমার বিভিন্ন ধরনের মিশ্র বাগান করি, অর্থাৎ জলদি জাত, মাঝারি জাত এবং নাবি বা লেট জাতের যদি মিশ্র বাগান করি তাহলে সেক্ষেত্রে জলদি জাতের আম বলতে গোপালভোগ, গোলাপ খাস এগুলোকে বোঝায়, মাঝারি জাত বলতে হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া এগুলোকে বোঝায়, লেট বা নাবি জাত বলতে আম্রপল্লী, মল্লিকা বা ফজলি এগুলো বোঝায়। তো এইভাবে যদি আমরা কয়েক রকমের পর্যায়ক্রমে যদি আমের গাছ মিশ্র বাগান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক দিন ধরে বাজারজাত করতে পারবো। এবং আরেকটা সুবিধা হচ্ছে কি, বিশেষ করে যদি আমরা আমটাকে যদি সংরক্ষণ করতে পারি কোল্ড স্টোরেজে, বিশেষ করে আমের ক্ষেত্রে কোল্ড স্টোরেজের জন্য 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এবং মোটামুটি 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আর্দ্রতা লাগে, যাতে আমটা বিশেষ করে 3 থেকে 4 সপ্তাহ রাখা যায়। অথচ আমরা যদি সাধারণ অবস্থা রাখি সেক্ষেত্রে হয়তো 4 থেকে 5 দিনের বেশি রাখা যায় না।
0: আচ্ছা, আমের তো অনেক রকমের নাম আমরা শুনলাম, তো পশ্চিমবঙ্গ তো আমের জন্য বিখ্যাত এবং সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশেও ভালো মানের আম পাওয়া যায়, সেক্ষেত্রে কোথায় কোন আম পাওয়া যায় সেটা যদি একটু বলেন।
1: প্রথমে আমি পশ্চিমবঙ্গের কথা বলবো, এখানে বিশেষ করে আমার আম্রপল্লী, আপনার লক্ষণভোগ, হিমসাগর, গোপালভোগ, রানীপসন্দ এই আমগুলো পাওয়া যায়। এছাড়া উত্তরপ্রদেশে হচ্ছে চৌষা, দশেরি এই ধরনের আমগুলো পাওয়া যায়। মহারাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে আপনার আলফানসো, রত্না, কেশর এই আমগুলো বিখ্যাত। এবং দক্ষিণ ভারত যদি বলি, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সেখানে হচ্ছে তোতাপরি, নীলাম এই আমগুলো কিন্তু প্রচলন আছে এবং বিদেশি বাজারেও রপ্তানি হয়।
0: আচ্ছা, আমের বিপণন বা বাজারজাতকরণ কী কীভাবে করা যেতে পারে?
1: আমের বাজারজাতকরণ বা বিপণন আমরা স্থানীয়ভাবে পাইকারি বাজারে কিংবা আমরা বিদেশের বাজারেও রপ্তানি করবো, এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমের বাজারজাত করা যেতে পারে। এবং একসময় আমাদের যে পশ্চিমবঙ্গে আম উৎপাদন তার অনেকটাই কিন্তু বাংলাদেশে যেত, কিন্তু বিভিন্ন কারণে এখন যেহেতু বাংলাদেশে আম যেতে পারছে না, সেই কারণে হচ্ছে বিকল্প বাজার, বিশেষ করে ভিন রাজ্য, আসাম বা তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু আমরা আম পাঠাতে পারি। তাই নয়, আমাদের বিদেশের বাজারে ও কিন্তু আম রপ্তানি করি, বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এছাড়া জাপান, ইউএসএ এবং অস্ট্রেলিয়াও তো কিন্তু আমরা বা ইউকেতে আম রপ্তানি করতে পারি।
0: আচ্ছা, আমের প্রক্রিয়াকরণের মাধ্যমে কি সংরক্ষণ বা বাজারজাত করা সম্ভব?
1: আম প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাত বা সংরক্ষণ করা সম্ভব, এবং আম প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিশেষ করে যখন আমের দাম অনেক কম থাকে সেক্ষেত্রে যদি আম সেগুলোকে ক্রয় করে আমরা যদি বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট, বিশেষ করে আমসত্ত্ব, এবং জুস বা আচার এগুলো করতে পারি। আম সত্ত্ব তৈরির ক্ষেত্রে যেটা করা হয়, প্রথমে আমের জুসটাকে বা পাল্পটাকে এক্সট্রাক্ট করে তারপরে 1 সেন্টিমিটার মতো লেয়ার করে সেটা আমরা রোদে কিংবা ড্রায়ারে শুকিয়ে নিতে পারি। এইভাবে 1 সেন্টিমিটার লেয়ারের উপর যখন শুকানো হয়ে গেলো, পরে আবার 1 সেন্টিমিটার, এরকম 3-4টে লেয়ার তৈরি হয়ে গেলে তারপর সেগুলোকে আমরা যদি ছোটো টুকরো করে সেলোফেন পেপার মুড়ে আমরা বাজারজাত করতে পারি। আচারও অনেকটা একইভাবে, বিশেষ করে আমগুলোকে টুকরো করে কেটে তারপরে যদি সেটাকে আমরা লবণ মিশিয়ে রোদে শুকিয়ে তারপর সেটাকে আমরা যদি মশলা এবং সর্ষের তেল দিয়ে গ্লাসের জারে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন আমরা সংরক্ষণ করতে পারবো। এছাড়া কিন্তু আমের থেকে জুস তৈরি হতে পারে, যেটা হচ্ছে আমরা অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখতে পারি, যেখান থেকে ম্যাঙ্গো স্কোয়াশ বা আরটিএস এগুলো করানো যেতে পারে।
0: আচ্ছা, সেক্ষেত্রে তো কাঁচা আম পাকা আম দুরকমই হতে পারে।
1: হ্যাঁ, কাঁচা আম আচারের জন্য ব্যবহার করা যেতে পারে। অনেক সময় দেখা গেলো যে আম ম্যাচিওর হওয়ার সেই সময় ঝড় বৃষ্টির কারণে আম পড়ে যায়, সেই আমটা থেকে কিন্তু আমরা আচার বা মিক্সড আচার সেগুলো করতে পারি। এবং যেটা পাকা আম থেকে সাধারণত আমরা ম্যাঙ্গো লেদার বা যেটা আম সত্য বলি অথবা আমরা জ্যাম সেগুলো করা যেতে পারে।
0: আচ্ছা, আমের প্রক্রিয়াকরণের মাধ্যমে তো আমের থেকে উৎপন্ন বিভিন্ন দ্রব্য আমরা সংরক্ষণ করতে পারি, তো সেই যে সংরক্ষণের কাজটা সেটা কি মহিলারা বা পুরুষরা কোনো দলগতভাবে সেটাকে কাজ করতে পারে বা সেটাকে ব্যবসা হিসেবে নিতে পারে?
1: হ্যাঁ, অবশ্যই, কারণ বিশেষ করে আম থেকে বিভিন্ন ধরনের যে প্রসেস প্রোডাক্ট, যে আম সত্ত্ব বা অন্যান্য যেগুলো বললাম জুস, সেক্ষেত্রে কিন্তু মহিলারা তারা গ্রুপ করে এসএসজি গ্রুপ বা এফপিও যদি ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা পিএম এফএমই বলে একটা স্কিম আছে, সেক্ষেত্রে কিন্তু চাষিরা মানে বা মহিলারা কিন্তু এই সুযোগটা নিতে পারে। শুধু তাই নয়, যদি কেউ নতুন বাগান করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু বিভিন্ন ফলের চারা আমরা প্রতি বছর দিয়ে থাকি।
0: আচ্ছা, আপনাদের দপ্তর থেকে তাহলে তারা সব রকমভাবে সুযোগ সুবিধা পাবে?
1: অবশ্যই, আমাদের দপ্তর থেকে ট্রেনিং থেকে শুরু করে আপনার বিভিন্ন যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই যে সাবসিডি দেওয়া হয়ে থাকে সেগুলো সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা নিতে পারে। এবং যদি তারা যদি মনে করে যে এগুলো ঘুরে দেখতে চায় তাহলে মহিতনগর ফার্মে তারা কিন্তু এক্সপোজার ভিজিট বা ঘুরে দেখতে পারে।
0: কি রকম সুযোগ সুবিধা পায়, মানে ট্রেনিংটা কতদিনের হয় বা কি রকম খরচ?
1: এক্ষেত্রে হচ্ছে এটা প্রকল্পের উপর নির্ভর করে। হ্যাঁ, সর্বোচ্চ হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারে, বিশেষ করে যদি ফুড প্রসেসিং রিলেটেড যদি কোনো প্রকল্প হয়। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন ছোটো ছোটো স্কিমও আছে যেগুলো 1 লাখ 2 লাখ এরকম প্রকল্পও আছে, তার 50% আমরা সহায়তা দিয়ে থাকি, বিশেষ করে প্রসেসিং সেক্টরের ক্ষেত্রে। এছাড়া যদি কেউ বিশেষ করে আমের এলাকা সম্প্রসারণ করে সেক্ষেত্রে আমরা বিনামূল্যে চারা বিতরণ করে দেওয়া হয়ে থাকে। এছাড়া আপনার যদি কেউ বাগান করে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যাক এন্ডেড সাবসিডি হিসেবেও দিয়ে থাকি। আমরা
0: কখনো দেখা যায় যে আমের কোনো বছর ফলন ভালো হয়েছে, আবার কখনো দেখা যায় যে আমের ফলন ভালো হয়নি, তো এর কারণ কি এবং প্রতিকারই বা কি রয়েছে?
1: কোনো বছর নিয়মিত ফলন দেয়, আবার কোনো বছর অনিয়মিত ফলন দেয়। এটা আমের জিনগত বৈশিষ্ট্য বা জাতগত বৈশিষ্ট্য, বিশেষ করে এমন কিছু আমাদের এখানকার যে দেশীয় আমগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে প্রবণতা হচ্ছে অনিয়মিত ফলন দেওয়া, অর্থাৎ 1 বছর ভালো ফলন দেবে আর 1 বছর কম ফলন দেবে। এবং যেগুলো শঙ্কর বা হাইব্রিড জাতের, বিশেষ করে আম্রপলি, মল্লিকা, সিন্ধু, রত্না, পুষা অরুণিমা, এই জাতগুলো হচ্ছে প্রতি বছরই ফলন দেয়। দ্বিতীয় যে বিষয়টা আসবো সেটা হচ্ছে প্রতি বছর ফলন যাতে ভালো পাওয়া যায় তার জন্য কিন্তু চাষি ভাইদের প্রতি বছর ডালপালা ছাঁটাই করতে হবে, অতিরিক্ত যেগুলো ডাল আছে বা রোগগ্রস্ত যে ডালগুলো সেগুলো ছাঁটাই করতে হবে, এবং ছাঁটাই অংশে কপার অক্সিরিকুলার স্প্রে করতে হবে। এতে কী হবে, পরবর্তীতে নতুন করে পাতা আসবে, তার থেকে প্রচুর পরিমাণে মুকুল আসবে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন ধরনের হরমোন যেমন প্যাক্লাবিট্রোজাল ধরনের এক ধরনের হরমোন আছে, তার প্রয়োগ করেও কিন্তু আমের নিয়মিত ফলন করা যেতে পারে। প্যাক্লাবিট্রোজালের ডোজ বা পরিমাণ আছে, সেটা সাধারণত নির্ভর করে গাছের গোড়ার থেকে এর পাতা যতদূর বিস্তৃত হচ্ছে তাকে 4 দিয়ে গুণ করলে যে যত মিলি হবে সেই মিলি পরিমাণ 10 থেকে 15 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে হবে। এই প্যাক্লাবিট্রোজাল হরমোনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে গাছের কিন্তু কমপক্ষে 10 বছর বয়স হতে হবে। এছাড়া বিশেষ করে রোগ পোকার আক্রমণ যদি হয় সেক্ষেত্রে, কারণ আমাদের এখানে হিউমিড পরিমাণটা অনেক বেশি, সেহেতু বিভিন্ন ধরনের আমের শোষক পোকা, আটি পোকা, ফল ছিদ্রকারী পোকা, ফলের মাছি, বিভিন্ন পোকার উপদ্রব হতে পারে, সেই সমস্ত পোকাকে সুষমভাবে দমন করতে হবে। এবং সবশেষে যেটা বলবো, যেটা হচ্ছে মাটির পরীক্ষার ভিত্তিতে সুষম সার, বিশেষ করে জৈব এবং অজৈব সার, যদি আমরা বিশেষ করে শঙ্কর জাতের ক্ষেত্রে হচ্ছে 400 গ্রামের মতো হচ্ছে আপনার নাইট্রোজেন জাতীয় সার, 250 গ্রাম হচ্ছে ফসফেট এবং পটাশ জাতীয় সার প্রতি গাছে প্রতি বছর দিতে হবে। এবং দেশীয় যে উন্নত গাছগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে 1 কেজি নাইট্রোজেন জাতীয় সার, 750 গ্রাম হচ্ছে ফসফেট এবং ফসফরাস জাতীয়, সার আছে এবং পটাশ জাতীয় সার আছে সেটা যদি দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমের ফলন ভালো হবে। এবং এটা সারটা সাধারণত আমরা বলি যে ফল ধরার থেকে শুরু করে ফল পাকার এক মাস পুরো পর্যন্ত দেওয়া উচিত। শুধু তাই নয়, এখানকার উত্তরবঙ্গের মাটিতে যেহেতু অনুখাদ্যের অভাব, বিশেষ করে বোরনের অভাব আছে, তাহলে যদি আমরা বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি ফল ধরার পর থেকে আমরা যদি স্প্রে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলন পাবো।
0: আচ্ছা, তাহলে আমের ফলন ভালো পাবার জন্য আম চাষের যে পদ্ধতি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ।

0: সাত্ত্বিক গাছের যে গুণাবলীগুলো সেগুলো কিন্তু বজায় থাকে না, সেই কারণে জোর কলমের যে চারা সেগুলো আমরা লাগাবো। এবং এই ধরনের চারা কিন্তু বিভিন্ন যে সরকারি যে খামারগুলো আছে সেখানে কিন্তু সহজলভ্যে পাওয়া যায়।
1: আচ্ছা, আমাদের কৃষক ভাইরা যারা আমের বাগান তৈরি করছেন বা তাদের বাগান রয়েছে এবং সেটা বহু বছর ধরে পরিচর্যা চলছে, তো তাদের ক্ষেত্রে আমের পরিচর্যা সম্পর্কে আপনি একটু আলোকপাত করুন।
0: আমের যারা নতুন বাগান করবেন তাদের উদ্দেশ্যে বলা যে প্রথম যে তিন চার বছর আম আসতে সময় লাগে, সেই সময় যে আমের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সবজি কিংবা ডাল জাতীয় ফসল কিন্তু অনায়াসেই চাষ করা যেতে পারে। এতে কী হয়, একদিকে যেমন বাড়তি আয় হয় তেমনই অন্যদিকে কিন্তু এখানে আগাছা কম হবে এবং বিভিন্ন যে ময়েশ্চার সেটা কিন্তু গাছ পাবে। তো সেই কারণে হচ্ছে সাথী ফসল চাষ করা যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টা বলবো হচ্ছে আগাছা নির্মূল, বিশেষ করে গাছের গোড়ার থেকে যাতে আগাছা নির্মূল করা যায়, অথবা আমরা বিকল্প হিসাবে আচ্ছাদন বা পলিমালচিং ব্যবহার বা বিভিন্ন পাতার মালচিং কিন্তু আমরা গাছের গোড়া দিতে পারি, তাতে কিন্তু আগাছা হবে না এবং গাছের যে রস সেটা কিন্তু প্রিজার্ভ বা জমা থাকবে। তো এটা এইভাবে করা যেতে পারে। এবং তৃতীয় যে বিষয়টা আসবো সেটা হচ্ছে জলসেচ, অর্থাৎ জলসেচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফল ধরা থেকে শুরু করে ফল পাড়া পর্যন্ত এই সময় একটা রেগুলার ইন্টারভেলে যদি আমরা যদি জলসেচ দিই তাহলে সেটার ক্ষেত্রে ফলের সাইজ ভালো হবে, ফল ফাটবে না, এবং ড্রিপ সেচ পদ্ধতিতে যদি জল দেওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক ভালো। চতুর্থ যে বিষয়টা আসবো সেটা হচ্ছে সার, সুষম সার, বিশেষ করে মাটির পরীক্ষার ভিত্তিতে যদি জৈব এবং অজৈব সার যদি আমরা গাছের গোড়া দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলের সাইজ ও অন্যান্য যে গুণগত মানগুলো সেগুলো কিন্তু বজায় থাকবে।
1: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মুকুল যখন আসে সে সময় কি নানা রকম সমস্যা হতে পারে?
0: হ্যাঁ, বিশেষ করে যেহেতু আমাদের এখানে একটু ক্লাউডি ওয়েদার থাকে, জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যেহেতু আমাদের এখানে শীতকাল, ওই সময় হিউমিড ওয়েদার থাকে, আমের শোষক পোকা বা ম্যাঙ্গো পোকার আক্রমণ হয়। আমরা যদি ওই আমের গাছের তলা যাই তখন দেখবেন প্রচুর পোকা এক ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। তো এটা হচ্ছে আমের কচি পাতা মুকুল থেকে রসটা খেয়ে নেয় এবং তার শরীর থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয় যে যার ফলে হচ্ছে অনেক সময় যে আম ধরে সেগুলো হচ্ছে বা গুটিগুলো সেগুলো হচ্ছে কালো হয়ে যায়। সেই জন্য হচ্ছে মুকুল আসার আগে অবশ্যই কিন্তু সিস্টেমেটিক কীটনাশক যেমন ইমিডাক্লোরোপোর্ট 1 ml 3 liter জলেগুলো যদি আমরা স্প্রে করি, এবং খেয়াল রাখতে হবে যখন ফুল ফুটবে তখন কিন্তু স্প্রে করা যাবে না, আবার ফুল থেকে ফল ধরার পর তখন যদি আমরা এসিপেট অথবা যদি আমরা থাইক্লোরফিট আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু এই শোষক পোকা অনেকাংশেই দমন করা যায়।
1: আচ্ছা, অনেক সময় কালবৈশাখী এই সময়টা দেখা যায়, তার জন্য কি বা বিভিন্ন রকম ঝড়, কিন্তু আমরা ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এগুলো দেখি, তার ফলে আম গাছে কীরকম ক্ষতি হয়?
0: এবছর যেমন সেরকম হয়নি সেই জন্য হচ্ছে এবার প্রোডাকশন অনেক বেশি হয়েছে এবং চাহিদার তুলনায় বাজারে যারা ক্রেতা তাদের কিন্তু দামটা নাগালের মধ্যেই আছে, প্রোডাকশন ভালো হয়েছে। এবং তার অন্যতম একটা কারণ কিন্তু এই কালবৈশাখী ঝড় না হওয়া। কালবৈশাখী ঝড় হলে কী হয়, অনেক সময় অনেক পরিপক্ক আম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যদি পরিপক্ক আম যদি এরকম ঝড় কালবৈশাখীর কারণে আম পড়ে যায় সেগুলো থেকেও কিন্তু বিকল্প হিসাবে আমরা কিন্তু সেই আম থেকে আচার তৈরি করতে পারি, সেটা আমের আচার হতে পারে কিংবা মিক্সড আচার হিসাবেও কিন্তু আমরা সেই আমটাকে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, আমের ফল ফাটা ও ফল ঝরা কি কারণে হয় এবং এর প্রতিকার কি রয়েছে?
0: উত্তরবঙ্গের মাটিতে যেহেতু বোরনের অভাব আছে, বিভিন্ন ধরনের অনুখাদ্যের অভাব আছে, সেই কারণে একটা ফল ফাটার প্রবণতা থাকে। দ্বিতীয় কারণটা হচ্ছে যদি আমরা জলসেচ রেগুলারলি না দিই, অনেকদিন পরপর দিই এবং তখন যদি হঠাৎ করে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই আম যদি না ফাটে সেই জন্য হচ্ছে নিয়মিত জলসেচ দিতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্রন 2 gram প্রতি লিটার জলে গুলে, যেহেতু ব্রন একটু হালকা ইষ্ণ উষ্ণ জলে ভালো গুলে যায়, তারপরে সেটাকে ঠান্ডা জলে মিশিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফল ফাটা কিন্তু অনেকটা বন্ধ করা যাবে। এবং ফুল ঝরা বিশেষ করে ফল ধরার পর যখন গুটির মতো সাইজ হয় বা মার্বেলের মতো সাইজ হয় সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফল ঝরে পড়ে, এটা হরমোনাল কারণেই হয়ে থাকে। তো সেই কারণে প্লানোফিক্স 1 ml প্রতি 4 liter জলে গুলে যদি আমরা স্প্রে করি, দুবার যদি স্প্রে করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফল ঝরা কিন্তু অনেকটাই কমানো যেতে পারে।
1: আচ্ছা, আমের ফলন ভালো হওয়ার জন্য কি রকম জলবায়ু আদর্শ?
0: ভালো উৎপাদনের ক্ষেত্রে উষ্ণ এবং ক্রান্তীয় যে জলবায়ু আছে, বিশেষ করে মোটামুটি 25-35 degrees তাপমাত্রা এবং 150-250 centimeters বৃষ্টিপাত হয় এইরকম অঞ্চলে হয়। তবে আমের ক্ষেত্রে হচ্ছে প্রধান ফুল ধরা এবং হচ্ছে যখন ফল পাকবে সেই সময় একটু উজ্জ্বল আবহাওয়া দরকার, নাহলে কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন রোগ পোকা বা আম কালো হয়ে যাওয়া এই ধরনের আক্রমণগুলো দেখা যেতে পারে।
1: আচ্ছা, যে কোনো চাষের ক্ষেত্রে মাটি পরীক্ষা তো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এই আমের বাগান যারা তৈরি করতে যাচ্ছেন বা হয়তো আমের বাগান রয়েছে,

0: তাদের ক্ষেত্রে তারা কিভাবে এই মাটি পরীক্ষা করবেন?
1: আমের গাছের গোড়ার থেকে একটু দূরে সেখানকার মাটি, একটু উপরের মাটিটাকে বা ঘাস থাকলে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কোদাল দিয়ে দুদিকে খুঁড়ে উপর থেকে কিছুটা মাটি বাদ দিয়ে তারপরে সেখানকার লেয়ার নিয়ে সেই মাটিটাকে প্রথমে এক জায়গায় জড়ো করতে হবে। তারপরে সেটাকে চার ভাগ করে দুই বা দুই ভাগ আবার বাদ দিতে হবে। এইভাবে মোটামুটি তিনটে বা চারটে ধাপে তারপরে যে মোটামুটি 500 গ্রামের মতো মাটি হলে সেটাকে ভালো করে ঘরের মধ্যে শুকিয়ে নিতে হবে। তারপরে সেখানে আপনার নাম, অ্যাড্রেস, অন্যান্য সহ যদি এগ্রিকালচার দপ্তরে যোগাযোগ করা হয় তাহলে এই মাটি পরীক্ষা করে মাটির যে গুণাবলী আছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবে।
0: সেই অনুযায়ী তারা সার,
1: সেই অনুযায়ী তারা সার বা অন্যান্য যে জৈব অজৈব সার বা অনুখাদ্য সেগুলো তারা প্রয়োগ করতে পারবে।
0: আচ্ছা, আমাদের এই উত্তরবঙ্গে আম চাষে প্রধান অন্তরায় কী কী এবং এর জন্য কী করা উচিত আমাদের কৃষক ভাইদের?
1: উত্তরবঙ্গে আম চাষের ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো হচ্ছে আমের শোষক পোকা, বিশেষ করে যখন আমের মুকুল আসে বা কচিপাতা বের হয় ডিসেম্বর জানুয়ারি মাসে, সেই সময় থেকে এই আমের শোষক পোকা বা ব্যঙ্গহপারের আক্রমণ শুরু হয়। এরা কী করে, এরা হচ্ছে আমের মুকুলের রসটা চুষে খায়, তার ফলে কী হচ্ছে আম মুকুলগুলো ঝরে যায় এবং এই পোকার দেহ থেকে এক ধরনের মধুর মতো এক ধরনের রস নিঃসৃত হয়। সেখান থেকে কিন্তু সুটি মোল্ডও হতে পারে। তো সেই কারণে হচ্ছে আপনার এই ম্যাঙ্গোহাপার যাতে না হয় সেই কারণে হচ্ছে সিস্টেমেটিক যে কোনো কীটনাশক যেমন ইমিডিয়াক্লোপ্রিড 1 ml 3 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে এবং পরবর্তীতে যখন মুকুল আসবে তখন কোনো স্প্রে না করে আবার দ্বিতীয় যখন গুটি ধরবে বা মটর দানার মতো হবে তখন কিন্তু আমরা এসিফেট কিংবা থাইক্লোপ্রিড জাতীয় কীটনাশক আমরা স্প্রে করতে পারি এবং হচ্ছে শুটিং মোল্ড আমরা প্রতিরোধের জন্য কার্বানডাজিম বা থাইফোনেট মিথাল আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমের যে কালো দাগ বা গুটিতে যে দাগ হয় সেটা কিন্তু হবে না। এবং পরবর্তীতে দ্বিতীয় যে অন্তরাটা বলবো সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের আমের আটিতে কালো পোকা হয়, বিশেষ করে আমরা যখন অনেক সময় দেশীয় আমগুলোতে বাড়িতে পাকা আম আমরা যখন কাটতে থাকি বাইরের থেকে বোঝা যায় না কিন্তু কাটার পর দেখা যাচ্ছে যে একটা কালো রঙের পোকা বেরিয়ে যাচ্ছে। তো এই পোকাটা অ্যাকচুয়ালি কী করে, যখন মার্বেল মতো অবস্থা থাকে সেই সময় কিন্তু আমের গায়ে ডিম পেড়ে দেয় এবং সেই লার্ভাগুলো ভেতরে বড় হতে থাকে এবং যখন পাকার মতো সময় হয় তখন বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় পূর্ণাঙ্গ অবস্থায় তখন বুঝতে হবে পোকাটা বেরিয়ে গেছে, যখন পোকাটা বেরিয়ে যায় না তখন কিন্তু কী হয় কাটার পর কিন্তু ভেতরেই থেকে যাচ্ছে। তো এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে বা দমন করতে গেলে মার্বেল অবস্থায় আমরা সাইপারমেথ্রিন এবং ক্লোরোপাইরিফসের মিশ্রণ অথবা প্রোপেনফস এবং সাইপারমেথ্রিনের মিশ্রণ 1 ml প্রতি লিটার জলে গুলে যদি আমি পর্যায়ক্রমে 2 বার স্প্রে করি মার্বেল অবস্থায় তাহলে কিন্তু এই পোকাটাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে। কারণ এই পোকাটা পরবর্তীতে কিন্তু নিয়ন্ত্রণ করা খুবই কঠিন যেহেতু এটা ফলের মধ্যে থাকে, সুতরাং আমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হলে এ যখন ডিম পারবে অর্থাৎ সেই মার্বেল অবস্থায় আমার কিন্তু স্প্রে করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, মার্বেল অবস্থা থেকে শুরু করে বা আটি যখন ধরা শুরু হয় সেই সময় এক ধরনের পোকা আছে যেটা হচ্ছে লার্ভাটাই মূলত এর ক্ষতিকারক, সেটা হচ্ছে আমের গায়ে আমগুলো খেয়ে এবং তার যে উচ্ছিষ্ট সেটা বাইরে ফেলে দেয়। তো এই কারণেই কিন্তু আম অনেক সময় ঝরে পড়ে। এটাকে কন্ট্রোল করতে গেলে প্রথমে নিম জাতীয় কীটনাশক আমরা স্প্রে করতে পারি এবং পরবর্তীতে ডাইক্লোরোভস অথবা ক্লোরোসাইপার এই ধরনের কীটনাশক আমরা স্প্রে করে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকা রক্ষা করতে পারে। এছাড়া হচ্ছে ফলের মাছি, বিশেষ করে ফল পাকা যখন শুরু করে সেই সময় ফলের মাছির আক্রমণের কারণেও কিন্তু বাজার দাম কম হয়ে যায় বা অনেক ফল পড়ে যায়। তো এই ফলের মাছি এরা কী করে, এরাও ফলের গায়ে ডিম পাড়ে। সেই জন্য হচ্ছে যেহেতু এটা ফল পাকার সময় হয় ওই সময় আমরা সাধারণত বলি যে ফল পাড়ার বা পাকার 1 মাস আগে যে কোনো কীটনাশক স্প্রে না করার কথা। তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা বিষ্টপ ব্যবহার করতে পারি। বিষ্টপটা কীরকম হবে, এটা হচ্ছে ম্যালাথিয়ান 20 ml যদি আপনি 200 গ্রাম ঝোলা গুড়ের সঙ্গে মিশিয়ে সেটা 1 বিঘা জমিতে যদি 5টা বা 6টা ক্ষেত্রে যদি আমরা এই বিষ্টপটা ঝুলিয়ে রাখি তাহলে সেখানে কী হবে, এই ফলের মাছিগুলো আসবে এবং ওই যেহেতু বিষ মেশানো আছে সেখানে পরে মারা যাবে। অথবা আরেকটা যেটা করতে পারি, ফেরোমন ফাঁদ বা ফেরোমন ট্র্যাপ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্ত্রী মাছের দেহ থেকে সংগ্রহ করা হয় থাকে এবং এটাতে কি হয় যে পূর্ণাঙ্গ যে পুরুষ মাছিগুলো আছে তারা এই আকৃষ্ট হয়ে চলে আসবে এবং ওখানে ফেরোমন ফাঁদে আটকে পড়ে তারা কিন্তু মারা যাবে। তো এইভাবেই কিন্তু আমরা ফলের মাছি কোনো স্প্রে ছাড়াই আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি।
0: আচ্ছা, তাহলে আমরা ভালো মানের আম পেতে যেসব তথ্য আপনি বললেন সেগুলো কিন্তু আমাদের কৃষক ভাইদের মাথায় রাখতে হবে। তো আসরের সময় একেবারে শেষের দিকে আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কী বার্তা রয়েছে?
1: আম চাষ করতে গেলে চাষিভাইদের শুধুমাত্র যখন ফল ধরলো সেই সময় শুধু পরিচর্যা করব তা নয়। আম চাষ করতে গেলে বা যে কোনো ফল চাষের ক্ষেত্রে কিন্তু তাকে সারা বছর ধরে কখন যখন যেটা করণীয় সেগুলো নজর দিতে হবে, এবং পাশাপাশি যেটা বলবো, যদি ভালো গুণমানের আম প্রদান করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জলসেচ, সুষম সার এবং সুষমভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ, বিভিন্ন এই যে সমস্ত পদ্ধতিগুলো আছে এবং কোন বাজারে কোথায় ভালো দাম পাওয়া যাবে সেগুলো, সেটা স্থানীয় বাজার হতে হবে, পাইকারি বাজার হতে হবে, বিদেশের বাজার হতে হবে, এমনকি এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু এই আম বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, আমরা বিভিন্ন শপিং মল বা যে সুফল বাংলা স্টলের মাধ্যমে কিন্তু আম তৈরি হচ্ছে। সেক্ষেত্রে চাষি ভাইরা যদি তারা গ্রুপ করে, বিশেষ করে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন করে যদি তারা সেই আমগুলোকে এক জায়গায় কালেকশন করে বিভিন্ন যদি এরকম বাজারে প্রেরণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইদের অনেক লাভবান হবে।
0: আচ্ছা, আম যদি বিদেশে রপ্তানি করা যেতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে?
1: আম রপ্তানি করার ক্ষেত্রে প্রথমে যেটা মনে রাখতে হবে, যেহেতু কীটনাশক স্প্রে বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না, সেক্ষেত্রে হচ্ছে আম যখন একটু বড় হবে তখন কিন্তু এক ধরনের কাগজের ব্যাগ হয়, সেই ব্যাগ দিয়ে মুড়ে দিতে হবে। এই ব্যাগ দিয়ে মুড়ে দিলে কী হবে, আমের গুণগত মান বা কোয়ালিটি ভালো থাকবে এবং অ্যাপিয়ারেন্স যেটা সেটা অনেকটা ভালো হবে, এবং পাশাপাশি বিভিন্ন যে রোগ বা পোকা বা যে পাখির আক্রমণ সেগুলো কিন্তু প্রতিহত হবে। এক্ষেত্রে কিন্তু গুণগত মান অনেকটাই ভালো থাকবে, এটা করা যেতে হবে। এবং বিদেশের আম পাঠাতে গেলে আরও দুটো বিষয় মাথায় রাখতে হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা বিশেষ করে আরব কান্ট্রিতে বা আপনার সিঙ্গাপুর মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু হট ওয়াটার ট্রিটমেন্ট করতে হয়। হট ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে কি, যে গরম জলে বিশেষ করে 48 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 40 মিনিট হচ্ছে এই আমগুলোকে, পরিপক্ব আমগুলোকে তার মধ্যে রাখতে হয়। এর মধ্যে যদি কোনো ফলের মাছি জীবাণু থাকে তাহলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে আম পাঠাতে হয় সেক্ষেত্রে ভ্যাপার হিট ট্রিটমেন্ট করতে হয়। এক্ষেত্রে হচ্ছে গরম জলের মধ্যে আপনার হচ্ছে বাষ্প থাকবে, তার মধ্যে 15 মিনিট যদি আমগুলোকে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি ওই ফলের মাছি বা অন্য কোনো ক্ষতিকারক পোকা বা জীবাণু থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
0: তাহলে আজকের আসরে ডক্টর আলম আমাদের অনেক তথ্য দিলেন, এবং আমাদের ভালো মানের আম পাবার জন্য এবং সেটাকে সংরক্ষণ কীভাবে করবো সে বিষয়ে কিন্তু আমাদের কৃষক ভাইরা অনেকটাই জানতে পারলেন, এবং যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব সচেতনতার সাথে তাদের কাজ করতে হবে, তবেই কিন্তু তারা ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন। তো আসরে আসার জন্য ডক্টর আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, ভালো দাম পেতে সঠিক উপায়ে আমের বাজারজাতকরণ ও সংরক্ষণ। আলোচনায় অংশ নিয়েছিলেন জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসের সহকারী উদ্যান পালন অধিকর্তা ডক্টর খুরশিদ আলম। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন গ্রামেগঞ্জে, উপস্থাপনায় আইভিতে। এখন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আজ ও পরবর্তী দুদিনে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির উপরে। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর শুনলেন। এর সাথে শেষ হল আজকের গ্রামেগঞ্জে অনুষ্ঠান। আকাশবাণী শুলিকুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন জীবন ও জীবিকা।
3: শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের জীবন ও জীবিকা। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এ পর্বে কথা বলবো এমন এক মানুষের সাথে যিনি জীবনযুদ্ধে অবিচল থেকেও নিজের শৈল্পিক সত্তাকে জাগিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন তার শিল্পকে। তিনি এক কৃষক বন্ধু, তিনি সবজি উৎপাদনও করেন, আবার তা বিক্রিও করেন। অবসর সময়ে তিনি চর্চা করেন অন্য এক সুরের, সে সুর তিনি তোলেন পাতার বাঁশিতে, তাকে আমরা বলতেই পারি পাতার বাঁশিওয়ালা। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাতা দিয়ে তিনি সুর সৃষ্টি করেন। আজ তার পরিবারে আশা হয়েছে তার জীবন, শিল্প, সুর সবের খবর নিতে। রয়েছেন আমাদের সাথে প্রফুল্ল সিংহ। নমস্কার প্রফুল্লবাবু।
4: নমস্কার,
3: কেমন আছেন? সবার আগে
4: আছি ভালো, হাসি খুশিতে সবসময় আমি থাকি, কারণ আমার নামটাই প্রফুল্ল, প্রফুল্ল মনেই থাকি।
3: ভালো বললেন, আমরা আপনার সব কথা শুনব, তবে সবার আগে আপনার সুর শুনি একটু পাতার বাঁশিতে।
4: তাহলে এক ঝলক আমি সুরটা শুনিয়ে দিচ্ছি।

0: বাহ, শ্রোতা বন্ধুরা বুঝতেই পারলেন যে অসাধারণ সুরের ছোঁয়ায় আমরা বাকি সময়টুকু থাকব। এবারে আসি আপনার কিছু কথায় প্রফুল্লবাবু, আপনি কি করেন এবং পরিবারের আপনাদের ধারা কি বা পড়াশুনো এসবটা নিয়ে একটু শুনি।
1: আমার জীবন যদি বলা যায় দীর্ঘ, কারণ আমার সেরকম লেখাপড়া হয়নি। আমার কৃষির উপরে নির্ভর, কারণ যখন আমি ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আর মানে উচ্চ স্কুলে যাওয়াই হয়নি, হাই স্কুলতে পা রাখিনি, কোনো স্কুলে যাওয়া হয়নি। তো তারপরে আমি কৃষিকাজে লেগে যাই বাবার সঙ্গে, এই আজও পর্যন্ত কৃষিকাজ করে যাচ্ছি। আর আমার শুধু কাজ কৃষি, আর নেশাটা আমার গানের উপরে। আর এরকমভাবে আমি চলি, যেগুলো আমাদের হারিয়ে যাচ্ছে দিনকে দিন, যে সমস্ত আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি ধর্মপরায়ণ সব হারিয়ে যাচ্ছে, সেগুলো আমি সেই বয়স্ক প্রবীণদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো লিপিবদ্ধ করে এবং আমি প্রচার করে যাচ্ছি।
0: আচ্ছা, সেগুলো কী ধরনের কাজ বলুন?
1: সেরকম ধরুন, আগের যে আমাদের গান বাজনা ছিল, মানে বিভিন্ন আঙ্গিকের কালচার প্রচার করি, এবং আমার থেকে কিছু কিছু শ্রোতা বন্ধু তারাও নিয়ে যায় যে কীভাবে এগুলো তোলা হয় অনুষ্ঠানের মাধ্যমে, সেগুলো আমি তাদেরকে বলে দিন।
0: আপনার এই যে পাতার বাঁশি, পাতাকে যে বাজানো যায়, এই ধারণা আপনার কবে থেকে হলো?
1: এটা যখন আমি 15 বছর বয়স, তখন তো লেখাপড়া বাদ দিয়ে তারপরে আমাদের গ্রামে একজন ছিল, তো রায়গঞ্জে ছিল, তো বাঁশি বাজাতো, আর বাঁশি বাজাতো আর পাত বাঁশি। তো তখনই আমি দেখলাম তিনি কীভাবে বাঁশিটা বাজায়। তারপরে ওই বাঁশিটাকে আমি মনে গেঁথে নিলাম যে আমার তো আর কিছু হচ্ছে না, তো গানের প্রতি আমার একটা লক্ষ্য থেকে গেল। ওই থেকে সুরটাকে তুলে তুলে তুলে আজ পর্যন্ত এই চলতেছে।
0: হ্যাঁ, কিন্তু পাতা দিয়ে যে হয় বাঁশি, মানে এটা কি করে?
1: পাতা দিয়ে যে হয়, যে কোনো বাঁশি আমরা যে বাজাই, শুধু ওই যে আমাদের কণ্ঠ, এই কণ্ঠটা হচ্ছে ফু দিয়ে, ফু দিয়ে যে পাতাটাকে, যেরকম ফুলেট বলুন, আর বাঁশি বলুন, আরও যত সানাই বলুন, সব ফু দিয়েই হচ্ছে সুরটা তোলা। আর আঙুলের টিপের মধ্যে সেগুলো মানে স্কেলগুলো ধরা হয়, তো এই ফু দিয়েই এই পাতাটাকে বাজানো যায়। মানে বিভিন্ন পাতা হয়, কিন্তু আতা গাছের পাতাটা বেশি মানে লম্বা, আর ঠিক মসৃণ, একদম পাতলাও না মোটাও নাই, সেই জন্য বাঁশিটাকে এটাকে বেশি নেওয়া হয়েছে আমার।
0: ঠিকই, আপনার এখানে এসে আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা পাতা দিয়ে আপনি এত সুন্দর করে এবং প্রত্যেকটা সুরকে আপনি ধরছেন। এই যে আপনি বললেন প্রত্যেকটা সুর ধরা যায় আর কি, মানে এটা আমাদের কাছে সত্যি অভিনব এবং আশ্চর্যের বিষয়। আর একটু সুর শুনি, তারপরে কথায় ফিরবো।

0: অপূর্ব, আপনাদের এই যে আশেপাশে গ্রামের যে মানুষেরা, তারা আপনার এই বাঁশি শুনতে আসে না?
1: হ্যাঁ, অবশ্যই আসে, এই বাঁশি শোনার জন্য আসে, আবার দেখতে চায় যে কিভাবে সুরটাকে তোলা হয়। তো আমি বলি যে এটা সম্পূর্ণ আমার ভগবানের দান, সবার দ্বারা সেই সুর তোলা হয় না। তারাও চেষ্টা করে কিন্তু আমি তাদেরকে শিখাতে পারিনি আজও পর্যন্ত। হ্যাঁ, আমারটা আমি বাজিয়ে যাচ্ছি।
0: আর আপনার পরিবারে কে কে আছে?
1: আমাদের পরিবার তো ছিল যৌথ পরিবার, 91টি পরিবার বড়। আমরা সেই 4 ভাই 3 বোন, মা বাবা গত হয়ে গেছে 30-32 বছর আগে। তো এখন আমরা আলাদা আলাদা ফ্যামিলি হয়েও এখন আমরা 4 জনের সংসার, আমার গিন্নি এবং আমার 2 সন্তান।
0: আচ্ছা, তো আপনার ছেলেরা বাজাতে পারে না?
1: আমার ছেলেরা বাজাতে পারে না, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন। তো এইভাবেই চলতেছে, তো শেখানোর চেষ্টা করতেছি আসুক ওরাও।
0: কিন্তু ওরা তো পড়াশোনার সঙ্গে বেশি বেশি যুক্ত শুনলাম, যে আমার খুব ভালো লাগলো যে আপনার মানে আমাদের বৌদির সঙ্গে যখন কথা হলো তখন উনি বললেন যে আমরা তো খুব একটা লেখাপড়া শিখিনি কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা শেখাচ্ছি। এই সচেতনতা আপনাদের মধ্যে কিভাবে এলো সেটাও একটু শুনি।
1: সেটা আসলো, আমি যেহেতু পড়তে পারিনি তো আমাদেরকে আমাদের ছেলে সন্তান দিয়ে শিখাতে হবে, এটাই আমার মূল দায়িত্ব। কারণ আমার যতই কষ্ট হোক, যতই খাটাখাটনি হোক, কৃষির উপরে নির্ভর করি, তখন অভাবের দিনেও কিন্তু আমি সেই ছেলে মেয়েদেরকে শিখাইছি যে তোমরা যাও ভালো করে স্কুল পড়ো। তারপরে বড় ছেলে কলেজ পড়লো আর ছোট ছেলেটা বিএ পাস করলো। তারা এখন কিছু কিছু হাতের কাজ করতেছে, এখন স্বনির্ভর হয়নি।
0: আচ্ছা, বাহ, এবারে আর একটা গান শুনি। কি শোনাবেন বলুন তো, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, না কি শোনাবেন, বা অন্য কিছু আধুনিক? আপনি একটু আগে নিঝুম সন্ধ্যায় শোনালেন আমাদেরকে,
1: এবারে দেশভক্তির গান শোনাচ্ছি।

0: আপনাদের যে সমস্ত কৃষিজাত দ্রব্য বা ফসল শস্য এবং আপনাদের বোধহয় গবাদি পশুও রয়েছে
1: হ্যাঁ,
0: কিছু, না?
1: গবাদি পশু
0: তাহলে সেখানে কি কি আপনাদের এখানে ফসল কি কি হয়?
1: আমাদের এখানে ডাঙ্গা উঁচু জমি, যেহেতু এখানে ধান পাট আর শাকসবজিটাই হয়। আমাদের এলাকাটাতে বেশি করে একদিন কালে এখানে নাম করা ছিল রাঙাপানি। রাঙাপানির শাকসবজি সতেজ এবং টাটকা পাওয়া যায়। তো এই শাকসবজিগুলো আমাদের পাশের বাজারে বিক্রি করা হতো এবং আমাদের শিলিগুড়ি শহরে নিয়ে যাওয়া হতো, যে রাঙাপানির শাকসবজি টাটকা একদম সতেজ আর জৈব পদ্ধতিতে আমি চাষ আবাদটা করি।
0: আচ্ছা, আপনাদের সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই হয়, তাতে ফলন একটু কম হয় কি মনে হয় আপনার?
1: হ্যাঁ, একটু দেরিতে হয়, কারণ যেটা রাসায়নিক বা কীটনাশক জাতীয়।

0: সার প্রয়োগ করে তারা 15 দিন বা 20 দিনের মধ্যে তুলে, কিন্তু আমার শাকটা 30 দিনের মাথায় তুলে হয়। এতে কোনো এফেক্ট থাকে না শরীরে, যে খাওয়া খাদ্য তাতে কিন্তু ক্ষতি করে না। যেরকম আমি লাউ করেছি, বাঁধাকপি করেছি, সব মানে জৈব পদ্ধতিতে। আর সারটা দেওয়া হয় আমাদের যে গৃহপালিত পশু আছে, গোবর বা, আর আমাদের বিশেষ করে গ্রাম এলাকায় যে কীটনাশক ছাড়াও কিন্তু আমরা পোকামাকড় সরাতে পারি একটা নতুন পদ্ধতি। সেটা পুরনো পদ্ধতি যে আমরা যে ছাইগুলো যে ছড়িয়ে দিই তাতে কিন্তু পোকামাকড়গুলো শাকসবজিতে বসতে পারবে না। তাতেও শাকের উপকার এবং সবই সাশ্রয়।
1: হ্যাঁ, ভালো ভালো বললেন। এবারে আবার আসি আপনার একটু শখের বিষয়ে, এই যে বাজানো, এটাকে কতদিন ধরে আপনাকে চর্চা করতে হচ্ছে, নাকি আপনাকে প্রতিদিনই চর্চা করতে হয় এটা বাজাতে গেলে, মানে পাতার বাসি বাজাতে?
0: এই পাতা বাসি চর্চা করতে লাগে না, অন্য অন্য গানগুলো চর্চা করতে লাগে। এটা শুধু যে কোনো জায়গায় বাজানো যায় তাতে চর্চা করতে হয় না, কিন্তু আমাদের
1: যদি
0: দরকার নাই। হুম, আর সেটা আমার অন্তর থেকে তৈরি হয়েছে, তো সেইখানে অন্তরটাকে জাগিয়ে তুললে সেই সুরটা চলে আসি।
1: আচ্ছা, এবারে আপনার কোন গানের কথা মনে হচ্ছে যেটা শোনাবেন আমাদের শ্রোতা বন্ধুদের?
0: এখন আমি পল্লী গীতিতে চলে যাই।
1: আচ্ছা।

0: অসাধারণ। আরো একটি গান শুনবো, তবে তার আগে বলি যে আপনি যে এই যে একটা অভিনব পাতার বাঁশি বাজাতে পারেন, একে নিয়ে আপনি প্রচারের কথা ভেবেছেন, মানে আপনার নিজের আত্মতৃপ্তির জন্য?
1: পশ্চিম বঙ্গাল সরকার কি ওর সে বিশেষ ঘোষণা,
2: কেন্দ্র ও রাজ্য।
0: শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা শুরু, অসাধারণ। আরো একটি গান শুনবো, তবে তার আগে বলি যে আপনি যে এই যে একটা অভিনব পাতার বাঁশি বাজাতে পারেন, একে নিয়ে আপনি প্রচারের কথা ভেবেছেন, মানে আপনার নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারেন, কিন্তু কখনো কি ভাবা হয়েছে?
3: না, যখন আমি শিখি তখন আমি জানতে পারিনি যে আমি এই সমস্ত জায়গায় বাঁশি সুর তুলে ধরবো, সেটা আমার কখনোই জানা হয়নি যে আমি এগিয়ে যাব। হ্যাঁ, তো আমি চেষ্টা করে আছি যে যে সমস্ত জায়গায় কালচার অনুষ্ঠানগুলো হয় সেখানে আমি উপস্থিত থাকার চেষ্টা করেছিলাম। তখন আমি মনে মনে ভাবতাম যে আমাকে যদি ওখানে স্টেজ প্রোগ্রামে যদি আমাকে সুযোগ দেওয়া হতো তাহলে ভালো হতো। তখন কার সেখানকার কমিটিদের বলতাম যে আমি একটু পাতার বাঁশি তুলে ধরব, যদি একটু 5 মিনিটের সময় দেওয়া হয়, তো ওরা বলতো নেও তুমি বাজাও। তখন আমার এমন সময় হতো পাতা ওখানে নাই,

0: আপনার এই পাতার বাঁশি শুনতে শুনতে এবং আপনার সাথে গল্প করতে করতেই আমাদের সময় একেবারেই আজকের যে সময় ছিল সেটি সম্পন্ন হয়েছে। আমরা একদম আজ অনুষ্ঠানের শেষে আপনার আরও একটি পাতার সুর শুনব, শুনে আমরা আজ অনুষ্ঠান শেষ করব। আর আপনার এখানে এসে আমাদের এত ভালো লাগছে যে চারিদিকে মানে এই যে পাখিদের কূজন আর কি, তার মাঝে আমরা বসে রেকর্ড করতে পারছি, এটাও আমাদের একটা সৌভাগ্য। খুব ভালো থাকবেন আপনি।
1: তো এই পাখিগুলোকে নিয়ে কিন্তু আমাদের কিচিরমিচির সই ভোরবেলায় একটা হয়, আবার সন্ধ্যায়ও হয়। তো খুব ভালো লাগে, আর পাখিগুলোকে আমার পরিবেশটাকে ভালো রাখে। হ্যাঁ, তো পাখি আমি পাখিও প্রেমিক। বিভিন্ন জায়গায় যদি পাখি কোনো অসুস্থ পড়ে যায় তাদেরকেও আমি সেবা যত্ন করি। তো এখন আমি একটা গান শুনিয়ে দিচ্ছি আরও।
0: হ্যাঁ।

0: জীবনে ইচ্ছের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন, শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখে এগিয়ে যাওয়াই আসল জীবন সাধনা, যে সাধনায় মত্ত আমাদের প্রফুল্ল সিংহ। খুব ভালো থাকুন প্রফুল্লবাবু আপনি, আর পাতার বাসিতে জীবনের সুর ধরে রাখুন। এভাবেই অনেক শুভেচ্ছা রইল, আর শ্রোতা বন্ধুদের জন্য রইল শুভকামনা। আজ জীবন ও জীবিকা অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও অন্য কোনো স্বর অন্য কোনো সুর নিয়ে পৌঁছবো আপনাদের কাছে। ভালো থাকুন সকলে, নমস্কার।
1: জীবন ও জীবিকা অনুষ্ঠানে পাতার বাঁশিওয়ালা, বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানটি শুনলেন। উপস্থাপনায় ছিলেন তাপসী দেব। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন দেশাত্মবোধক গান শুনবেন পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়ার।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: দেশাত্মবোধক গান শুনছেন পরিবেশনায় ক্যালকাটা ইউথ কয়ার।

ক্যালকাটায় ইয়ুথ কয়ারের পরিবেশনায় দেশাত্মবোধক গান শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এই সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ 15ই জুন, আজ একটি বিশেষ দিন। আজ যেমন রয়েছে গ্লোবাল উইন্ড ডে অর্থাৎ বিশ্ব পবন দিবস, আজকের দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পবন দিবস। বায়ুশক্তির সম্ভাবনা, এর ব্যবহার এবং নবায়নযোগ্য শক্তির মাধ্যমে কিভাবে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারি সে বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিনটি উদযাপিত হয়। এবং তার সাথেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণে আজকের দিনটি বিশেষভাবে পালন করা হয় তা হল ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে অর্থাৎ বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস। বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস এভাবেও আমরা বলতে পারি। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত এই দিনটিতে বয়োজ্যেষ্ঠদের প্রতি অর্থাৎ প্রবীণদের প্রতি অবহেলা, সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা হয়, তৈরি করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়, বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস। আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে যে সমস্ত প্রবীণ মানুষেরা রয়েছেন, কখনো কখনো আমরা সংবাদ মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে শুনে থাকি যে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন করছেন তাদের বাড়ির লোকজন, তাদের প্রিয় লোকজন। সেই খবরগুলি আমাদেরকে নাড়া দেয়, আমরা তখনই এই সমস্ত হিংস্রতার বিরুদ্ধে কথা বলি। এবং তাই আজ আমাদের বিষয় ভাবনায় রয়েছে প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা। এ প্রসঙ্গে আপনাদের মতামত জানাতে আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা, আমাদের আশপাশে যে সমস্ত মানুষেরা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছেন, প্রবীণ মানুষেরা রয়েছেন, তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুস্থ রাখা যেমন আমাদের দায়িত্ব বা কর্তব্য বলে আমরা মনে করি, সচেতন মানুষদের প্রত্যেকের সে বিষয়ে ভাবা উচিত। আপনারা ফোন করুন এবং তার মাঝেই আমরা এগিয়ে যাই আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথম গানটি অনুপম রায়ের কণ্ঠে, অটোগ্রাফ ছায়াছবি থেকে, সুরকার অনুপম রায়, শিল্পী অনুপম রায়।

0: গান শুনতে শুনতে আমাদের শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, আমাদের আজকের বিষয় আপনি শুনেছেন হয়তো? ও, আজকের বিষয় ভাবনায় রয়েছে প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা। আসলে আজ হচ্ছে ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, মানে আজ হচ্ছে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যাতে ঘরের কোনো হিংসা বা তাদের প্রতি কোনো অবহেলা নির্যাতন এগুলো না হয় সেই জন্যে এই দিনটি উদযাপন করা হয়েছে। আজ আমাদের বিষয় ভাবনায় রয়েছে প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা। এ প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: হ্যাঁ স্যার, দেখুন একটা কথা হচ্ছে অথচ যে কিছু কিছু মানে থাকে যারা কিন্তু একবারও মানে ভবিষ্যৎ ভাবনাটা ভাবে না, কারণ এই কারণে দেখা যায় যে বৃদ্ধ মা বাবা তাদের দেখা যাচ্ছে কোনো আশ্রমে রেখে দিচ্ছে বা বৃদ্ধাশ্রমে, তারপর কিছু কিছু ছেলে দেখবেন হয়তো ছেলে চাকরি সূত্রে বাইরে আছে, হয়তো বাবা মা একা কৃত্ত মনে হয়তো বাড়িতে আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটু পরবর্তীতে মানে যে যেমন আমরা রাস্তা এই রাস্তাটা যদি দায়ী নয় দাদা ভাই, এই রাস্তাটা আমরা নিজেরাই
0: একমাত্র সচেতনতার মাধ্যমেই কিন্তু আমরা এই জিনিসটিকে, এই বিষয়টিকে প্রতিহত করতে পারি। আসলে আমাদের প্রত্যেকের বাড়িতেই বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছেন, কিন্তু আমরা কখনো কখনো জেনে বা না জেনে তাদের প্রতি অবহেলা বা এমন কিছু কথা তাদেরকে বলা হলো যাতে তারা মনে দুঃখ পেলেন, আঘাত পেলেন, এরকম বিষয়গুলো ঘটেই থাকে, তাই না?
1: এই চোখের জলটাই হচ্ছে অভিশাপ। হ্যাঁ, কারণ তাকে বোঝানো যদি এই সমস্ত বিষয়ে অবয়েড করে চলে যাবে তাহলে মনে হয় যেন আমি বলবো আমার ছেলেরা করবে, এইটুকুই বললাম। নমস্কার দাদা ভাই,
0: ধন্যবাদ। ধন্যবাদ, আবারও থাকবেন আমাদের সাথে। প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা, এ প্রসঙ্গে আমরা রয়েছি আজকে আনন্দধারা অনুষ্ঠানে। শুনছিলাম অনুপম রায়ের কণ্ঠে গান।

শ্রোতা বন্ধুরা, যে কথা দিয়ে আজ শুরু করেছিলাম আমাদের অনুষ্ঠান, আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। বাড়ির বৃদ্ধ বাবা মা বা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষেরা রয়েছেন, তাদেরকে কখনো কখনো নির্যাতনের শিকার হতে হয়, তাদের প্রতি অবহেলা এ যেন আমাদের সমাজে ব্যাধির মতো বাসা বেঁধেছে। তাই আজ আমাদের বিষয়ভাবনায় রয়েছে প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা। এ প্রসঙ্গে আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ রয়েছে আনন্দধারা অনুষ্ঠানে, এবারে শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রর কণ্ঠে এক যে ছিল রাজা ছায়াছবির একটি গান, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

শ্রোতা বন্ধুরা, আপনাদের কথা শুনব বলে আমরা রয়েছি আনন্দধারা অনুষ্ঠানে। প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা, এ প্রসঙ্গে আপনাদের কথা আমাদের জানান। শ্রোতা বন্ধুরা সবাই শুনতে পাবেন সেই কথা। এবারে চলে যাই পরের গানে। অন্নদাতা ছায়াছবির একটি গান, কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে, সুরকার বাবুল বোস।

আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত এই দিনটিতে বয়োজ্যেষ্ঠদের প্রতি অবহেলা, সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির উদ্দেশ্যে উদযাপন করা হয়। তাই আজকের আনন্দধারায় আমাদের বিষয় ভাবনায় রয়েছে প্রবীণদের প্রতি সহানুভূতিশীলতা। এ প্রসঙ্গে আর কিছুক্ষণ রয়েছে আমাদের এই অনুষ্ঠানে, আপনারা সরাসরি ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। আমাদের অনুষ্ঠানের পরবর্তী গান লতা মঙ্গেশকরের কণ্ঠে আমার তুমি ছায়াছবি থেকে, সুরকার বাপ্পি লাহিড়ী।

শেষ হল সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানটি। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন আবহবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, স্বাভাবিক রয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এই অঞ্চলে আজকের সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ গেজিং 5 মিলিমিটার, চেপান 5 মিলিমিটার, ঘিস পুন্ডিবাড়ি, ওদলাবাড়ি চা বাগান, লিস নদী

চার মিলিমিটার করে, মঙ্গন বারোভিসা, সিঙ্গিমারি, মেখলিগঞ্জ, ডামডিম তিন মিলিমিটার করে, কুমলাই চা বাগান, তোরসা চা বাগান, গুড হোপ চা বাগান, ধরলা ভ্যালি চা বাগান, সিংহিক, ইয়াকসুম, জিটি চা বাগান দুই মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৬ই জুন মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি জেলাগুলির অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন নর্মাল ওভার সিকিম অ্যান্ড সাবমারাইন ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাবমারাইন ওয়েস্ট বেঙ্গল। নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার অকার্ড ওভার দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রেকর্ডেড সো ফার গেজিং, চেপান, ঘিস 5 মিলিমিটার ইচ, আম্ফু, ওদলাবাড়ি, লিস রিভার, মঙ্গন 4 মিলিমিটার ইচ, বারোভিসা, সিঙ্গিমারি, মেখলিগঞ্জ, ডামডিম, চেল, কুমলাই 2 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ 16th জুন টুইজডে, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টস অব সাবমেলান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্ট অব সাবমেলান ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই মেঠো সুর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। সন্ধ্যে 6:40 শুনবেন ভাবাইয়া শিল্পী শান্তনা রায়। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অভিনন্দিতা দাস। রাত 9:15 শুনবেন গজল শিল্পী রোশন ভারতী। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী রমা মণ্ডল। 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। সোমবার 15 জুন 2026 শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ব্যাহত হতে পারে সন্ধ্যার সময়। যাত্রী ও যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনা আগে থেকে করে নেওয়ার এবং ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং,
মোড়ে উন্নয়নমূলক কাজ চলেছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তায় মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, এখন সরাসরি সম্প্রচারিত মেঠো সুর।

ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে। দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ ওরই হাতের অলোক সুথই গাঁথা। ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানি আত্মহারারে, প্রাণীর বাণী বয়ে আনে, ফিরে চল মাটির টানে। আমরা তাই মাটির গান নিয়ে মেঠো সুর অনুষ্ঠানে, লোকগীতির অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটি লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল।

আমরা রয়েছি মিঠো সুর অনুষ্ঠানে, আপনাদের পছন্দের লোকগীতি নিয়ে। আমাদের ফোন নাম্বার 9434076705। ফোন করে আপনাদের পছন্দের শিল্পীর গান শুনতে পাবেন এই অনুষ্ঠানে। কার্তিক দাস বাউলের পর এবারে শিল্পী সুবিনয় রায়। এবারে শিল্পী অনিতা সাহা।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার। হ্যাঁ কে,
1: নমস্কার স্যার।
0: হ্যাঁ কে বলছেন বলুন।
1: বীরভূম জেলা শান্তিনিকেতন থানা অন্তর্গত উত্তর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজি বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আমাদের মেঠো সুর অনুষ্ঠান চলছে, লোকগীতি নিয়ে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হই। আমরা আপনার

0: যেতে দেব না, আখের দিলে সোনার গৌর পাবো না না না।
1: ওই গানটা
2: আচ্ছা, হৃদ মাঝারে রাখবো, ঠিক আছে, আপনাকে শোনানোর চেষ্টা করছি, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, সহজ মার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন, আমরা চেষ্টা করব অবশ্যই সেই গান শোনানোর। তবে তার আগে এবারের শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

মেঠো সুর অনুষ্ঠানে রয়েছি আমরা শ্রোতা বন্ধুদের পছন্দের গান নিয়ে। কিছুক্ষণ আগে শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন সহজ মার কণ্ঠে একটি গানের জন্য, আমরা শুনব এবারের লোকগীতি সহজ মার কণ্ঠে। আমাদের ফোন নাম্বার 9434076705। আপনারা ফোন করে আপনাদের পছন্দের গান শোনানোর জন্য অনুরোধ করতে পারেন। এবারে শিল্পী সহজ মা

মিঠো সুর অনুষ্ঠানে আমরা একের পর এক লোকগীতি শুনছি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী কুমার শানু।

0: গান শুনতে শুনতেই আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন কথা বলে নি তার সাথে। নমস্কার,
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই,
0: কে বলছেন?
1: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ, আপনি এর আগেও ফোন করেছেন আমাদের। আজ আপনাদের আপনার পছন্দের শিল্পীর নাম বলুন, আর অল্প সময় রয়েছি, আমরা চেষ্টা করব সেই শিল্পীর গান শোনানোর জন্য।
1: আধুনিক আধুনিক
0: না, এটা মাটির গান, মানে লোকগীতি।
1: লোকগীতি? আচ্ছা, গোষ্ঠ গোপাল দাসে?
0: গোষ্ঠ গোপাল দাস।
1: যে কোনো একটা গান শোনাবো।
0: আচ্ছা, গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
1: ধন্যবাদ।

মেঠোসুর অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি আমরা। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে। এবারের গানটি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে।

0: সরাসরি সম্প্রচারিত মিঠু সুর অনুষ্ঠানটি শেষ হল। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভাওয়াইয়া শিল্পী শান্তনা রায়।

সান্ত্বনা রায়ের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন ফসলে, ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সিলসিলা ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: कार्यमा नयाँ सम्भावनाहरू खोल्ने उल्लेख गर्नुभयो।
1: टेक्नोलोजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए एमओयू इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में एआई के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है। एआई मानवता की सेवा और प्रगति का सशक्त माध्यम बने, यही हमारी साचा सोच है।
0: प्रधानमन्त्रीले भारत र स्लोवाकिया बीचको गहिरो सांस्कृतिक र जनसम्बन्धलाई जोड़ दिँदै तिनीहरूलाई द्विपक्षीय सम्बन्धको लागि बलियो जगको रूपमा वर्णन गर्नुभयो। विश्वव्यापी मुद्दाहरूमा प्रधानमन्त्रीले भारत र स्लोवाकिया अन्तर्राष्ट्रिय मञ्चमा घनिष्ठ समन्वयमा काम गरिरहेका छन् र सबै विवाद र तनावहरू शान्तिपूर्ण रूपमा समाधान गर्नुपर्छ भन्ने विश्वास साझा गर्दछन् भन्नुभयो। रक्षा सहयोगबारे बोल्दै प्रधानमन्त्रीले भन्नुभयो, यो क्षेत्रले दुई देशहरू बीच बढ़दो पारस्परिक विश्वास र रणनीतिक तालमेललाई प्रतिविम्बित गर्दछ। रक्षा क्षेत्रमा हस्ताक्षर गरिएको आशयपत्रले संयुक्त विकास, संयुक्त उत्पादन र औद्योगिक सहयोगलाई ताजा गति प्रदान गर्नेछ, श्री मोदीले भन्नुभयो।
1: रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। मुझे खुशी है कि इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: केन्द्रीय वित्त मन्त्री निर्मला सीतारामनले देशमा पर्याप्त खाद्यान्न भण्डार रहेको र अल निनोको दुष्प्रभाव भए तापनि खाद्यान्नको अभाव नहुने बताउनु भएको छ। आज नयाँ दिल्लीमा आयोजित माइण्ड माइण्ड शिखर सम्मेलनमा बोल्दै यस वर्ष दक्षिण पश्चिम मनसूनको वर्षा सामान्य भन्दा कम हुने अपेक्षा गरिएको वहाँले भन्नुभयो। सुश्री सीतारामनले खरीफ बाली मौसमका लागि पर्याप्त मात्रामा उर्वरक उपलब्ध रहेको भन्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। उत्तर प्रदेशको जेवरमा रहेको नोएडा अन्तर्राष्ट्रिय विमानस्थलले आजदेखि व्यावसायिक उड़ान सञ्चालन शुरू गरेको छ, जुन देशको नागरिक उड्डयन क्षेत्रमा एक महत्वपूर्ण कोसे ढुंगा हो। उद्घाटन समारोहलाई सम्बोधन गर्दै नागरिक उड्डयन मन्त्री के राममोहन नायडूले भन्नुभयो, पहिलो चरणमा विमानस्थलको वार्षिक क्षमता 1,20,00,000 यात्रुहरू हुनेछ भने निर्माण पूरा भएपछि यो क्षमता वार्षिक 7,00,00,000 नाग्ने अपेक्षा गरिएको छ। उहाँले भन्नुभयो, विमानस्थलले घरेलू र अन्तर्राष्ट्रिय दुवै प्रकारका उड़ानहरूको सञ्चालन गर्नेछ। यो विमानस्थल प्रधानमन्त्री नरेन्द्र मोदीको देशभर कनेक्टिभिटी सुदृढ़ पार्ने र विश्वस्तरीय उड्डयन पूर्वाधार विकास गर्ने दृष्टिकोणको परिणाम हो, वहाँले भन्नुभयो। मन्त्रीले भन्नुभयो, यो परियोजना उत्तर प्रदेशका मुख्यमन्त्री योगी आदित्यनाथको नेतृत्वमा कार्यान्वयन गरिएको छ। सरकारले भनेको छ, सबै तेल शोधक संयन्त्रहरू पर्याप्त कच्चा तेलको भण्डारसहित उच्च क्षमतामा सञ्चालनमा छन् र पेट्रोल तथा डीजलको पर्याप्त भण्डार कायम राखेका छन्। पश्चिम एशियामा हालैका घटनाक्रमहरूमा आज नयाँ दिल्लीमा अन्तर मन्त्रालय संवाददाता सम्मेलनमा पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले विगत 4 दिनमा 1,84,00,000 सिलेण्डर वितरित गरिएको बताएकी छिन्। उनले भनिन्, सोही अवधिमा लगभग 24,184 टन व्यावसायिक एलपीजी बिक्री भएको छ। सुश्री शर्माले अझ भनिन्,
2: भारत सरकार ने 11 तारीख को एक गजट नोटिफिकेशन दिया है और उसके अनुसार एक आदमी को एक दिन में 200 लीटर डीजल देने की बात की गई है और इसके अलावा इंडस्ट्रियल और जो कमर्शियल कंज्यूमर्स हैं उनसे ये कहा गया है कि वो अपनी आवश्यकता का डीजल अपने कंज्यूमर पंप से लें।
0: उर्वरक विभाग की संयुक्त सचिव वंदना प्रेयसीले भनिन् कि देश में उर्वरक को समग्र भंडार स्थिति सामान्य छ। बन्दरगाह ढुवानी तथा जलमार्ग मन्त्रालयका निर्देशक उपेश कुमार शर्माले भने कि 62,370 मेट्रिक टन भन्दा बढ़ी एलएनजी बोकेको मालवाहक जहाज दिशाले सुरक्षित रूपमा होर्मुज जलडमरू मध्य पार गरेको छ। अमेरिका र इरान बीच 107 दिनदेखि जारी युद्ध समाप्त गर्नका लागि सम्झौता भएको छ। यसका साथै होर्मुज जलडमरू मध्य खोलिनेछ र इरानी बन्दरगाहहरूबाट अमेरिकी नाकाबन्दी समाप्त हुनेछ। अमेरिका का राष्ट्रपति डोनाल्ड ट्रम्पले गैराती सोशल मीडिया प्लेटफर्ममा सम्झौता हुने घोषणा गर्नुभयो। शान्ति सम्झौतामा 19 जूनका दिन स्विजरल्याण्डमा हस्ताक्षर हुनेछ। फ्रान्सेली शहर एभियोनले आजदेखि 52 G7 शिखर सम्मेलन आयोजना गरिरहेको छ। जेनेवा र ताल जेनेवा क्षेत्रसँगै एभियोनलाई शिखर सम्मेलनको लागि वर्चुअल सुरक्षा किल्लामा परिणत गरिएको छ। फिफा विश्वकप 2026 आज स्पेनले अमेरिकाको एटलान्टा स्टेडियममा ग्रुप एच को म्याचमा काबो वर्डे विरूद्ध खेल्नेछ। खेल भारतीय समयअनुसार राति 9:30 बजेदेखि शुरू हुनेछ। ब्रिटेन सरकारले 16 वर्ष मुनिका त्यहाँका किशोर किशोरीहरूलाई उच्च जोखिमयुक्त सामाजिक सञ्जाल प्लेटफर्महरूको प्रयोग गर्नमाथि प्रतिबन्ध लगाएको छ। प्रधानमन्त्री कीर स्टामरले यो कदमलाई ठूलो क्षणको रूपमा वर्णन गर्नुभयो। आयुष मन्त्रालयले आज नयाँ दिल्लीमा 12 अन्तर्राष्ट्रिय योग दिवसको भव्य आयोजनका लागि औपचारिक कार्यक्रमहरूको शुभारम्भ गर्यो। आयुष मन्त्री प्रताप राव जाधवले मीडियालाई सम्बोधन गर्दै मुख्य कार्यक्रमको नेतृत्व प्रधानमन्त्री नरेन्द्र मोदीले कोलकाताको रेड रोडमा गर्नुहुने बताउनुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज ब्रातिस्लावामा स्लोभाकियाका प्रधानमन्त्री रॉबर्ट फिकोसँग संयुक्त पत्रकार सम्मेलनलाई सम्बोधन गर्दै मुक्त व्यापार सम्झौताको सफल समापन भारत युरोपेली आर्थिक सम्बन्धमा महत्वपूर्ण हुने भन्दै यसले भारत र स्लोभाकिया बीच द्विपक्षीय आर्थिक सहयोगका नयाँ अवसरहरू खोल्ने बताउनुभयो। केन्द्रीय वित्त मन्त्री निर्मला सीतारामनले देशमा पर्याप्त खाद्यान्न भण्डार रहेको र अल निनोको दुष्प्रभाव भए तापनि खाद्यान्नको अभाव नहुने बताउनु भएको छ। अमेरिका र इरान बीच 107 दिनदेखि जारी युद्ध समाप्त गर्नका लागि सम्झौता भएको छ। उत्तर प्रदेशको जेवरमा रहेको नोएडा अन्तर्राष्ट्रिय विमानस्थलले आजदेखि व्यावसायिक उडान सञ्चालन शुरू गरेको छ। सरकारले भनेको छ सबै तेल शोधक संयन्त्रहरू पर्याप्त कच्चा तेलको भण्डार सहित उच्च क्षमतामा सञ्चालनमा छन् र फिफा विश्वकप 2026 आज अमेरिकाको एटलान्टा स्टेडियममा ग्रुप एच को म्याचमा स्पेनले काबो वर्डे विरूद्ध खेल्नेछ। खेल भारतीय समयअनुसार राति 9:30 बजे शुरू हुनेछ। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
3: সভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়নে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবোভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए एमओयू इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में एआई के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
3: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। এআই এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: एआई का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
3: এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ ৫২তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে ১৩বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।

0: বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, গত চার বছরে 1,84,00,000 বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।
1: ভারত সরকার 11 তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যায় ওর উসকে অনুসার এক আদমি কো এক দিন মে 200 লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যায় অর ইসকে আলাওয়া ইন্ডাস্ট্রিয়াল অর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যায় উনসে ইয়ে কাহা গয়া হ্যায় কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লে।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রিয়সী জানান, দেশের সারের মজুতও স্বাভাবিক। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচের ম্যাচে স্পেন কাবোভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। অভিযানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এবারের যোগ দিবসের অনুষ্ঠান অতীতে সব রেকর্ড ভেঙে দেবে। যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্যসচিবের দপ্তর। মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ছ মাসের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্র ও রাজ্যের 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যজুড়ে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। প্রাথমিক শিক্ষক নুগ্গির নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ 8 ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করছে ইডি। এদিকে মেসি কাণ্ডে আজও হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যে সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে আজ এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্যও অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। একটি মহানগরের পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, সৌন্দর্যায়ন ও পরিবেশের ওপর। সেই লক্ষ্যেই 20 জুন পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা ও পুর নিগম এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা এবং সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের যোগ দিবসের উদযাপন অতীতে সব রেকর্ড ভেঙে দেবে বলেও উল্লেখ করেন তিনি।
1: ওয়ার্ল্ড যোগা ডের মেইন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন, তাকে সামনে রেখে আমরা কলকাতাতে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসায়। এবং 21 তারিখ একটা মেগা সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। কলকাতার সব ওয়ার্ড, সব রাস্তাতে যোগা পূজা হবে, এটা একটা বড় ইভেন্ট হবে। ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম।
0: 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্যসচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া দুটি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সমস্ত দপ্তরের প্রধানদের বলা হয়েছে। প্রতিটি দপ্তরকে অন্তত 15 জন করে প্রতিনিধিকে যোগ দিবসের অনুষ্ঠানে পাঠাতে হবে। পাশাপাশি একজন নোডাল অফিসার মনোনীত করে তাঁর নাম, পদ, মোবাইল নাম্বার ও ইমেইল স্বাস্থ্য দপ্তরকে জানাতে বলা হয়েছে। অন্যদিকে আয়ুষ মন্ত্রকে চালু করা যোগ সঙ্গম পোর্টালে সব সরকারি দপ্তরকে নথিভুক্ত করার নির্দেশও দিয়েছে মুখ্যসচিবের দপ্তর। ওই পোর্টালের মাধ্যমে যোগ দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তথ্য, অনুষ্ঠানস্থলের অবস্থান, ছবি এবং প্রতিক্রিয়া আপলোড করা যাবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন। এদিকে কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবছর দিনটির ভাবনা, সুস্থ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা, বা যোগা ফর হেলদি এজিং। ওই অনুষ্ঠানের জন্য আগামী রবিবার পর্যন্ত কলকাতার রেড রোড সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে ওই রাস্তা দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী 6 মাসের মধ্যেই কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়াই সরকারের লক্ষ্য। কলকাতা পুরসভায় আজ স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচির উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী বলেন, বিদায়ী মেয়রের পদত্যাগের পর আইনি নিয়ম মেনেই রাজ্য সরকার 3 দিনের মধ্যে নতুন বোর্ড গঠনের সুযোগ দিয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় সরকার বাধ্য হয়ে গত 8ই জুন প্রশাসক নিয়োগ করেছে।
2: যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি, তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ।
0: মুখ্যমন্ত্রী বলেন, একাধিক নাগরিক পরিষেবা একদিনের জন্য বন্ধ রাখা সম্ভব নয়, সে কারণেই প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য জুড়ে 55টি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য আজ শুরু হয়েছে জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় আজ এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে স্বচ্ছতার সঙ্গে এই সামাজিক প্রকল্পের সুবিধাগুলি পান তা নিশ্চিত করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সরকারি অর্থ ভুয়ো অ্যাকাউন্টে চলে যাওয়ায় বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন তিনি।
3: লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। যেখানেই আমরা হাত দিচ্ছি, বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা লুট করেছে, পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে।
0: মুখ্যমন্ত্রী জানান, 79 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আগামী মাস থেকে শুরু হতে চলেছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প, এজন্য 8,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে জনকল্যাণ শিবির পরিদর্শন করতে আগামীকাল কাউশিয়াং যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও তাঁর সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই পাহাড়ে শুরু হয়েছে তৎপরতা। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক বসতে চলেছে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভায় প্ল্যাটিনাম ভবনে। এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 8 ঘন্টা ধরে জেরা করছে ইডি। আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেককে

0: আলো ভবানী ভবনে আট ঘণ্টার বেশি সময় ধরে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। স্বাক্ষর জালিয়াতি কাণ্ডে তদন্তে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সিআইডির তল্লাশির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে আজ সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। একই ধরনের মামলা বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে দায়ের হওয়ায় তিনি মামলা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন। মেসিকাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজও হাজিরা এড়িয়ে গেছেন। বিধাননগর পুলিশ এই ঘটনার তদন্তে তৃতীয় নোটিশ দিয়ে আজ বেলা ১২টার মধ্যে থানায় হাজির হতে বলেছিল। সেই ডেডলাইন শেষ হয়ে বিকেল পেরিয়ে গেলেও হাজিরা দেননি তিনি। ইতিমধ্যেই এই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেলেও আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়, কিন্তু বারংবার হাজিরা এড়িয়ে তিনি আদালতের নির্দেশ অমান্য করছেন বলেই মনে করা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর জামিন মামলায় কলকাতা হাইকোর্টে নিজেদের বক্তব্য জানাতে ২ সপ্তাহ সময় চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী ২৯ তারিখের মধ্যে হলফনামা জমা দেবার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন। হলফনামা জমা দেবার পরবর্তী ২ দিনের মধ্যে সুজিত বসুর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানি। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করলেন সিবিআই এর ৫ সদস্যের দল। আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে আজ ওই হাসপাতালে যান তারা। প্রথমে একাডেমি বিল্ডিং এর নথি ও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এমএসভিপি ও হাসপাতালের অধ্যক্ষের ঘরে গিয়ে একাধিক নথি ও ফাইল খতিয়ে দেখা হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামী রবিবার ২১ জুন পুনরায় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন বিশেষ ইএমইউ এবং মেমু লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন দুপুর ১২টা পর্যন্ত রবিবারের সময়সূচি অনুযায়ী বাতিল থাকা ট্রেনগুলি অন্য কাজের দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। রাজ্যের বাকি অংশে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী ৪-৫ দিনের মধ্যে তা উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডে অগ্রসর হবে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমনা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে ঘিরে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্যের সর্বত্র আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর ৮:১০।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ ১৫ জুন, আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব বয়োজ্যেষ্ঠ নির্যাতন সচেতনতা দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃত এই দিনটিতে বয়োজ্যেষ্ঠদের প্রতি অবহেলা, সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়। বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবসে আমাদের আজকের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের বিষয়ভাবনায় বৃদ্ধাশ্রম। আমরা এই বৃদ্ধাশ্রম শব্দটির সাথে এখন প্রায় সবাই পরিচিত হয়ে উঠেছি। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের নিজেদের সাথে রাখার সময় নেই আমাদের পরিবারের অনেকেরই, আর তাই সেই সমস্ত বৃদ্ধ মানুষেরা, প্রবীণ মানুষেরা আশ্রয় নেন বৃদ্ধাশ্রমে। আপনাদের কথা শুনব, আপনাদের অভিজ্ঞতার কথা শুনব। আমাদের ফোন নাম্বার ৯৪৩৪০৭৬৭০৫ এই নম্বরে, এবং তার সাথেই

ছায়াছবির গান রয়েছে আমাদের এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই সাত সাত ছায়াছবির একটি গান চিত্রা সিং এর কণ্ঠে, সুরকার কুলদীপ সিং।

শ্রোতা বন্ধুরা, এবারে অর্থ ছায়াছবির একটি গান, শিল্পী এবং সুরকার জগজিৎ সিং।

0: আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের বিষয় ভাবনায় রয়েছে বৃদ্ধাশ্রম। আসলে আমাদের বাড়ির বা আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন যারা বাড়িতে থাকার কথা কিন্তু রয়েছেন বৃদ্ধাশ্রমে। আপনাদের কথা শুনব। শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার,
1: শুভ সন্ধ্যা। নমস্কার,
0: শুভ সন্ধ্যা। হ্যাঁ,
1: আমি সচিত্র নিকেতন শক্তিগর থেকে বিপ্লব কুমার সিকদার বলছি।
0: হ্যাঁ বিপ্লব বাবু,
1: এখানে বয়োজ্যেষ্ঠদের বাড়িতে যে ব্যবহারের কথা বলা হয়েছে, এখানে সহানুভূতি শব্দটা আমার পছন্দ নয়, কারণ সেখানে মানে উপেক্ষা যাতে না হয়, বয়োজ্যেষ্ঠরা যাতে উপেক্ষিত না হয়, তাদের গুরুত্ব থাকে আলোচনার মাধ্যমে, আলোচনার মাধ্যমে কাজকর্ম হয় সেটা ঠিক আছে, কিন্তু চাপিয়ে দেওয়া বড়দের উপর দিয়ে ছোটরা, এইটা মোটেই পছন্দনীয় না।
0: ঠিকই ঠিকই বলেছেন।
1: আরেকটা কথা বৃদ্ধাশ্রম নিয়ে কথা, আজকে যে দম্পতি মানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে, সঙ্গে তার বাচ্চাটাও সাথে থাকছে, তখন বাচ্চাটা কি শিখছে, যে মা বাবার পরিণতি এইটাই হয়, তারা তাদের নিজেদের বৃদ্ধাশ্রমের যে ভবিষ্যৎ ভিত্তিটা তারা নিজেরাই রচনা করছে।
0: হ্যাঁ ঠিকই, কারণ কারণ আমাদের বৃদ্ধ বয়স
1: যোগ্য বিষয় না, যার যেমন জোটে সেই মতো সবাই মিলেমিশে খাওয়া দরকার, বেঁচে থাকা। আর দ্বিতীয়ত বৃদ্ধ বয়সে ধনী গরিব প্রত্যেকেরই কিছু না কিছু সম্বল থাকে, সে পেনশনই হোক বা সম্পত্তি হোক বা যা কিছু সামান্য সম্পত্তি, তার থেকে যে তাতে একদম বৃদ্ধের পক্ষে যথেষ্ট। কিন্তু সন্তানরা কি করে, তারা খালি প্রফিটের কথা চিন্তা করে, যে কত সম্পত্তিটা অটুট রেখে কি করে বাবা মাকে কষ্ট দেওয়া যায় এবং বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজেরা লাভবান হওয়া যায়, এটা একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ দাঁড়িয়ে গেছে।
0: ঠিকই, একটা সামাজিক অবক্ষয় বলা যায়, কারণ কারণ এটা প্রত্যেক মানুষকেই মনে রাখতে হবে, এই বৃদ্ধ বয়স বা বয়সকালীন প্রত্যেকটা মানুষই তার এই বয়সে পৌঁছবে, 70-75-80 বছরে তারা পৌঁছবে, এই এই বয়সের যে যন্ত্রণা, সেই বয়সে তাদের শারীরিক সক্ষমতাটা কমে যায়, কিন্তু আর অন্যান্য সব সমস্ত চিন্তা ভাবনাই তো তাদের মধ্যে থাকে, তাই পরিণত চিন্তা ভাবনা থাকে, ফলে সেইটাকে গুরুত্ব দেয়া কিন্তু সব সকলেরই উচিত। সেই সকলকে নিয়ে একসাথে থাকার যে বিষয়টি, যে আনন্দের বিষয়টি, সেটি কিন্তু রাখা প্রয়োজন বলে মনে করি সব। এবং সেই জন্যেই আমরা আজকের এই বিষয় ভাবনায় আপনি খুব ভালো বলেছেন যে এরকম পরিস্থিতি যেন কারণ না হয়, সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি একটা পরিবারের মধ্যে, তাই না? ঠিক ঠিক ঠিক। আজকে যেহেতু একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, সেই জন্যেই আমি এই বিষয় ভাবনাটায় রেখেছি বৃদ্ধাশ্রম। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে সঙ্গম

0: গান শুনতে শুনতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন বলুন।
1: আমি পূর্ণনগর থেকে গৌরী সরকার বলছি। হ্যাঁ
0: গৌরী সরকার, হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় রয়েছে বৃদ্ধাশ্রম।
1: হ্যাঁ, বৃদ্ধাশ্রম। এই যে এখনকার দিনে যে ইয়েটা রেখেছে, এটা কিন্তু খুব ভালো। আজকে দেখেন, বয়স হয়ে গেলে যে ছেলে মেয়েরা ইয়েতে দিয়ে যায় বৃদ্ধাশ্রমে, এটা কিন্তু উচিত না। কেননা তারা কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে।
0: ঠিক।
1: হ্যাঁ, আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, মা বাবার আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আশীর্বাদ না হলে কিন্তু পয়সা দিয়ে আশীর্বাদ কেনা যায় না, তাই না?
0: ঠিক ঠিক ঠিক ঠিকই।
1: আশীর্বাদ। হ্যাঁ, আর একটা শিশু যখন, তার কিন্তু বন্ধু কে হয়, ওই ঠাকুমা দাদু।
0: হ্যাঁ তাই তো।
1: তার কিন্তু বন্ধু বলতে ওই ঠাকুমার কাছে যাবে, দাদুর কাছে যাবে। হ্যাঁ,
0: ঠিক।
1: কিন্তু এখন তো ঘরে মানে বৃদ্ধাশ্রম বেশি গজিয়ে উঠছে, এটা মানে যাতে না হয়। হ্যাঁ,
0: তাই তো। আসলে আসলে এখন আমরা সহনশীলতাটা হারিয়ে ফেলছি, সহনশীল নই আমরা, যার জন্যে একটা পরিবারের মধ্যে নিজেরা ছোট হতে হতে সেই নিজেদের জায়গাগুলোকে আরো ছোট করে ফেলছি।
1: হ্যাঁ, একেবারেই ছোট হয়ে যাচ্ছে, ছোট জিনিসটা ভালো না। হ্যাঁ,
0: সেটাই।
1: আজকে নাতি নাতনি, নাতির ঘরে ছেলে মেয়ে সবাই একসাথে থাকবে, কত সুন্দর। হ্যাঁ, পরিবার একটা। হ্যাঁ,
0: সেটাই।
1: তারাও তো আবার একদিন না একদিন বয়স হবে।

0: বলেন।
1: সেটাই, সেই জন্যেই মানে আজ যেহেতু একটি বিশেষ দিন, কারণ বয়স্ক মানুষদের উপর বিভিন্নভাবে অনেক সময় পারিবারিক নির্যাতনের শিকার হন তারা,
0: হ্যাঁ,
1: সেটা সেই কারণেই আমরা এই বিষয়টিকে রেখেছি। এটা এটা কিন্তু বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে একটা ধ্বংসের বার্তা দিচ্ছে, তাই না? ঠিকই।
0: আমি বলতে চাই কি, বয়স্করা কখনো না নিজেকে মানে হার মানবেন না, যে আমি আমার এরকম, নিজেকে শক্ত থাকতে হবে, সবচেয়ে বড় জিনিস, বুঝলেন?
1: হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমরা বিভিন্ন ছায়াছবির গান শোনাচ্ছি আপনাদের।
0: নমস্কার
1: নমস্কার নমস্কার। আমরা চলে যে গানটি শুনছিলাম, চলে যাই সেই গানেই, মুকেশের কণ্ঠে।

0: আমরা বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলছি, বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি মেডিকেল থেকে বলছি।
0: হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে, একটু বাইরের থেকে বলবেন। বলুন আর একবার, নাম বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন।
1: বলছি যে আজকে যে টপিকটা রেখেছেন, প্রথমে আমি ওনাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর আমার ছোট্ট একটি কথা বলবো, যারা এই বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তিদের কষ্ট যন্ত্রণা আঘাত দিয়ে থাকেন, তাদের প্রতি আমার কোনো সম্মান নেই, কিছুই বলবো।
0: ঠিকই। এবং আজ আমাদের কিন্তু আরো সচেতন হতে হবে, যাতে আমাদের আশপাশে যে মানুষরা আমাদেরকে বড় করছেন, সেই সমস্ত বড় মানে বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ মানুষেরা যেন কোনো নির্যাতনের শিকার না হয়, তাই না? আপনার নামটা আর একবার বলবেন।
1: আমার নাম ভবানী বর্মন বিশ্বাস।
0: ভবানী বর্মন বিশ্বাস। আপনি শুনতে থাকুন, খুব ভালো লাগলো আপনার কথা। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা শুনবো

0: कचरे पक्के पक्के कचरे कच्चे चाचा कच्चे कचरे।
1: সরাসরি সম্প্রচারিত হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অভিনন্দিতা দাস। শিল্পীর সাথে এসরাজে রয়েছেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় অনিন্দ সিংহ নিয়োগী, শিল্পী অভিনন্দিতা দাস।

0: রোশন ভারতীর কণ্ঠে গজল শুনলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের গান আমরা শোনাব আপনাদের। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এর সাথেই আজ একটি বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। আজ আমরা কথায় থাকব, কথা শুনব আপনাদের। বিষয় ভাবনায় রয়েছে দৃঢ় হোক পরিবারের বন্ধন, দৃঢ় হোক পরিবারের বন্ধন। এ প্রসঙ্গেই আপনাদের কথা শুনব আমরা। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। অনুষ্ঠানের শুরুতে একটি হিন্দি গান, হিন্দি ছায়াছবির গান, মিলেঙ্গে মিলেঙ্গে ছায়াছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে, সুরকার হিমেশ রেশমিয়া।

0: গান শুনতে শুনতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, আমরা আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে দৃঢ় হোক পরিবারের বন্ধন। এই প্রসঙ্গে আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ যারা, তাদেরকে অনেক সময় অবহেলায় রাখেন ছোটরা, যারা আগামীর প্রজন্মের যারা রয়েছেন তারা। সেই কারণেই আমাদের মনে হয়েছে যে আজ একটি বিশেষ দিন, আজ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, তাই আমাদের এখনকার বিষয় ভাবনায় দৃঢ় হোক পরিবারের বন্ধন, আপনার কথা শুনব।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমরা নিজের বাড়ির থেকে প্রবীণদের, যেমনি আমার মা এখন 78 বছর বয়স, তাকে নিয়ে আমি চলছি দাদা ভাই, এবং তার মানে আবদার, তার ভালোবাসা, তার সব কিছু আমি মানে তাকে নিয়ে চলছি। এই কিছুদিন আগে মায়ের শরীর খারাপ হয়েছিল, তো মাকে আমি ভাবলাম যে আর হয়তো পারবো না রাখতে, কিন্তু যা হোক ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, এইখানে মাকে আমি ফিরিয়ে আনতে পেরেছি দাদা ভাই। এবং হ্যাঁ, মা বটগাছ, এই বটগাছ যতদিন আমরা রাখতে পারবো তার থাকা পোশাকা গুলো কিন্তু ভালো থাকবে দাদা ভাই। এবং হ্যাঁ, এবং দেখুন এই জন্মদিন এলেই মা কিন্তু পায়েসটা ঠিক রান্না করে আমার মুখের সামনে ধরে, তো তাকে যদি রাখতে পারি তাহলে আমার পায়েসটা কিন্তু অটুট বন্ধন হয়ে থাকবে, এবং সেইটাই আশা রাখি। এবং দেখুন বাসে গেলে অনেক সময় মানে প্রবীণরা যখন দাঁড়িয়ে থাকে, আমি কিন্তু আমার সিটটা ছেড়ে তাকে বসতে দিই, এবং সেইটা হচ্ছে আমাদের মানসিকতা, মানবিকতা এবং মান হুঁশ। যদি হুঁশটা থাকে, আপনি কিন্তু আপনার জীবনের সব জায়গাটা কিন্তু প্রবীণদেরকে নিয়ে চলবেন এবং তাদেরকে ভালো রাখবেন। এখনকার যুগে এই যে রিসেন্ট আর ছেলে মেয়েরা সব মোবাইলে আসক্ত হয়ে গেছে, তারা কিন্তু এই যে মানে ঠাকুমা দাদু এদেরকে অত বেশি তোয়াক্কা করে না, মানে তারা ভাবে যে আছে তো মানে বয়স হয়ে গেছে, তারা হয়তো বলবে পাটা টিপে দাও কি গাটা টিপে দাও, এই যে আবদারটা করবে, ওদের দ্বারাই ওইসব হবে না দাদা ভাই। এবং তো দাদা ভাই দেখুন এগুলো আমাদেরকে, আজও মাস্টারমশাইকে আমি দেখলে এখনো প্রণাম করি মাস্টারমশাইকে, কারণ আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমার কিন্তু আর দরকার নেই, কিন্তু আমাদের সেই সহনশীলতাটা এবং মানবিকতাটা এখনো পর্যন্ত রয়েছে, এবং মানুষের সাথে কথা বললে যে এরকম মানুষ তার সাথে সেরকম কথা বলতে হয়, বলি এবং তাদেরকে রেসপেক্ট দিই।
0: আসলে আমরা নিজেদের পরিবারগুলোকে, যারা পরিবারের সদস্য তাদেরকে একসাথে বেঁধে রাখা, এটা কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে।
1: একদম একদম একদম। এবং আমি আমি শেখালো তাদের, তারা কিন্তু শিখতে না, এবং তারা ভাবছে যে ও যা হোক হয়ে গেছে, আমাদের আমাদেরকে কিছু মানে আমার এক ছেলে এক মেয়ে, ও কোনো সময় কিছু বললে ধাঁজিয়ে ওঠে, মানে তাদের সেই যে বাবা বলছে ও এসব কোনো ব্যাপার নেই। আর আমরা বাবার সামনে মায়ের সামনে বেশি কথাই বলতে পারতাম না দাদা ভাই, তারা যেটা বলতো সেটা মেনে নিয়ে আমরা কিন্তু সেই জায়গাটা চলে মানে হয়তো বাবাকে দেখলে চুপচাপ থাকতাম। হ্যাঁ, তো সেই জায়গাটা আমরা করেছি এবং আজও করে যাচ্ছি দাদা ভাই।
0: ঠিক ঠিক ঠিক। দৃঢ় হোক, এইভাবেই আপনাদের পরিবারের সবাই একসাথে ভালো থাকুক, এই প্রত্যাশাই রয়েছে আমাদের। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ, ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: যে গান শুনছিলাম আমরা,

0: গান শুনতে শুনতেই আমাদের শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, নমস্কার।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, নাম বলবেন, আপনার নাম বলুন। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে না, লাইনটা কেটে যাচ্ছে। আপনি আবার, আপনি আবার আরো একবার ট্রাই করুন। ধন্যবাদ। আমরা রয়েছি আমাদের আজকের বিষয় ভাবনায়, দৃঢ় হোক পরিবারের বন্ধন, এ প্রসঙ্গে। নমস্কার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আজ এমন একটি দিন যেদিন আমরা আমাদের বাড়ির এবং আমাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছে তাদের সাথে একই পরিবারের মধ্যে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কোনো কারণে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: পয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, বলুন। আমাদের বিষয় ভাবনায় রয়েছে দৃঢ় হোক পরিবারের বন্ধন।
2: হ্যাঁ, আমার মা এখনো বেঁচে আছেন, 75 বছর বয়স। সেখানে আমি প্রতিদিন তাকে দেখতে যাই, ওখানে 2.5 ঘন্টা মতো থাকি, থেকে মাকে দেখাশোনা করে তারপরে আসি।
0: আচ্ছা।
2: আমরা বাড়িতে 4 জন, আমার 2 ছেলে, আমি, আমার স্বামী। আমার ছেলেরাও আমাদেরকে খুব ভালোবাসে, তারা আমাদের ভক্তি করে, শ্রদ্ধা করে।
0: ঠিক ঠিক ঠিক, এইভাবেই তো একটা পরিবার তাদের বন্ধনকে দৃঢ় করে, তাই না?
2: হ্যাঁ
0: ঠিক, এইভাবেই আমাদের সমাজটাকে আমরা বেঁধে রাখবো। ছোট ছোট পরিবার নিয়েই তো একটি সমাজ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আপনার কথা। হ্যাঁ বলুন।
2: একটা অনুরোধ ছিল।
0: হ্যাঁ বলুন বলুন।
2: গীত গাতার চাল থেকে আরতি মুখোপাধ্যায় আর যশপাল সিং এর একটা গান শুনিয়ে দেব, শাম তেরে বংশী।
0: গীত গাতা চাল, ঠিক আছে, আরতি মুখোপাধ্যায়। হ্যাঁ আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমরা চেষ্টা করব।
2: নমস্কার।
0: নমস্কার। অনেক শ্রোতা বন্ধু পরপর ফোন করছেন, সকলের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের গানের অনুষ্ঠান, তো গানের মধ্যেও থাকতে হবে। এবারে হাম সায়া ছায়াছবির গান শুনব আশা ভোঁসলের কণ্ঠে। তার আগে আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
3: নমস্কার অমিত বাবু।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: রবীন্দ্রনগর থেকে সিআর সরকার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সিআর সরকার,
3: কেমন আছেন?
0: একদম ঠিকঠাক চলছে। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে দৃঢ় হোক পরিবারের বন্ধন, এ প্রসঙ্গে আপনার কথা শুনব।
3: আগে তো একান্তবর্তী পরিবার ছিল, সেইখানে বাচ্চার থেকে তারপরে জোয়ান থেকে বয়স্করা সবাই থাকতো, সেই ব্যাপারটাই আলাদা ছিল। মানে প্রত্যেকে মিলে ছোটরা সেই বড়দের সাথে থাকতো, কত আদর যত্ন পেত, কত কত। এখন তো এমন হয়ে গেছে, এত ছোট ছোট পরিবার হয়ে গেছে যে আজকালকার বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক মা বাবা যেন বোঝা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
0: না এখানে মানে কখনো কখনো মনে হয় এই কথা, কিন্তু তা কিন্তু নয়, প্রত্যেকেই তার মা বাবার সাথে পরিবারের সাথে এখনো রয়েছে, কিছু ব্যতিক্রম তো থাকবে।
3: হ্যাঁ, সেটা এখনো যারা 51 আছে, মানে বাপ মাকে নিয়ে আছে, বাড়িতে আরো কাকা জেঠিমা আছে, তাদের সাথে ব্যাপারটা আলাদা। কিন্তু আজকাল এমন হয়ে গেছে যে নিজেরাই শুধু আমরা ভোগ করব, ভোগবাদ হয়ে গেছে, ত্যাগবাদ আজকাল নেই, খুব কম।
0: সেটাই ঠিক, সে তো সেরকম মনে হয় আমাদের। তবুও তার মধ্যে আমাদের আশা রাখতে হবে, যাতে আমাদের,
3: তো বললাম তো যে বাড়িতে ছোট বাচ্চারা যদি থাকে, তারা বয়স্কদের থেকে যে আদর যত্ন পায় সেটা দারুণ। আর এমনি বাবা মা হয়তো এমনি কাজে ব্যস্ত থাকে, ওই যে বয়স্করা বাড়িতে থেকে তাদেরকে দেখাশোনা লালন পালন তারাই করে থাকে।
0: হ্যাঁ ঠিক,
3: এখানে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে।
0: হ্যাঁ অবশ্যই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে কারণে আমাদেরও অনুষ্ঠান মাঝে কিছুক্ষণ সম্প্রচার করা সম্ভব হয়নি।
3: আচ্ছা, সে অমিতাভ বাবু,
0: হ্যাঁ বলুন,
3: একটা জীবনের গান শোনাবেন, কিশোর কুমারের গাওয়া
0: জীবনের গান?
3: হ্যাঁ, এই যে তেরে দুনিয়া সে বকে মজবুর মে চলা মে বহুত দূর বহুত দূর বহুত দূর চলা। এখন যদি না হয় তাহলে পরে আজকে তো ইয়ে আছে মনে জানালা।
0: হ্যাঁ হ্যাঁ আছে,
3: একটু মনে রাখবেন।
0: এই সিনেমার কোন চলচ্চিত্রে বলতে পারবেন?
3: সেটা আমার ঠিক মনে নেই এই গানটা।
0: আচ্ছা ঠিক আছে, আমরা শোনানোর চেষ্টা করব।
3: ঠিক আছে ঠিক আছে,
0: ধন্যবাদ
3: ধন্যবাদ।
0: আমরা চলে যাই আশা ভোঁসলের কণ্ঠে হামসায়া ছায়াছবির গানে।

0: অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
1: শুভরাত্রি দাদা, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ, আপনার ফোনের ডিস্টার্ব হচ্ছিল কিছু, তাই না? এর আগে আপনি ফোন করেছিলেন না?
1: আমি করলাম ফোন।
0: আচ্ছা,
1: এখনই ফোন করলাম।
0: হ্যাঁ বলুন বলুন। প্রবীণ সচেতনতা না, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণ নির্যাতন
1: আমাদের মনে রাখতে হবে, যে প্রবীণ যারা বয়স্ক লোক তাদেরকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে, তাদের কখনোই নির্যাতন করা উচিত নয়। আর ছোটদেরও এটা শেখানো দরকার, যে বয়স্কদের ভালোবাসো, তারা যা বলবে তাই তাই মেনে চলতে হবে।
0: ঠিক,
1: এটাই
0: আমাদের সেই জন্যই আজকে বিষয় ভাবনায় রয়েছে, দৃঢ় হোক পরিবারের বন্ধন।
1: না পায় এরকম কাজ আমরা কখনোই করব না।
0: ঠিক ঠিক ঠিক,
1: সচেতনতা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আর দৃঢ় হোক পরিবারের বন্ধন, এই কথা বলছি আমরা, যে আমাদের একটা পরিবার যেন তাদের মধ্যে বন্ধন সেটা যেন আরো দৃঢ় হয়।
1: ঠিক
0: ঠিক ঠিক,
1: নমস্কার,
0: ধন্যবাদ ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। এবারে আওয়ারগি ছায়াছবির একটি গান লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ আজিজের কণ্ঠে।

শেষ হল সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের অ্যাভিয়ন শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়াকে ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছে। এদিকে ইসরায়েল বলেছে সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবো ভার্দের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী বলেন এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা করে বলেও শ্রী মোদী জানান। দুদেশের অংশীদারিত্বের প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্পক্ষেত্রে সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ চেয়ার স্থাপন করেছে বলে জানিয়ে শ্রী মোদী বলেন AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব ও মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পেছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে শহীদ স্মারক বা টম্ব অফ আননোন সোলজার্স তাতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, স্লোভাকিয়ার স্বাধীনতা আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন এই পুষ্পস্তবক তাঁদের সেই আত্মত্যাগ, শৌর্য ও অদম্য মানসিকতার প্রতি শ্রদ্ধার নিদর্শন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিও সঙ্গেও নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন। ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। আন্তর্জাতিক কূটনীতির অন্যতম কেন্দ্র হিসেবে আয়োজিত এই সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সমস্যার সমাধান, শিশুদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে সম্মেলনে আলাপ আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারত তাকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এছাড়া এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নীতি সম্পর্কে কাটস বলেন, নিজেদের দেশের নাগরিকদের রক্ষার স্বার্থে লেবানন, সিরিয়া এবং গাজার সুরক্ষিত এলাকায় IDF মোতায়েন রাখা হবে। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা চালানো হয়। নিট পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজস্থান ও বিহার থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহমেদাবাদের সাইবার ক্রাইম শাখার যুগ্ম কমিশনার শরৎ সিংহাল জানিয়েছেন, রাজস্থান থেকে ধৃত 2 জন আসন্ন নিট পুনরায় পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির মিথ্যা দাবি করে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল চালাচ্ছিল। নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে কারাগারে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর দায়ের করা একটি আবেদনে সম্মতি দিয়েছে দিল্লির একটি আদালত। আসন্ন নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাবো ভার্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে ম্যাচ এখনও পর্যন্ত গোলশূন্য রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়া শহরে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ সাফল্যের সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত দূরপাল্লার ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। খবর পড়া আজকের মতো শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
4: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
5: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
4: আগামী 15-17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
5: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
4: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী BDO অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

0: রমা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
3: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न

0: हमारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আপনারা মন খুলে আমাদের সাথে আজ কথা বলতে পারেন মনের জানালা অনুষ্ঠানে। আজ একটি বিশেষ দিন, আজ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। তাই আমাদের মনের জানালার বিষয় ভাবনায় রয়েছে মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ। মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ, এ প্রসঙ্গে আপনারা ফোন করে আপনাদের কথা শ্রোতা বন্ধুদের জানাতে পারেন। তার সাথেই আমরা শুনব বিভিন্ন গান, আধুনিক গান এবং চলচ্চিত্রের গান। আমাদের ফোন নাম্বার 9434076705। অনুষ্ঠানের শুরুতেই তালাত মাহমুদের কণ্ঠে একটি গান, একটি আধুনিক গান।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ভাবনায় রয়েছে মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ। এ প্রসঙ্গে আপনাদের মতামত, আপনাদের কথা জানাবেন আমাদের। নমস্কার, কে রয়েছেন? ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ আপনাকে। আমরা সমস্ত শ্রোতা বন্ধুকে অনুরোধ করব, আপনারা নির্দিষ্ট বিষয়ের উপর আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, এবং তার সাথেই আপনাদের পছন্দের গান শোনার জন্য অনুরোধ করতে পারেন আমাদের এই মনের জানালা অনুষ্ঠানে। এবারে চলে যাই পরের গানে, আরও একটি আধুনিক গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার সুধীন দাশগুপ্ত।

0: একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কি বলছেন বলুন।
1: হ্যাঁ, আমি বলছি বীরভূম থেকে, অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা মণ্ডল?
1: হ্যাঁ
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ,
0: আমাদের বিষয় ভাবনায় রয়েছে মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ।
1: আশীর্বাদ? হ্যাঁ, দেখুন, বাবা মায়ের আশীর্বাদ ছাড়াই কোনো ছেলে মেয়ে জীবনে সফল হতে পারে না বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত এটা মতামত। দেখুন, মা বাবা আশীর্বাদ ছাড়া এক পাও চলা যায় না, বা পথ চলতে তাদের আশীর্বাদটা একান্তই দরকার। কারণ মা বাবা যে আশীর্বাদটা তার ছেলে মেয়েকে করেন, সেই আশীর্বাদটা একদম ঈশ্বরের সমান। হ্যাঁ, আশীর্বাদ ঈশ্বর, যে মানে মা বাবা তো নিশ্চয়ই থাকা দরকার। তার জন্য আমাদেরও কিছু কর্তব্য আছে মা বাবার প্রতি। পুরোটাই যে মা বাবা করবেন সেটাও নয়, আমরাও তাদের কথা শুনে চলবো, তাদের মানে নিয়ম। এবং এখনো পর্যন্ত ছোটবেলা থেকে যে সমস্ত পথ মা বাবা দেখিয়েছেন বা যে কথাগুলো বলেছেন, সেই পথ অবলম্বন করে বা সেই পথে মানে কিন্তু আমি হাঁটছি বা এখনো পর্যন্ত হেঁটে যাচ্ছি, বা আমার ছেলেকেও সেইভাবেই আমি তাকেও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি উৎসাহী করি। বা আশীর্বাদ মা বাবার প্রত্যেক ছেলে মেয়েরই মাথার উপরে থাকা একান্তই দরকার।
0: দরকার, ঠিক ঠিক ঠিক, আপনি খুব সুন্দর বলেছেন। এইভাবেই হয়তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বন্ধন তৈরি হয়, তাই না? ঠিক ঠিক, বাবা মা সবসময় রয়েছেন আমাদের সাথে, সেই তাদের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আপনার কোনো পছন্দের শিল্পীর কথা বলবেন?
1: হ্যাঁ হ্যাঁ, পছন্দের শিল্পী আমার হচ্ছে কুমার শানু।
0: কুমার শানু? আচ্ছা, কুমার শানুর গান আমরা শোনানোর চেষ্টা করব, অবশ্যই আপনি শুনতে থাকুন। আমরা যে গান শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আধুনিক গান।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন বলুন।
1: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: আচ্ছা বিশ্বজিৎ বাবু, আমরা এখন রয়েছি মনের জানালায়, বিষয় রয়েছে মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ।
1: দাদা ভাই, সত্যি এই যে আশীর্বাদ জিনিসটা, কিন্তু এটা একটা ঐশ্বরিক শক্তি বলতে পারে। কারণ এই কারণে ঐশ্বরিক শক্তি বলতে, দেখো বাবা মায়ের তো সেটা থাকবেই, এছাড়াও যে আমার থেকে একদিনেরও বড় তারও আশীর্বাদ বলে। এই কারণে কোন মানুষ যদি আমি সুপথে চলবো এবং বড়দেরকে সম্মান দেবো, বা বড়দের সঙ্গে কোনো অন্যায় কাজে কোনো কারণবশত কতকগুলো, যেমন যেমন আপনার সহনশীলতা, সহমর্মিতা, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো যদি প্রত্যেক মানুষের সমঝোতা, এই সমস্ত জিনিসগুলো যদি প্রত্যেক মানুষের মধ্যে মনের মনের জানলায় উঁকি মারে, তাহলে কিন্তু দাদা ভাই সে সঠিক পথে চলবে। আর একটা কথা হচ্ছে, আশীর্বাদ আর অভিশাপ এই দুটো জিনিসের মধ্যে অনেকটা তফাৎ। যেমন ধরুন, আজকে যদি আশীর্বাদ নিতে হয় তাহলে সেরকম সুপথে চলতে হয় এবং প্রত্যেকের মনকে, মানে আমি আপনার মঙ্গল খুঁজবো তবে তো আমার মঙ্গল ঈশ্বর করবে, আর আমি যদি আপনার মঙ্গল খুঁজি তাহলে কিন্তু আমি আমারই হয়তো দেখা গেল যে খালে পড়ে ডান হাতটা ভেঙে গেল। তা এই যে মানুষের যে চিন্তাধারা, আমাদের মনের জানালায় এসে যারা আমরা মন খুলে কথা বলতে পারি, এবং আমার বন্ধুরা বলতে আপনাদের স্টেশনের যে সমস্ত আছেন আপনারা, তারাও বটেন, আর যে সমস্ত শ্রোতা বন্ধু আছেন তারাও আছেন, তারাও ধরুন এইভাবেই এই জিনিসটাকে তাদের মনের মধ্যে নেয়। হ্যাঁ, মনের
0: ঠিক, আসলে বড়দের আশীর্বাদ নিয়েই কিন্তু আমাদের দিন যাপন, প্রতিটা মুহূর্তে বড়দের আশীর্বাদ সাথে থাকলে সব বাধা অতিক্রম করতে পারবো, এরকমই মনে হয়, মনের জোর বেড়ে যায়,
1: সংসারের মঙ্গলটা হয়। কারণ এই কারণেই আজকে যদি তো না থাকি, তাহলে আমার ছেলে মেয়েরা কিন্তু বসবাস করবে এবং তারা জীবনে বেঁচে থাকবে মাথা উঁচু করে। নমস্কার দেবেন, ভালো থাকবেন।
0: খুব ভালো লাগলো, আবার ধন্যবাদ। আমরা মনের জানালায় রয়েছি। কিছুক্ষণ আগেই এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন কুমার শানুর কণ্ঠে একটি গান শোনানোর জন্যে, আধুনিক গান কুমার শানুর কণ্ঠে।

মনের জানালা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রয়েছি আমরা। আমাদের ফোন নাম্বার 9434076705। আজকে আপনারা মন খুলে বলুন, মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ। এই প্রসঙ্গে মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ। আর কিছুক্ষণ সময় রয়েছে, আপনাদের কথা শুনব আমরা, সাথে আপনাদের পছন্দের গান। এবারের আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

এই গানটির সুরকার ছিলেন রাহুল দেব বর্মন। মনের জানালা অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। শ্রোতা বন্ধুরা, মাথায় থাকুক বাবা মায়ের আশীর্বাদ। এই ইচ্ছে আমাদের সকলের, তাই বাবা মায়ের আশীর্বাদকে সাথে নিয়ে অনুষ্ঠানের শেষ গানটির দিকে চলে যাব। মান্নাদের কণ্ঠে অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবির গান শ্রোতা বন্ধুদের জন্যে।

0: শেষ হল সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

0: India and Slovakia today elevated their ties to a comprehensive partnership. The two sides also inked 11 agreements to boost cooperation in key areas, including labour migration, digital technology and defence, following talks with the Prime Minister Narendra Modi and his Slovak counterpart Robert Fico in Bratislava. Later, addressing a joint press conference, Mr. Modi said elevation of ties symbolizes shared beliefs, priorities and future.
1: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है. यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है. आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की. ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए.
0: In the first visit to the European nation by an Indian Prime Minister, Mr. Modi said both the countries have signed a letter of intent in the field of defense sector. Prime Minister Modi said the two sides also signed the Memorandum of Understanding on cooperation in the field of labour migration to facilitate mobility. Speaking on this occasion, Slovak Prime Minister lauded India's rapid economic growth, saying the country has outpaced many advanced nations in key sectors. Prime Minister Narendra Modi will arrive in Evian, France tomorrow to participate in the G7 summit in the third leg of his two-nation visit. Upon arrival, French President Emmanuel Macron will formally welcome the Prime Minister. Prime Minister Modi will then participate in a working session on the theme Forging New Partnerships and Rebuilding International Solidarity, along with leaders of G7 countries, partner countries and representatives of the World Bank and the African Development Bank. The French city of Evian is all set to host the 52nd G7 summit beginning tonight. The meeting is getting underway as the US and Iran have finalized a deal to end the West Asia conflict. French President Emmanuel Macron will formally welcome leaders of G7 countries, which include the United States, the United Kingdom, Canada, Germany, Italy and Japan, along with the presidents of the European Council and the European Commission later tonight. India, Brazil and South Korea, Kenya and Egypt have been invited to the summit as partner countries. Defence Research and Development Organisation DRDO today successfully conducted the flight test of the indigenously developed long-range land attack cruise missile from APJ Abdul Kalam Island in Odisha. In a social media post, Defence Ministry said that the missile achieved all mission objectives, validating critical technologies and demonstrating India's growing long-range precision strike capabilities. Union Public Service Commission UPSC today declared the result of Civil Services Preliminary Examination CSE for this year. UPSC informed that this year, against more than 1,000 vacancies, a total of more than 13,000 candidates have been shortlisted for the Civil Services main examination. UPSC also informed candidates that marks, cut-off marks and answer key will be uploaded on the Commission's website only after the declaration of the final result. The candidates can download the prelim result on the official website of UPSC, upsc.gov.in. Noida International Airport at Jewar in Uttar Pradesh commenced commercial flight operations today, marking a significant milestone in the country's civil aviation sector. IndiGo became the first airline to operate from Noida International Airport, with the inaugural flight landing in Jewar from Lucknow this morning. In the FIFA World Cup football, the Group H clash between Spain and Carabao underway at Atlanta, United States, and earlier in the day, Sweden thrashed Tunisia by 5-1 in the Group F match in Mexico. And that is the end of the news bulletin.
2: Akashvani Shiliguri Abhavar Purbabhash Agamikal 16 June Mongolbar Purjunto Abhavar Purbabhashe Prokash সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাকি জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। সকাল 6:30 আরোগ্য, ঘুমের প্রয়োজনীয়তা, এ প্রসঙ্গে বলবেন ডাক্তার দুশান্ত রায়। সকাল 6:35 ভাওয়াইয়া শুনবেন শিল্পী পিঙ্কি বর্মন। সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী শাশা ঘোষাল। প্রত্যুষা সকাল 7:00। সকাল 7:45 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী। সকাল 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কণ্ঠসঙ্গীত শিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খান, শুনবেন রাগ তোড়ি। শ্যামাসঙ্গীত সকাল 10:00 শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। 10:20 মজদুর মণ্ডলী। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথা কিছু গান। 11:30 বিদ্যার্থীদের জন্য। 12:00 কথায় সুরে। 1:00 মহিলা মজলিশ। 1:45 শুনবেন ভাওয়াইয়া শিল্পী পিঙ্কি বর্মন। 3:00 গান পরম্পরা। 3:30 যুব অনুষ্ঠান। 4:00 গ্রামেগঞ্জে। 4:30 সবুজ সোনার দেশে। 4:45 শুনবেন ভজন শিল্পী জগজিৎ সিং। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় রাত 11:13। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।